0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Dhaka. Sokal 6:30. Aaj Mongolbar 28 1433 Bangabdo 13 October 2026 Khristabdo. সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।
1: শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জ, এফএম 106 মেগাহার্জ ও এফএম 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাকিল আহমেদ ও ফরহানা খান পুরবি।
0: আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুরশিদ সিদ্দিক, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা বনি ইসরাইলের 88 আয়াত থেকে 91 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন আরি মোহাম্মদ এমদাদুল ইসলাম।

0: এখন তর্জমা পাঠ করছেন গোলাম সরওয়ার মির্জা।
1: সূরা বনি ইসরায়েলের 88-91 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, আপনি বলে দিন, যদি সকল মানুষ ও জিন এ উদ্দেশ্যে সমবেত হয় যে তারা এ কোরআনের অনুরূপ কোরআন রচনা করে আনবে এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ আনতে পারবে না। আমি নানাভাবে এ কোরআনে মানুষের জন্য বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই কুফরি ছাড়া অন্য কিছু স্বীকার করেনি। আর তারা বলে, আমরা কখনো আপনার প্রতি ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত না আপনি জমিন থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করেন অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে এবং আপনি সে বাগানের মধ্যে বহু নহর প্রবাহিত করে দেবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ক্রোধ দমন, এ সম্পর্কে বলছেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলাম একটি শাশ্বত ও চিরন্তন জীবন ব্যবস্থা। যারা বা যে সমাজ ইসলামের বিধান মোতাবেক নিজেদেরকে পরিচালিত করবে তারা সুন্দর ও শান্তিতে বসবাস করবে। মানব চরিত্রের সুন্দরতম গুণাবলীর বিকাশ বা প্রকাশ ঘটলে সে জীবন হয় সুন্দর ও নির্মল। কিন্তু মানুষের চরিত্রে যদি খারাপ গুণগুলো প্রভাব বিস্তার করে তাহলে ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি সমাজেও বিপর্যয় সৃষ্টি হবে। এমন একটি দোষ হল মানব চরিত্রের ক্রোধ বা রাগ। এই ক্রোধ বা রাগ এমনই ভয়ানক একটি খারাপ গুণ যার কারণে ব্যক্তি ও সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মানুষ ক্রোধের মাথায় এমন সব কাজ করে ফেলে যার জন্যে তাকে অনেক সময় বড় ধরনের খেসারত দিতে হয়, লজ্জিত হতে হয়, আজীবন পস্তাতে হয়। এজন্যে প্রতিটি মানুষের উচিত রাগ বা ক্রোধের সময় নিজেকে সংবরণ করা এবং অযথা রাগ বা ক্রোধ প্রকাশ না করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। অর্থাৎ ওই ব্যক্তি বীর পুরুষ নয় যে অন্যকে কুস্তিতে ধরাশয়ী করে, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে সংযত করতে পারে। এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম আমাদের শক্তি সামর্থ্য যাই থাকুক না কেন, ক্রোধের সময় নিজেকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারাটাই প্রকৃত বীরত্ব। আমরা যখন কারো প্রতি রাগ করব তখন তাকে ক্ষমা করে দেব। ক্ষমা করা মুমিনের চরিত্রের মহৎ গুণ। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা মা গাদিবুহুম ইগফিরুন। অর্থাৎ এবং যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। মূলত প্রত্যেক মুমিনের জীবনে ক্ষমা করার মতো এই বৃহৎ গুণটির অনুশীলন করতে হবে। স্বাভাবিক অবস্থায় মানুষকে ক্ষমা করে দেয়াটা সহজ, কিন্তু রাগের সময় ক্ষমা করা এতটা সহজ নয়। তাই রাগের সময় ক্ষমা করে দিয়ে নিজেকে সংযত রাখতে পারাটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় শ্রোতা, মূলত ক্রোধ, রাগ কিংবা গোস্বা যাই বলি না কেন, এটা আসে শয়তানের তরফ থেকে। শয়তান আগুনের তৈরি, আর আগুনকে ঠান্ডা করা হয় পানি দিয়ে। যদি কারো ভীষণ রাগ উঠে যায় তবে সঙ্গে সঙ্গে তার অজু করে নেওয়া উচিত। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দাঁড়ানো অবস্থায় কারো ক্রোধ হয় তবে সে যেন বসে যায়, এতেও যদি রাগ প্রশমিত না হয় তবে সে যেন শুয়ে পড়ে। আমাদের উচিত সকল অসৎগুণাবলীকে পরিহার করা এবং ভালো গুণগুলো আমাদের চরিত্রে নিয়ে আসা, যে গুণগুলো মহান আল্লাহর কাছে গ্রহণীয় ও পছন্দনীয়। আমরা যদি বিনয়ী ও সরল জীবন যাপন করতে পারি তাহলেই কেবল ক্রোধ থেকে বেঁচে থাকা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমা তাওয়াদা আহাদুল্লিল্লাহ ইল্লা রাফা আল্লাহ অর্থাৎ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহ তাআলা তাঁর মর্যাদাকে বাড়িয়ে দেন। মূলত আল্লাহর খাঁটি বান্দা হতে হলে বিনয়ের কোনো বিকল্প নেই। মহান আল্লাহ সূরা আল ফুরকান ইরশাদ করেন, আল্লাহর বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ কাজ ও ক্ষতিকর বিষয়সমূহের ব্যাপারে সতর্ক করে বলেছেন, দুশ্চরিত্র রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে দাখিল হতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ক্রোধ দমন। এ সম্পর্কে বললেন মাওলানা আব্দুল জাহির মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্তু বড়ুয়া।
2: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তথাগত বুদ্ধ জন্ম মৃত্যু ও দুঃখের কারণ উদ্ঘাটন করতে গিয়ে আবিষ্কার করেন প্রতিত্ব সমুৎপাত তথ্য। এই তথ্যের মূলনীতি হল ইমস্মিং শোতি ইদং হোতি, ইমস্য উপদা ইদং উপজ্যোতি, ইমস্মিং অসৌতি ইদং ন হোতি, ইমস্য নিরোধা ইদং নিরুজ্যোতি। ওটা থাকলে এটা হয়, ওটার উৎপত্তিতে এটার উৎপত্তি, ওটা না থাকলে এটা হয় না, ওঠার নিরোধে এটার নিরোধ হয়। এই তথ্য মতে পৃথিবীর সমস্ত কিছুই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ এবং শর্থ সাপেক্ষ। জড়জগৎ ও মনোজগৎ এই নীতির দ্বারা পরিশাসিত হয়। ১২টি কারণে জন্ম মৃত্যু ও দুঃখের সৃষ্টি হয়, তাই প্রতিত্ব সমুৎপাত তথ্যকে দ্বাদশ নিদানও বলা হয়। দ্বাদশ নিদান হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, ষড়ায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জড়া, মরণ, ব্যাধি, দুঃখ। অবিদ্যা মানে অজ্ঞতা বা অজ্ঞানতা, অর্থাৎ কোনো বিষয়ের স্বভাব বা স্বরূপ সম্পর্কে না জানা। বুদ্ধ অবিদ্যাকে জীবজগতের দুঃখের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সংস্কার হল পূর্বজন্ম প্রদানকারী কর্ম বা চেতনা। বিজ্ঞানের উৎপত্তি হয় সংস্কারের কারণে। নামরূপ বিজ্ঞানই নামরূপ উৎপত্তির কারণ। বেদনা, সংজ্ঞা, স্পর্শ, চেতনা, জীবিতেন্দ্রিয়, একাগ্রতা ও মনোনিবেশ, এই সাতটি চৈতন্যিক ধর্মকে এখানে এক কথায় নাম বলে। অপরদিকে রূপ বলতে দেহকে বোঝায়। বস্তুত নাম হচ্ছে চিত্ত বা মন বা মানসিক দেহ এবং রূপ হচ্ছে ভৌতিক দেহ। নামরূপের কারণে ষড়ায়তন উৎপন্ন হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় ও মনকে একত্রে ষড়ায়তন বলে। স্পর্শ উৎপন্ন হয় ষড়ায়তনের কারণে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় ও মন, এই ষড়ায়তনের সাথে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ভাব, এর মিলনে স্পর্শের উৎপত্তি হয়। স্পর্শের কারণে বেদনার উৎপত্তি হয়। বেদনা মানে অনুভূতি। তৃষ্ণার উৎপত্তি হয় অনুভূতি বা বেদনার কারণে। চক্ষু ইন্দ্রিয়ের রূপ তৃষ্ণা, শ্রোত ইন্দ্রিয়ের শব্দ তৃষ্ণা, ঘ্রাণ ইন্দ্রিয়ের গন্ধ তৃষ্ণা, জিহ্বা ইন্দ্রিয়ের রস তৃষ্ণা, কায় ইন্দ্রিয়ের স্পর্শ তৃষ্ণা এবং মন ইন্দ্রিয়ের ভব তৃষ্ণা উৎপন্ন হয়। তৃষ্ণাই উপাদানের কারণ। তৃষ্ণা বা তৃষ্ণার বস্তুকে দৃঢ়ভাবে ধারণ করাই হল উপাদান। উপাদানের কারণে ভবের উৎপত্তি হয়। ভবের কারণে জাতি বা জন্ম হয়। জাতি বা জন্মই জড়া, মরণ, সুখ, দুঃখ, যন্ত্রণা, বিলাপ, নৈরাশ্য, পরিবেদন প্রবৃত্তির কারণ। জন্ম হলেই সত্ত্বগণকে অজস্র দুঃখ রাশি ভোগ করে মৃত্যুবরণ করতে হয়। এই ১২টি কারণ শর্ত সাপেক্ষে পরস্পর সম্পর্কযুক্ত। একটির কারণে অপরটির উৎপন্ন হয়, একটির নিরোধে অপরটির নিরোধ হয়। বুদ্ধের মতে এই ১২টি কারণ মানব জাতিকে সংসারে চাকার মতো ঘোরাচ্ছে। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, বিশ্বের সকল জীব সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।
1: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্তু বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:55, সূর্য অস্ত যাবে সন্ধে 5:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ঢাকা কয়েন অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9:30। প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে এবং FM 106 মেগাহার্টজে প্রচার হবে। সেই আমি এই আমি এই অনুষ্ঠানটি শুনতে পাবেন সকাল 7:30। সকাল 7:50 কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 শুনবেন ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসবগুলি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:10 রয়েছে শিক্ষার্থীদের আসর, বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ, সকাল 8:20 এবং বিকেল 5:40 রয়েছে ডেঙ্গু ঠেকায় একসাথে অনুষ্ঠান। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, জাতীয় ভাবধারা পন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সাংস্কৃতিক বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30।

0: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা 30 মিনিট থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন ভোরের গান। আজকের শিল্পী আপেল মাহমুদ, গীতিকার সুরকার শিল্পী নিজেই।

ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন আপেল মাহমুদ। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 28 আশ্বিন, পহেলা জমাদিউল আউয়াল, 13ই অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন খাদ্যমন্ত্রী। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টের শেষ দিনে 347 রানের জয়ের লক্ষ্যে আজ আবার ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান। বাংলাদেশের প্রয়োজন আর 7 উইকেট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। গতকাল সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে বিএনপি সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তাঁর দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতি

0: নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
1: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নে জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গত রবিবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্য বিনিয়োগ করলে কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবিলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডেটাবেজে যুক্ত করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সমাজকল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে গতকাল থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে
2: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। সমাজকল্যাণমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
3: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হিসাবে তাদেরকে রাখা হবে। এই তিন গ্রুপ অফ পিপলকে যেহেতু সবাইকে দেওয়া হবে, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কাজেই এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
2: প্রেস ব্রিফিং এ সমাজকল্যাণ মন্ত্রী আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
3: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ড এর পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস, মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আঙি না বা একবার পাড়ায় বসে সবারগুলো কালেক্ট করবে, দিস ইজ নট দি সিস্টেম। এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তা আমরা এটাকে ফলো করছি, যাতে আমাদের তথ্য সংগ্রহ যত দূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
2: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা চাওয়া হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইইউভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশি কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। 5 ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, 29 এপ্রিল তৃতীয় ধাপে, 13 মে চতুর্থ ধাপে এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, কৃষক যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রাথমিকভাবে 3টি জেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ধান সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কৃষকদের অর্থ পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে। পরে তিনি চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি গতকাল তাঁর কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
6: নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাব, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
2: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
6: সেখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান MD বিমান এবং এয়ারলাইন্স এর সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের তার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করব যে কোন কোন এয়ারলাইন্স গুলি আমরা হ্যান্ডেল করব।
2: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান, সীমান্ত, বাংলাদেশ বেতার।
5: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি গতকাল রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পথপরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্সের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলের দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
7: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক, এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা লিখিত আকারে আমাদেরকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত গতিতে কাজ করব ইনশাল্লাহ। একটা জিনিস বলেছেন আপনারা যে কন্টেন্টগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলা অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলা হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা বাঁচতে পারবেন।
5: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি, গবেষণালব্ধ এই মতবাদের জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি গতকাল এই ঘোষণা দেয়। সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের হুথিদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর শহরটির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রমে চলমান স্থগিতাদেশ আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটি। রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত এবং হামিস মুসাইতের পানে নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের সর্বশেষ হামলায় একজন নিহত এবং 11 জন আহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন এবং সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে আলোচনার পথ সুগম করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান। আর বাংলাদেশের জয়ের জন্য দরকার 7 উইকেট। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। এর আগে আফগানিস্তান গতকাল দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:55 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5:35 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু, প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজকল্যাণমন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন খাদ্যমন্ত্রী। এবং দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
9: বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মূলত গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে মায়ের সঠিক যত্ন ও পুষ্টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে যে সব বিষয়ে গুরুত্ব দিতে হবে, আজ সেই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য সুখের ঠিকানা অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন নাজমুল রওশন সুমেল, সহকারী পরিচালক মিডিয়া প্রোডাকশন IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ।
1: আপনার কাছে প্রথমেই জানতে চাই, নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কি বুঝি?
2: আসলে নিরাপদ মাতৃত্ব এটি দুটি শব্দের সমন্বয়ে একটি ধারণা, তবে এই ধারণাটার একটা ব্যাপক ব্যাপ্তি রয়েছে। নিরাপদ মাতৃত্ব এই প্রক্রিয়াটি শুরু হয় মূলত একটি দম্পতি, একটি নবদম্পতি কিংবা পুরনো দম্পতি যাই হয়ে থাকুক না কেন, সেই দম্পতি কখন সন্তান নেবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষণ থেকে এই নিরাপদ মাতৃত্বের সূচনা। তারপর গর্ভধারণ যখন করেন এবং এটা আমাদের গর্ভবতী মা এটা উপলব্ধি করবার পর থেকে গর্ভকালীন এবং গর্ভপরবর্তী, এমনকি গর্ভপরবর্তী সময়েও মায়ের যে সুরক্ষা, মায়ের যে সেবা, এবং এক কথায় যদি আমি বলি, শুরু থেকে শেষ পর্যন্ত একটি শিশুকে এ পৃথিবীতে আনতে একজন মা এবং একজন শিশুর যে পরিমাণ যত্ন এবং পরিকল্পনা প্রয়োজন, এর সামষ্টিক রূপকে আমরা নিরাপদ মাতৃত্ব বলে থাকি।
1: এবারে আপনার কাছে জানতে চাই, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আমাদের কি কি করা প্রয়োজন?
2: নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আমাদের শুরুতেই একটি পরিকল্পনা প্রয়োজন। যখন আমার গর্ভবতী মা যখন গর্ভ তা উপলব্ধি করে যে তিনি গর্ভধারণ করেছেন, সেই সময় থেকে আমাদের একটি সামগ্রিক পরিকল্পনা বা প্ল্যানিং প্রয়োজন। সেটা এরকম যে নিশ্চিত হবার সাথে সাথে তাকে সেবা কেন্দ্রে যেতে হবে এবং সেবা কেন্দ্রে গিয়ে তার প্রথম চেক আপ করতে হবে। আমরা বলে থাকি গর্ভবতী মায়ের গর্ভপূর্ববর্তী চারটি চেক আপের প্রয়োজন। সেই চেক আপগুলো হচ্ছে, প্রথম উপলব্ধি করবার পর তিনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। এই স্বাস্থ্যকেন্দ্র বলতে উপজেলা হেলথ কমপ্লেক্স বোঝায়, কমিউনিটি ক্লিনিক রয়েছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে, এই জায়গাগুলোতে তিনি চেক আপের জন্য যাবেন। এরপর তার দ্বিতীয় চেক আপের বিষয়টি আসে, প্রথম চেক আপের ছয় মাস পর, মানে ন্যূনতম ছয় মাস পর। এর মধ্যেও তিনি একাধিকবার চেক আপ করাতে পারেন, কিন্তু আমরা যে চার চেক আপের কথা বলি, ন্যূনতম এটি হতেই হবে। প্রথম উপলব্ধি করবার পর, তারপর ছয় মাস পর, তারপর আট মাস পর এবং সর্বশেষ নয় মাস পর, এই চারটি চেক আপ, শুরু থেকে ছয় মাস, আট মাস এবং নয় মাস, এই চারটি চেক আপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি হচ্ছে আমার গর্ভের পূর্বে এবং পূর্বের যে নিরাপদ মাতৃত্বের যে প্রক্রিয়া সেটি। এরপর আছে গর্ভকালীন কিছু প্রক্রিয়া আছে, যেমন ইডিডি আমরা বলি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এটা অনুযায়ী আমাদের মানসিক এবং আর্থিক দুই দিক থেকেই আমাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে বা প্রস্তুত থাকতে হবে। এবং গর্ভকালীন যে দিনটি, ইডিডির যে দিনটি থাকবে, সেই দিনে তার কোনো অ্যানোমালিস বা ব্যতিক্রম কোনো আচরণ আছে কিনা, সেই বিষয়গুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়ে থাকি। সেটা কি? সেটা হচ্ছে অতিরিক্ত জ্বর, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা, খিঁচুনি, বিলম্বিত প্রসব, এই জিনিসগুলা আমরা বলি যে গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্ন। এই গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্ন যদি দেখা দেয়, সেক্ষেত্রে তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ, আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা ইতোপূর্বে বলেছি, যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষায়িত একটি হাসপাতাল আছে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, প্রতিটি জেলায় একটি করে আছে, এমনকি অনেক উপজেলাতেও রয়েছে, সেখানে দ্রুত গতিতে নির্ধারিত যানবাহনের মাধ্যমে, ভ্যান হোক, অ্যাম্বুলেন্স হোক, যেটা আগে থেকে প্ল্যান করে রাখা হয়েছে, সেই যানবাহনের মাধ্যমে তাকে সেই নিকটস্থ কেন্দ্রকে নিয়ে গেলে তারা সেখানে এই অ্যানোমেলিস বা যে অসঙ্গতিপূর্ণ যে চিহ্নগুলো রয়েছে সেগুলোতে প্রশমন করতে তারা সঠিকভাবে ব্যবস্থা নিয়ে থাকেন।
1: নিরাপদ মাতৃত্ব কেন এত গুরুত্বপূর্ণ এবং এই মাতৃত্বের জন্য সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়?
2: আপনার প্রশ্নের শেষের উত্তর থেকে আমি শেষের প্রশ্নের অংশটুক থেকে আমি উত্তর শুরু করি। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাগুলি আমরা দিয়ে থাকি এবং এখানে কোথাও কোনো সার্ভিস চার্জ পর্যন্ত কথা বলা নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। এ বিষয়ে যদি আরও প্রাসঙ্গিক কোনো অনুদান প্রয়োজন হয়, হাসপাতাল কর্তৃপক্ষের রেফারেন্সের ভিত্তিতে তাকে, দরিদ্র মা যদি দরিদ্র হন তাকে যে কোনো ধরনের সেবা প্রদান করা হয়ে থাকবে। এক্ষেত্রে একটাই কথা বলা হয়েছে, নিরাপদ মাতৃত্ব সবার আগে এবং নিরাপদ মাতৃত্বের এই সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্য, ফ্রি অফ কস্ট আমরা দিয়ে থাকি। এখন আসে যে কোথায় এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে। এটা কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়ে থাকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে দেওয়া হয়, জেলা সদর হাসপাতালে দেওয়া হয়, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিজস্ব বিশেষায়িত প্রতিষ্ঠান এবং হাসপাতাল এখানে দেওয়া হয়, এবং এটি আমি আবারও খুব জোরের সাথে বলছি, এটি সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট।
1: আরেকটি কথা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয়,
2: নিরাপদ মাতৃত্ব গুরুত্বপূর্ণ, এটি শুধু মায়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বা মায়ের ভবিষ্যৎ বা শিশুর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বিষয়টি আসলে এরকম নয়। আমরা জানি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, মাতৃত্ব যদি নিরাপদ করা না যায়, এতে অনেকেরই ধারণা যে এটি মনে হয় শুধু মায়ের স্বার্থে করা হয়ে থাকে, আসলে বিষয়টি সেরকম নয়। একজন নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকারী অর্থাৎ একজন মায়ের মাতৃত্ব যদি আমরা নিরাপদ করতে পারি, তবেই একটি সুস্থ এবং সুন্দর শিশু ভূমিষ্ঠ হবে, এবং সুস্থ ও সুন্দর শিশু ভূমিষ্ঠের গুরুত্ব জাতি গঠনের জন্য কিরকম সেটা আপনি আমি আমরা সবাই খুব ভালো জানি, কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। নিরাপদ মাতৃত্ব ছাড়া কখনোই একটি সুস্থ শিশু ভূমিষ্ঠ হতে পারবে না। শিশুর স্বাস্থ্যের জন্য এবং সামগ্রিক দেশের কল্যাণের জন্য নিরাপদ মাতৃত্ব এ কারণে এতটা গুরুত্বপূর্ণ।
1: একজন গর্ভবতী মায়ের কেমন খাদ্যাভ্যাস বা পারিবারিক তার পরিবেশ কেমন হওয়া উচিত?
2: এটা খুব চমৎকার একটি প্রশ্ন। আমি চমৎকার এই অর্থে বলছি, গর্ভবতী মায়ের এই খাদ্যাভ্যাস নিয়ে বিশেষত গ্রামাঞ্চলে, আমাদের যেহেতু 85,650 গ্রামের এই বাংলাদেশ, বিশেষত গ্রামাঞ্চলে খুব ভুল কিছু ধারণা বিরাজমান আছে, এখনো এগুলো বিরাজমান আছে, কুসংস্কারাচ্ছন্ন কিছু ধারণা আছে যে মাকে কম খাদ্য দিলে বাচ্চা ছোট আকৃতির হবে, এই বাচ্চা প্রসবে সুবিধা হবে। তো এইটার পাশাপাশি আরও কিছু কিছু কনসেপ্ট থাকে, যেমন মাকে বেশি খাদ্য দিলে লাভ কী, এ তো আমার মেয়ে নয়, পরের মেয়ে। যেমন আমরা একটা পর্যায়ে এরকম কথাও শুনতাম যে পরের মাইয়া পরের জি, হে মল্লে আমার কি। এই যে এই জাতীয় যে ম্যাগজিমগুলো আছে বা লোককথাগুলো আছে, এই কথাগুলোর থেকে সম্পূর্ণ আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেননা মা যদি সুস্থ না থাকে, কিছুতেই সুস্থ শিশু তিনি জন্ম দিতে পারবেন না। আর খাদ্যের পরিমাণ বা গুণাগুণের উপর মাতৃস্বাস্থ্য নির্ভর করে, আর খাদ্যের পরিমাণের উপর শিশুর আকার আকৃতির কোনো সম্পর্ক নেই। তো মা কী ধরনের খাবার খাবে, মা স্বাভাবিক যে ধরনের খাবার খান তিনি সে ধরনের খাবারই খাবেন, শুধু আমরা বলে থাকি যে এক মুঠ খাবার তিনি বেশি খাবেন।
1: ধন্যবাদ নাজমুল রওশন সুমেল আপনাকে। প্রিয় শ্রোতা, এরই মধ্যে দিয়ে আমাদের আজকের সুখের ঠিকানার এই সাক্ষাৎকার পর্বটি থেকে বিদায় নিচ্ছি। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি।

0: প্রিয় শ্রোতা, সেই আমি এই আমির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুস সবুর খান চৌধুরী। আশা করি আপনারা সকলে কুশলে আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে অন্য অন্য দিনের মতো আজও রয়েছেন এমন সংস্কৃতিজন, এমন নাট্যজন যাদের কথা শুনতে আমাদের খুব ইচ্ছে করে, তাদের জীবনের কথা, তাদের যাপিত জীবনের কথা এবং তাদের স্বপ্নের কথা শুনতে ইচ্ছে করে। তেমনই একজন শিল্পী আজ আমাদের সাথে রয়েছেন, তরু মোস্তফা। বেতার এবং টেলিভিশনে দুই জায়গাতেই তার অভিনয় জীবন সম্পর্কে আমরা সকলেই জানি মোটামুটি ভাবে, যারা গত 30 বছর দেখে আসছি বা শুনে আসছি। তরু মোস্তফাকে আপনারা সকলেই চেনেন, তার অভিনয় নৈপুণ্য সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা থাকে না। তো আজকে তরু মোস্তফার কাছে আমরা জানব সেই আমিটা কেমন ছিল তরু মোস্তফার, আর আজকে অনেক দীর্ঘ দীর্ঘ জীবন পার হয়ে এসে এই আমি তরু মোস্তফা এখন কেমন আছেন। তরু মোস্তফা, স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: তুমি কেমন আছো আপু?
1: আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো সৌ ভাই?
0: হ্যাঁ ভালো আছি। কোন জীবন থেকে তুমি শুরু করলে নাটকটা করা?
1: 1977 সাল। আমি একই সাথে রেডিও, টেলিভিশন, মঞ্চ, তিনটা আমার একই সাথে শুরু। দুই এক মাসের ব্যবধান হতে পারে। প্রথমেই আমি বেতারে আসলাম। বেতারে যখন অডিশন হলো,
0: সেটা কোন সাল বলতো?
1: 77 সাল। একই সময় আবার আমার হঠাৎ করেই, আমার কোনো অভিজ্ঞতা ছাড়াই আমি মঞ্চে উঠলাম। আমার হাজবেন্ড, উনি বাংলাদেশ ব্যাংকে ছিলেন, হঠাৎ করে ওনাদের নায়িকা ফেল করলেন। তো আমাকে হঠাৎ করে বললেন যে তোমাকে অভিনয় করতে হবে। আমার কোনো অভিজ্ঞতা নাই।
0: এর আগে তুমি স্কুল কলেজ বা কোথাও?
1: স্কুল কলেজে করেছি, কিন্তু সেটা তেমন কিছু না।
0: সবাই যেমন করে,
1: যেমন করে বাৎসরিক অনুষ্ঠানে হয়তো
0: সম্মিলিত,
1: রাইট। কিন্তু আমার ভেতরে একটা সুপ্ত বাসনা সবসময় ছিল। আমার একটা পারিবারিক পরিমণ্ডলে আমাদের
0: সাংস্কৃতিক কিছু চর্চা
1: ছিল। আমার মাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, উনি চট্টগ্রামে থাকতাম আমরা, ওখানে উনি মহিলা অঙ্গনে নিয়মিত কথিকা পাঠ করতেন, বিষয় ভিত্তিক কথিকা
0: রেডিওতে।
1: আমার বড় বোন আলো মোস্তফা,
0: জি,
1: উনি এখনো আছেন অভিনয় শিল্পী হিসাবে। তা আমার এসব দেখে আমার ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল, কিন্তু আমি নিজে কখনো অভিনয় করিনি।
0: আমার কিন্তু এখন ইচ্ছে হচ্ছে, কি লোভ হচ্ছে বলতে, তুমি যে আপার কথা বললে আলো মোস্তফা,
1: জি,
0: তার যে হাজবেন্ড মোস্তাফিজুর রহমান গাঁও ভাই, তার অনেক ভালো ভালো গান আছে।
1: একটা গান তো আমরা সবাই জানি, এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, জাতীয় পুরস্কারও পেয়েছিলেন দুলা ভাই। তো আমি সেই পরিবেশে, সেই পরিমণ্ডলেই বড় হয়েছি, যার জন্য আমার ভেতরে কি, আমার হাজবেন্ড যখন আমাকে বললেন যে তোমাকে অভিনয় করতে হবে, আমার স্বামী আমাকে নিয়ে গেলেন, যেহেতু নায়িকা অসুস্থ হওয়ার কারণে। নাটকের নামটা খুব সুন্দর, আজরাইলের পোস্টমর্টেম।
0: হ্যাঁ, খুব নাম করা নাটক,
1: ডাক্তার জহুরুল ইসলামের লেখা। ওখানে আমি অভিনয় করলাম, বিশ্বাস করে সবাই, মাত্র এক সপ্তাহের রিহার্সালে আমি কিভাবে মঞ্চস্থ করেছি আমি এখনো, আমার কাছে অফিসের না, এটা একটা গ্রুপেরই, আমাদের বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা ছিলেন, ওনারা নিজস্ব একটা গ্রুপ
0: করেছে,
1: পরবর্তীতে অবশ্য আমি ওখানে জয়েন করেছিলাম উন্মোচন গ্রুপটা। আমার সেই প্রথম মঞ্চে, একদম আমার রেডিও না, আমার টেলিভিশন না, প্রথম একবারে সরাসরি মঞ্চ, তারপরেই আমি আসলাম রেডিওতে, তারপরে করলাম টেলিভিশনে। টেলিভিশনও একটা মজার বিষয়, আশরাফুজ্জামান খান উনি নতুনদের নিয়ে, ছোটদের নিয়ে একটা অনুষ্ঠান করতেন নবকল্লোল, ওখানে আমাকে ডাকলো একটা আত্মার ভূমিকা, তা আমি অভিনয় করলাম। আমার যে নওয়াজিশ আলী খান ছিলেন ওটা প্রডিউসার, প্রথম সবাই প্রশংসা করলো যে তুমি আত্মার অভিনয় এত সুন্দর করে কিভাবে করলে। পরে অডিশনে পাশ করে আমি নিয়মিত হলাম।
0: কোন সাল তোমার কি মনে?
1: 77 সালে। 77 সালে আমি রেডিও, 77 সালে মঞ্চ, 77 সালে আমার টেলিভিশন। এই আমার যাত্রা শুরু হলো।
0: এর মধ্যে তো শৈশবের কথাও শুনলাম তরু মোস্তফা, যে শৈশবে বাসায় একটা পরিবেশ ছিল, ঘরে একটা পরিবেশ ছিল, ভালো কবিতা আবৃত্তি শুনে শোনাটোনার একটা অভ্যাস
1: ছিল, রাইট,
0: তাই না? আর তোমাদের পৈতৃক নিবাস কোথায় জানো?
1: দেশের বাড়ি আমার ফেনী, কিন্তু আমি জন্ম থেকে বড় হয়েছি চিটং।
0: পড়াশোনাটা ওখানে?
1: আমার পড়াশোনা ওখানে, বিয়ের পরে আমি ঢাকা আসি।
0: এরপরে নাটকের সঙ্গে জড়িয়ে পড়লে, রেডিওতে এবং টেলিভিশনে নাটক করছো তুমি। আচ্ছা একটা কথা বলি, তোমার তো এই দুই জায়গায় নাটক করার একটা বিরাট অভ্যাস তোমার রয়েছে, অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার মধ্যে বেতার এবং টেলিভিশনের মধ্যে কোনটাই তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করো?
1: আমি এখনো বলছি, সবসময় বলছি, সবসময় বলবো, বেতার। এই মাইক্রোফোন যে আমার কত প্রিয়, আমার এত আপন মনে হয়। আমি সব মিডিয়া ছেড়ে দিয়েছি আমার একটু অসুস্থতার কারণে, কিন্তু আমি রেডিওকে ছাড়তে পারিনি, পারবো না। আমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, ইনশাল্লাহ আমি রেডিও নিয়েই থাকবো।
0: তোমার তো দীর্ঘ দীর্ঘ দিন কেটে গেল টেলিভিশনে এবং বিশেষ করে বেতারে, অন্তত 30-40 বছর কেটে গেল। এর থেকে তুমি কি শিক্ষা নিয়েছো তোমার জীবনে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, এই যে বেতারের ভূমিকাটা?
1: বেতারের ভূমিকাটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। বেতার আমাদের শুধু বিনোদন মাধ্যম না, বেতার আমাদেরকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান, যেমন শিশু কিশোরদের জন্য, মহিলাদের জন্য,
0: কৃষক
1: ভাইদের জন্য, সৈনিক ভাইদের জন্য, মাঝি মাল্লাদের জন্য, ট্রাফিকদের জন্য, তারপরে বিদেশি যে অনুষ্ঠানগুলো হয় প্রবাসীদের জন্য, এক কথায় সুষ্ঠু আদর্শ সমাজ গঠনে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0: বেতারে শোনার অভ্যাসটা কমে গেছে, যেহেতু অনেক কাছে রেডিও সেট নেই বলে থাকেন, কিন্তু এখন কিন্তু বেতারের একটি সুযোগ রয়েছে, যাদের কাছে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন রয়েছে, তারা কিন্তু ইজিলি বাংলাদেশ বেতার অ্যাপসটি তারা কিন্তু নামিয়ে নিতে পারেন, এবং ওই অ্যাপস এর মধ্যেই তারা কিন্তু বাংলাদেশ বেতার ঢাকা শুধু না, যে কোনো কেন্দ্রকে কিন্তু তারা ওই মোবাইলের মধ্যেই শুনতে পারেন। তো এখন এই শোনাটার যে কি প্রয়োজন, এ সম্পর্কে তুমি কি মনে করো?
1: এটা তো অবশ্যই প্রয়োজনীয়, কারণ রেডিও আসলে, এটা ঠিক কথাই বলেছ, একসময় আমার কান থেকে রেডিওই সরতো না। আমার বড় ভাই আর আমি, আমাদের মধ্যে একটা সবসময় একটা ঝগড়া ফেসাদ লেগে থাকতো, ও শুনতো খেলা, আমি শুনতাম নাটক। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য এই রেডিওর প্রয়োজনীয়তা অনস্বীকার্য,
0: বিশেষ করে প্রমিত উচ্চারণ,
1: প্রমিত উচ্চারণ,
0: ভালো সুন্দর করে কথা বলা,
1: রাইট? কারণ সংস্কৃত মানব জীবনকে বিকশিত করে, জীবনবোধকে জাগ্রত করে, তারপর আত্মপরিচয়কে সুদৃঢ় করে। এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে অপসংস্কৃতি, বিপদগামী এসব প্রতিরোধ করতে শক্তি ও সাহস অর্জন করবে। এই জন্য রেডিওর তুলনা রেডিওর কোনো রকমের বিকল্প নাই।
0: বাহ, খুব সুন্দর একটি কথা বললেন তোর মুস্তফা, যে রেডিও আমাদের জীবনকে অনেক কিছুই দিতে পারে। এখনো তো আমি মনে করি যে অনেকেই রেডিওটাকে সঙ্গী করে কিন্তু তার সময়টা কাটাচ্ছেন, বিশেষ করে আমাদের যে বয়সটা এখন হয়েছে, তাতে কিন্তু আমাদের বেশিক্ষণ টেলিভিশনের সামনে বা দীর্ঘক্ষণ অন্য কোনো কিছু মাধ্যমে বসে থাকা হয় না, আমাদের কিন্তু রেডিওটাই আমার সঙ্গে, আমার বিছানার পাশে থাকে, আমার চেয়ারের পাশে থাকে, যখন তখন কিন্তু এই রেডিওটা আমরা মোবাইল থেকে শুনতে পাই। হ্যাঁ, এবং এই জন্যই আজকের এই মোবাইলের যুগে, আজকের এই ইন্টারনেটের যুগে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় উপহার হিসেবে এসেছে বলে মনে করি।
1: অবশ্যই অবশ্যই। তাই এই প্রসঙ্গে আমি একটুখানি বলি, যে এটা আমার ব্যক্তিগত কথা, আমার স্বামীর কানে সবসময় রেডিও থাকতো, এক কানে রেডিও, মানে ওর রেডিও সারা রাত ধরে চলছে, কোন সময় বেজে থেমে যেত, আবার দেখতাম, যখন চোখ খুলতাম দেখতাম আবার রেডিও বাজছে। পরে উনি যখন চলে গেলেন দুনিয়া থেকে, রেডিও নাই, আমার তখন ওইটা আর মানতে পারছিলাম না।
0: ঠিকই বলেছো, তরু মুস্তফা, তার হাজবেন্ড তারেক ভাই, তারেক ভাইও খুব সংস্কৃতি বলা ছিলেন, এবং আপনার শ্বশুর কুলটা সকলেই কিন্তু গান বাজনা এর মধ্যে ছিলেন, বিশেষ করে তোমার ভাষার কথাটা শ্রদ্ধায় এখন একটু বলো তার কথা।
1: উনি মিউজিক ডিরেক্টর আলী হোসেন, আমার বড় ভাসুর, মেজো ভাসুর ছিলেন গোলাম হোসেন লাডু, ওনারা দুজনেই তো আমাদের
0: যশস্বী সঙ্গীত পরিচালক।
1: জি জি, কারণ আমার যখন বিয়ে হয়ে আমি আসলাম, আমার যার জন্য কোনো সমস্যা হয়নি, আমার কোনো বাধা প্রাপ্ত হয়নি, আমার রেডিওতে বা টেলিভিশনে মঞ্চে যাওয়াটা সবাই সানন্দে ওনারা মেনে নিয়েছেন। কারণ আমি বিয়ের পর থেকেই দেখেছি আমার ঘুম ভাঙত সুর লহরীর শব্দে, রাতে ঘুমানোর সময় আমার সুর মূর্ছনা কানে বাজতে থাকে, এইভাবে আমি পারিবারিক জীবনে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম।
0: আচ্ছা, আজকালকার দিনে নতুন নতুন তো ওটিটি, তারপরে অনেক কিছুই দেখা যাচ্ছে এখন ইন্টারনেটে আসছে, তো শিক্ষণীয় কিছু ছবি বা কিছু নাটক এখন করার দরকার বলে আমরা মনে করি, আমাদের জাতিটাকে গঠনের জন্য এখানে কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে বেতার, টেলিভিশন এবং এই ওটিটি প্ল্যাটফর্ম গুলোর একটা বিরাট ভূমিকা রয়েছে, যেটা দেখলে খারাপ জিনিসের থেকে অন্তত আমরা ভালোর পথে তরুণরা যাত্রা শুরু করতে পারে, এমন খুব নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছবি বা নাটক হওয়া উচিত বলে আমি মনে করি। তরুণ মুস্তফা, আপনি কি মনে করছেন?
1: অবশ্যই, এটা তো তরুণ, বিশেষ করে আমি তো আগেই বললাম তরুণ প্রজন্মের জন্য এটা মানে ভীষণ প্রয়োজন, কারণ বেতারের ভূমিকা অনস্বীকার্য, সাথে তো টেলিভিশন আছে, সিনেমা আছে, ওগুলো থেকে তরুণ প্রজন্মগুলো শিখবে। ওনাদেরকে যদি এইভাবে অভ্যস্ত করা যায় তাহলে হবে কি, সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে আমরা আসলে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের প্রতি যে সচেতনতা, এগুলো আমরা কিন্তু মিডিয়া থেকে আমরা পাই, তাই না? এই জন্য আমার কাছে মনে হয় এটার গুরুত্ব অপরিসীম।
0: আচ্ছা তোর মোস্তফা জি, 30-40 বছর প্রায় হবে আমি বলবো, মানে 4টি দশক আপনি অভিনয় করলেন, করে চলেছেন, এখনো প্রযোজনাও করছেন বেতারে, তো আপনার স্মরণীয় দিনগুলোর কথা কি মনে পড়ে, বা এমন কোন স্মরণীয় ঘটনা কি আছে যে আপনি যেটা বলতে পারেন এই মুহূর্তে?
1: সম্ভবত 97 হবে, আমাদের প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ, সবাই আমরা চিনি ওনাকে, ওনার সাথে আমি আমার আমেরিকায় যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল, আমি ওখানে একক অভিনয় করেছিলাম, ওখানে স্যারের একটা নাটক অভিনয় করলাম, সজলের মা। তো ওই সজলের মা চরিত্রে আমি ছিলাম আর স্যার ছিল আমার শ্বশুর, আমরা দুটো চরিত্র অভিনয় করলাম। এটা একটা মুক্ত যুদ্ধ ভিত্তিক একটা নাটক ছিল, আমাকে বললো যে তোমাকে আমি থাপ্পড়টা মারবো, তুমি নিজেকে একটু বাঁচিয়ে রেখো। আমরা যখন অভিনয়ে একবারে আপ্লুত হয়ে যায়, আমাদের যখন আবেগটা আসে আমাদের তখন ওটা খেয়াল থাকে
0: না,
1: মঞ্চে একদম সরাসরি মঞ্চে লাইভ হয়। তখন স্যারকে বললাম, স্যার আপনি আপনার মতো মারবেন, হ্যাঁ আমি আমি বেঁচে থাকার মতো আমি যাই না, আমি কতটুকু কি করতে পারবো, বলছে না আমি আমার আবেগে যদি তোমাকে জোরে মেরে দিই তুমি ব্যথা পাবে, পেলে পেলাম, অসুবিধা নেই। এত মজার বিষয়, উনি মারলেন, আমি ব্যথাও পেলাম, কিন্তু ওই সময় অভিনয়ের ইয়ে তার কিছুই মনে নেই। পরবর্তীতে শুনলাম দর্শকরা বলছে, দেখেছো ওরা কত ট্যাক্টফুলি অভিনয় করে, এত জোরে থাপ্পড় খেলো, আসলে এটা ফলস ছিল।
0: আমি বুঝি কি যন্ত্রণা,
1: যখন লাইটটা জ্বললো আমার ডান পাশের গালে একদম 5 আঙ্গুলের দাগ বসা লাল হয়ে গেছে, তখন সবাই বললো যে না এটা তো অভিনয় ছিল না, তাড়াতাড়ি সবাই বরফ নিয়ে দৌড়াদৌড়ি, তখন ওরা বিশ্বাস করলো যে না এটা আমাদের রিয়েল থাপ্পড়ই ছিল।
0: অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের এত তিনি আবেগ আপ্লুত হয়ে যেতেন নাটকের মধ্যে, এত বেশি তিনি ওর মধ্যে ইনভলভ হয়ে যেতেন,
1: আসলে আমাদের কারোই এটা খেয়াল থাকার কথা না, আমরা তো খুব আবেগে আমরা এত স্ট্রেমে চলে যে আমাদের ওগুলো মনেও থাকে না।
0: তরু মুস্তাফা, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে দীর্ঘ অন্তত 4টি দশকের অভিনয় জীবনে অনেক ভালো ভালো শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে, এমন কারো কথা কি এই মুহূর্তে মনে পড়ছে যার কথা তুমি শ্রদ্ধায় স্মরণ করতে পারো?
1: বুলবুল ভাইয়ের সাথে আমি অভিনয় করেছি যুদ্ধভিত্তিক, আমাদের সুলেমান খোকার লেখা, খুবই সুন্দর একটা ইয়ে, আমার খুব ভালো লেগেছে। বুলবুল ভাইকে এত সামনাসামনি তো আসলে ওনার সাথে তো কাজ করা হয়নি, ওনার কথা আমার খুব মনে পড়ে, ওনারা যে কত বড় মাপের শিল্পী ছিলেন কাজ করতে, যে আমরা বুঝতে পারি আসলে।
2: বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন অভিনয় শিল্পী তরু মোস্তফা, সঞ্চালনা করলেন আব্দুস সবুর খান চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
3: বাংলাদেশ বেতার

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন রেজওয়ানুর রহমান, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
2: আজ 13 অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। 1989 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্যোগে সর্বপ্রথম এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করা শুরু হয়। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে রেজিলিয়েন্স স্টার্টস এট হোম, যা বাংলা করলে দাঁড়ায় ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এর মূল বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দুর্যোগের প্রথম অভিঘাত সরাসরি অনুভূত হওয়ার স্থান হল ঘর, তাই এটি দুর্যোগ সহনশীলতা গড়ে তোলার প্রথম ক্ষেত্র। আমাদের দেশে যে সমস্ত বন্যাপ্রবণ ঘূর্ণিঝড় প্রবণ এলাকা যারা বাস করেন, তাদেরকে দুর্যোগ সহনশীল হিসেবে করে তোলার জন্য সরকার কি কি ব্যবস্থা নিচ্ছেন? দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি টোল ফ্রি নম্বর রয়েছে 1090। এর মাধ্যমে বাংলাদেশের যে কেউ ওই দিনের আবহাওয়া সম্পর্কে জানতে পারেন। সেদিন বৃষ্টি হবে কিনা, দেশের প্রধান প্রধান নদ নদীগুলির কি অবস্থা, ঝড়ের কোনো পূর্বাভাস রয়েছে কিনা, সমুদ্রগামী জেলে যারা মাছ ধরতে যাবেন তারা সমুদ্রের অবস্থা সম্পর্কে অবহিত হতে পারেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম নামে একটি কর্মসূচি রয়েছে। আমরা যখন দুর্যোগের সংকেত পাই, বিশেষ করে ঘূর্ণিঝড়ের অথবা বন্যার, তখন আমাদের স্বেচ্ছাসেবকরা যারা স্থানীয় এলাকারই বাসিন্দা, তারা সাধারণ মানুষের কাছে সেই ঘূর্ণিঝড় বা বন্যার বিষয়টি তুলে ধরেন এবং তাদেরকে অনুরোধ করেন যে যদি তাদের বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকে, কোনো শিশু থাকেন, গর্ভবতী মহিলা থাকেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকেন, যাতে তাদের জন্য উপযোগী ওষুধ খাবার নিয়ে প্রস্তুত হওয়া যায়। এভাবেই আমরা সাধারণ মানুষকে একদিকে দুর্যোগের বার্তা পৌঁছে দেই, অপরদিকে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদেরকে আসন্ন দুর্যোগ মোকাবেলায়, সেটি ঘূর্ণিঝড় হোক, আকস্মিক বন্যা হোক, মৌসুমী বন্যা, প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করি। আমাদের দেশের অনেক জায়গায় আমরা দেখি এখন বজ্রপাতে কিছু কিছু মৃত্যুর ঘটনা ঘটে। আমরা দুর্যোগ আশ্রয় কেন্দ্রের মতো বজ্রপাতের ক্ষেত্রে যত আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারি, এ বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই বিভিন্ন সময় ভূমিকম্প হয়েছে, তা মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরে ভূমিকম্পের বিষয়ে সচেতনতা তৈরির জন্য আমাদেরকে 100,000 স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থার সহযোগিতায় আমরা 70,000 স্বেচ্ছাসেবক তৈরি করেছি। আমাদের ভূমিকম্প প্রকল্পের মাধ্যমে আমরা আর্ম ফোর্সেস ডিভিশন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টকে অনেক ধরনের সামগ্রী প্রদান করেছি। আর্ম ফোর্সেস ডিভিশনকে 100 অধিক বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমরা দিয়েছি, যেগুলি বলা হয়ে থাকে হেভি ইকুইপমেন্ট, যেমন ডোজার, এক্সকাভেটর, ফর্ক লিফট ইত্যাদি, যাতে যে কোনো বড় দুর্যোগের সময় তারা রাস্তাঘাট পরিষ্কার করা, উদ্ধার অভিযানে অংশ নিতে পারেন। ফায়ার সার্ভিসকে আমরা যে সমস্ত ল্যাডার দিয়ে থাকি সেগুলি দিয়ে 21 তলা পর্যন্ত তারা ফায়ার ফাইট করতে পারবেন, অর্থাৎ আগুন নিভাতে পারবেন।
1: এতক্ষণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকাটি শুনলেন। সম্পাদনে ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। প্রকৃতি আমাদের জীবন ও জীবিকার উৎস হলেও কখনো খরা, বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মানুষের জীবন, সম্পদ ও কৃষির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ক্ষতিগ্রস্ত হয় ফসল, কৃষিজমি, গবাদি পশু এবং কৃষকের দীর্ঘদিনের পরিশ্রম। আজ 13 অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবারের প্রতিপাদ্য, সহনশীলতা শুরু ঘর থেকেই। দুর্যোগের ঝুঁকি কমাতে পারিবারিক প্রস্তুতি, সচেতনতা ও নিরাপদ আবাসনের গুরুত্ব তুলে ধরে এই প্রতিপাদ্য। কৃষি নির্ভর বাংলাদেশে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খরায় মাটির আর্দ্রতা কমে, বন্যায় তলিয়ে যায় ফসলের মার, আর জলোচ্ছ্বাসে জমিতে লবণাক্ততা বাড়ে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত কৃষকের ফসল ও ফলের বাগানের ব্যাপক ক্ষতি করতে পারে। তাই দুর্যোগের আগাম সতর্কতা জানা এবং দুর্যোগ পূর্ববর্তী সময়ে কৃষিজমি ও ফসলের সঠিক পরিচর্যা নিশ্চিত করা জরুরি। শ্রোতা বন্ধুরা, ঘূর্ণিঝড়ের পূর্বে কৃষিক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, ক্ষতিগ্রস্ত ফসল ও জমি পুনরুদ্ধারে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, এসব বিষয়ে সঠিক ধারণা কৃষকের ক্ষতি কমাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এ নিয়ে আজ আমরা শুনব একটি বিশেষ সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, কৃষিক্ষেত্রে ঘূর্ণিঝড় পূর্ববর্তী সতর্কতা এবং করণীয়। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন কাজী জেবুন্নেসা, সহকারী আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, ঘূর্ণিঝড় কি এবং কখন ঘূর্ণিঝড় প্রবণ সময়?
2: ঘূর্ণিঝড় হলো সমুদ্রে তৈরি এক ধরনের ঝড়, যেখানে প্রচণ্ড ঘূর্ণিবায়ুর আবর্তন থাকে এবং বাতাসের গতিবেগ কমপক্ষে 62 থেকে 88 কিলোমিটার পার ঘন্টা বা তার চেয়েও বেশিও হতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় এই যে ঝড় বা বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থা, যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলেই সৃষ্টি হয়। সাধারণত বর্ষা মৌসুমের পরে অক্টোবর এবং নভেম্বর, এই সময়টাই আসলে আমাদের ঘূর্ণিঝড় প্রবণ সময়। বাংলাদেশের যে বঙ্গোপসাগর তীরে অবস্থিত, এই বঙ্গোপসাগর সহ অন্যান্য যতগুলো মহাসাগর আছে, এর পরিবেশটা যদি অনুকূলে থাকে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি 26 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, তখনই হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ পায় এবং সেই সময়টাই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়।
1: এবারে জানতে চাই, ঘূর্ণিঝড়ে কি ধরনের প্রভাব থাকে?
2: ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে বেশি যেটা, উচ্চমাত্রার একটা বায়ু প্রবাহ থাকে। এ সময় অধিক পরিমাণে বৃষ্টি এবং কোথাও কোথাও দেখা যায় স্থায়ী বা অস্থায়ী বন্যাও দেখা যায়। ঘূর্ণিঝড়ের সময় বজ্রপাত, বিদ্যুৎ চমকও থাকে। ঘূর্ণিঝড়ের ফলে সামুদ্রিক যে জলোচ্ছ্বাসটা, এটা অনেক বেশি থাকে। অধিক পরিমাণে বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও আমরা লক্ষ্য করে থাকি। অধিক পরিমাণে বৃষ্টির ফলে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে এখানে ভূমিধস হয়ে থাকে। আর ঘূর্ণিঝড়ের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসে যে সমুদ্রের লবণাক্ত যে পানি, এটার অনুপ্রবেশ ঘটে আমাদের সমতল ভূমিতে।
1: সবশেষে জানতে চাই, ঘূর্ণিঝড় পূর্ববর্তী কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
2: ঘূর্ণিঝড়ের পূর্বেই আসলে আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ প্রতিরোধ অবশ্যই জরুরি। ঘূর্ণিঝড়ের পূর্বেই যদি আমরা উপকূলীয় যে এলাকায়, এইখানে যেহেতু সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে লবণাক্ত পানি ঢুকে যায়, এইটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, যেন এই লবণাক্ত পানি ফসলের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঘূর্ণিঝড়ের সময় যে শিলাবৃষ্টি হয়, এই শিলাবৃষ্টি থেকে ফসলকে রক্ষা করার জন্য ঘূর্ণিঝড়ের পূর্বেই যেসব ফসলে শিলাবৃষ্টি পেলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে শেডের ব্যবস্থা নিতে হবে। ঘূর্ণিঝড়ের আগে যে মৎস্য খামারি যারা আছেন, খামারের চারপাশে নেটের ব্যবস্থা করতে হবে, যাতে অতিরিক্ত বৃষ্টির পানিতে মাছ বের হয়ে যেতে না পারে। আবার ঘূর্ণিঝড়ের পূর্বে যারা কৃষি পশু খামারি আছেন, এই পশুগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই সময় সবচেয়ে, যেহেতু অতিরিক্ত বৃষ্টি থাকে, এই জন্য আমরা এই সময় যে অতিরিক্ত সার প্রয়োগ, এটা থেকে বিরত থাকতে হবে।
0: খরা, বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় প্রতিটি দুর্যোগই মানুষের জীবন ও জীবিকার গভীর প্রভাব ফেলে। এসব দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এবারে দুর্যোগের বাস্তবতা ও মানুষের অভিজ্ঞতাকে তুলে ধরে শুনব সমবেত কণ্ঠে একটি গান, ঘূর্ণিঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের হানা। গীতিকার ডক্টর তন্ময় ভট্টাচার্য, সুর দিয়েছেন এস এম আব্দুল আউয়াল। শুনুন শুনি গানটা।

0: দুর্যোগকে পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে কৃষকের ফসল, জমি ও জীবিকা রক্ষায় সঠিক তথ্য ও সতর্কতা অত্যন্ত জরুরি। আসুন, দুর্যোগ মোকাবেলায় নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি এবং কৃষি ও কৃষকের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করি। আজকের মতো এখানে শেষ করছি কৃষি সমাচার।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মধ্যে এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন আফরুজা আক্তার পপি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: বাংলাদেশ বেতার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ মেগাহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক ৬৯৩ কিলো হার্জ, এফএম ৯০ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দিবসটির এই বছরের প্রতিপাদ্য হল ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠান স্থলে পৌঁছবেন বলে আমরা আশা করছি এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মন্ত্রী রফিকুল আলম এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সারাদেশে যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়েও আজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই দিবসটি পালন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি গতকাল এই দিবসটির গুরুত্ব তুলে ধরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ নামের এই ভূখণ্ডটি প্রকৃতির সঙ্গে এক নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস বহন করে। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, দেশের বুক চিরে প্রবহমান অসংখ্য নদ নদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিশাল জনগোষ্ঠীর সৃষ্ট চাপ সব মিলিয়ে বাংলাদেশে পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, ভূমিধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প দুর্যোগ এখানে অনিবার্য এক বাস্তবতা হিসেবে দেখা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মানুষ যখন হত বিহ্বল হয়ে পড়ে তখনই পাশে এসে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের দুর্ভোগ প্রশমনে প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে মানুষকে শান্তি ও স্বস্তি দেয় এই দিবসটির পালনের মূল উদ্দেশ্য। বর্তমান গণতান্ত্রিক সরকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবেলা এবং প্রশমনে ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। আবহাওয়াসহ দুর্যোগের পূর্বাভাস ও সতর্কীকরণ কার্যক্রম শক্তিশালীকরণ, আধুনিক উদ্ধার সরঞ্জাম সংযোজন, উদ্ধার অভিযানে অংশগ্রহণকারীদের উন্নত প্রশিক্ষণ, হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সুযোগ সুবিধা বৃদ্ধি, বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম, খাল খনন, বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হচ্ছে।

দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ এবং সংশ্লিষ্টদের সচেতন বৃদ্ধির জন্যই এই উদ্যোগ। প্রিয় শ্রোতা, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং তাঁর উপস্থিতির মধ্য দিয়ে তিনি যখন মঞ্চে অবস্থান নেবেন, আসন গ্রহণ করবেন, তার ঠিক আগেই জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। আমরা তখন এই অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 অনুষ্ঠানে এসে উপস্থিত হচ্ছেন। এখন জাতির সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আমরা মঞ্চ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি।

0: ধন্যবাদ সবাইকে।
1: মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ, সিপিপির স্বেচ্ছাসেবকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026-এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা।
0: প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: صدق الله العظيم.
1: سورة البقرة آيات 155 و 156. আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয় ভীতি দ্বারা, কখনো ক্ষুধা এবং কখনো জান মাল ফল ফসলের ক্ষতি দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থায়ও সবরের পরিচয় দেয়। তারাই ধৈর্যশীল, যাদের উপর কোনো বিপদ আপদ এলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন তরুণ কুমার মুখোপাধ্যায়।
3: নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রী ভগবান উবাচ, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। সহযজ্ঞ প্রজা সৃষ্ট্বা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষদ্ধম এষব অস্তু ইষ্টকমৌথুক। যজ্ঞের প্রধান উপাদান ত্যাগ। ক্ষুদ্র আমিত্বকে বিসর্জন দিয়ে পরের মঙ্গলের জন্যে যে কর্ম করা হয় তা যজ্ঞে পরিণত হয়। ভগবান বলছেন, তোমরা যে আহার্য প্রস্তুত করবে প্রথমে তা অর্পণ করবে দেবতাকে, দেবতার ভোক্তাবশিষ্ট প্রদান করবে অতিথিকে, এবং তারপর যা অবশিষ্ট থাকবে তা নিজে গ্রহণ করবে। জ্ঞানী ব্যক্তিদের নিজেদের জন্যে কোনো কর্ম নেই, তাদের কর্ম কেবল অন্যের জন্যে, পরের মঙ্গলের জন্যে তারা জীবনকে বিসর্জন দিয়ে আত্মতৃপ্তি লাভ করে থাকেন। সর্বোপনিষদ গাবদগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুতির ভোক্তা দুগ্ধং গীতামৃত মহৎ ওং শান্তি। জগতের সবার উপর শান্তি বর্ষিত হোক।
4: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দ প্রিয়।
5: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। সেই ভগবান অর্হত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, অরমরূপ বনরূপ এজন সেতুকারক পপংস উদপংস এদন্তি উপসায়াং তেসং দিবারতু সসদা পয়ং পবদ্দতি দম্মট্ট শিল সম্পন্ন তেজন সগ্গগামিনু। বাংলা হচ্ছে, যারা পুষ্পদান ফলোদ্যান বৃক্ষরোপণ করে, ছায়া দান করে, সেতু নির্মাণ করে, জল দান করে, কূপ দান করে, প্রকৃতি তাদের সহায় হয়, পুণ্য সর্বদা বর্ধিত হয়, তারাই ধর্মে স্থিত স্বর্গগামী হয়। সব্বী সত্তা সুখী তহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
2: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অসীম কুমার বারুই।
6: মহামান্য প্রধান অতিথি এবং সুধীবৃন্দ, সকলকে খ্রিস্টীয় মঙ্গলবার জানিয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। আদিপুস্তক তার 41 অধ্যায়ের 35 এবং 36 পদ। তাহারা সেই আগামী শুভ বৎসর সমূহের ভক্ষ্য সংগ্রহ করুন, ও রাজা ফরৌনের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন। ও রক্ষা করুন। এইরূপে মিশর দেশে যে দুর্ভিক্ষ হইবে, সেই দুর্ভিক্ষের 7 বৎসরের নিমিত্ত সেই ভক্ষ্য দেশের জন্য সঞ্চিত থাকিবে, তাহাতে দুর্ভিক্ষে দেশ উচ্ছিন্ন হইবে না। পবিত্র বাইবেলের পঠিত এই অংশে আমরা দেখতে পাই যে দুর্যোগ মোকাবেলায় ঈশ্বরের নির্দেশিত আগাম সতর্ক বার্তা ও পরিকল্পনা। মিশর রাজ ফরৌন স্বপ্ন দেখলেন যে 7টি হৃষ্টপুষ্ট গাভী 7টি রুগ্ন গাভীকে গিলে ফেলল। জোসেফ ঈশ্বরের প্রজ্ঞায় এই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করলেন। তিনি বললেন, যে 7টি হৃষ্টপুষ্ট গাভী সেই 7টি বৎসর প্রাচুর্যের বৎসর, আর যে রুগ্ন 7টি গাভী তা 7টি দুর্ভিক্ষের বৎসর। জোসেফ শুধু স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থামলেন না, তিনি একটি পরিকল্পনাও দিলেন। উত্তম বৎসরগুলোর জন্য খাদ্য যেন সংগ্রহ করা হয়, তাহাতে দেশে দুর্ভিক্ষ উপস্থিত হইলে খাদ্যের অভাব হইবে না। জোসেফ প্রমাণ করলেন যে প্রস্তুতি অবিশ্বাস্য ও কাল্পনিক নয়, বরং প্রজ্ঞার। ঈশ্বর আমাদের সামনে দুর্যোগ দেন যেন আমরা ভয় না পাই, বরং বিশ্বাস ও পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে চলি। জ্ঞানীশ্রেষ্ঠ সলোমন তাই আমাদেরকে বলেছেন, হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। ছোট্ট একটি কীটের জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে ঈশ্বরের অতি উত্তম সৃষ্টি মানুষকে জ্ঞানবান হতে বলেছেন, যা অতি চমৎকার একটি শিক্ষা। সুসময়ে বুদ্ধিমানের মতো প্রস্তুত হওয়া যেন দুঃসময়ে ঈশ্বরের দেওয়া সুরক্ষা আশীর্বাদ বয়ে আনে। আজকের এই শুভ দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ দান করুন। সবাইকে ইম্মানুয়েল।
4: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য হল রেজিলিয়েন্স স্টার্টস এট হোম। ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ করি। শ্রোতৃবৃন্দ, এবারে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমানকে।
7: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, অত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি। এই আয়োজনের সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, সামনে উপবিষ্ট মাননীয় সংসদ সদস্যগণ, সরকারের সচিব সহ বিভিন্ন পর্যায়ের বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রিপ্রেজেন্টেটিভস অব ডিফারেন্ট এম্বাসিস অ্যান্ড ইউএন অর্গানাইজেশনস, এনজিও প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের সকল জেলা উপজেলায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য রেজিলিয়েন্স স্টার্টস এট হোম, যার বাংলা ভাবার্থ করা হয়েছে ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। যে কোনো দুর্যোগের প্রথম অভিঘাত সরাসরি পড়ে ঘর ও পরিবারের উপর, তাই দুর্যোগ সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রই হল এই ঘর এবং পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি টোল ফ্রি নম্বর রয়েছে, যেটি হল 1090। যে কেউ এই নম্বরে রিং করলে তিনি দৈনন্দিন আবহাওয়া, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি তথ্য পেতে পারেন। অধিদপ্তরের পক্ষ থেকে 2টি জেলায়, কুড়িগ্রাম ও গাইবান্ধায়, কমিউনিটি রেডিওর মাধ্যমে আঞ্চলিক ভাষায় এই তথ্য ওই জেলার বাসিন্দাদেরকে নিয়মিত সরবরাহ করা হয়ে থাকে। আমরা যেমন মেসেজের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করি, সেরকম মন্ত্রণালয়ের অধীনে আমাদের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা রয়েছেন। একটি হল সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের আওতায় প্রায় 80,000 স্বেচ্ছাসেবক, যার অর্ধেক হল নারী, আমাদের বন্যাপ্রবণ এলাকাগুলিতে প্রভাতী প্রকল্প এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় রয়েছে প্রায় 20,000 স্বেচ্ছাসেবক। এছাড়া রয়েছে আমাদের জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সেগুলিতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, রিলিজিয়াস লিডার, ব্যবসায়ীদের প্রতিনিধি, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন, এরকম অনেক সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকেন। যখন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখা দেয়, সেটি বন্যা হোক আর ঘূর্ণিঝড় হোক, আমাদের এই স্বেচ্ছাসেবকরা, যাদের অনেকের কাছেই আমরা ওয়্যারলেস বা VHF দেওয়া আছে বা মেগাফোন, সাইরেন, হ্যান্ডসেট, তারা জনগণকে অবহিত করেন যে সামনে ঘূর্ণিঝড় বা বন্যা হতে পারে, তার জন্য কি কি প্রস্তুতি দরকার। বিশেষ করে যেসব পরিবারে বয়স্করা রয়েছেন, শিশুরা, প্রতিবন্ধী সন্তান অথবা গর্ভবতী নারীরা, তাদের জন্য কি বিশেষ চাহিদা রয়েছে বা বিশেষ ওষুধের দরকার, সেগুলি সহ জনগণ প্রস্তুতি গ্রহণ করতে পারেন। বন্যা এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য দেখিয়েছে। যেখানে 70 সালে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল, সেখানে সাম্প্রতিক সময়ে আমরা মৃত্যুর হার 1 ডিজিট, এমনকি শূন্য তো নামিয়ে আসতে পেরেছি। তবে আমি এখন আরেকটি দুর্যোগের কথা বলছি, ভূমিকম্প, যেটি আমাদের আশেপাশের অনেক সার্কভুক্ত এবং সাউথ এশিয়ান কান্ট্রিতে আমরা দেখেছি যে ভূমিকম্প হয়েছে, মায়ানমার, থাইল্যান্ড, আফগানিস্তান ইত্যাদি জায়গায়। এই ভূমিকম্পের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য, সহনশীলতা তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 1 লক্ষ স্বেচ্ছাসেবক ঢাকা এবং আশেপাশে তৈরি করতে বলেছেন। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় আমরা 70,000 স্বেচ্ছাসেবক তালিকাভুক্ত করেছি। তবে আজকের এই দিনে আমাদের সবার জন্য এই বিষয়ে কিছু প্রশ্নও আমি রাখতে চাই। আমরা যারা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট এরকম সিটি কর্পোরেশনে বাস করি, এখানে যে বহুতল ভবনগুলি রয়েছে, আমরা যারা বাস করছি, আমরা যারা তৈরি করছি, এই ভবনগুলি কি 6.5 বা 7 মাত্রার ভূমিকম্পকে রক্ষা করতে, ভবনগুলি আমাদের রক্ষা করতে পারবে কি না, আজকের দিনে এই বিষয়গুলি আমাদের ভেবে দেখার রয়েছে। বাংলাদেশ সেন্দাই ফ্রেমওয়ার্ক অফ ডিজাস্টার রিস্ক রিডাকশনের স্বাক্ষরকারী একটি দেশ। এই ফ্রেমওয়ার্কের একটি ধারায় একটি প্রায়োরিটির ক্ষেত্রে বলা হয়েছে ইনভেস্টিং ইন ডিজাস্টার রিস্ক রিডাকশন ফর রেজিলিয়েন্স। এই বিনিয়োগটি হতে হবে অবকাঠামোর ক্ষেত্রে, আর্লি ওয়ার্নিং, আমাদের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের সরঞ্জাম ইত্যাদি ক্ষেত্রে। এর সব কিছুতেই বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশের যে কোনো গ্রামের দিকে তাকালে দেখব, সেখানে আমাদের প্রতি বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং সংস্কার, এর মাধ্যমে আমরা মাটির রাস্তা তৈরি, মেরামত ইত্যাদি করে থাকি। আমাদের 2টি প্রকল্প রয়েছে, একটির নাম HBB, যার মাধ্যমে আমরা দেশের সকল উপজেলায় ইট বিছানো রাস্তা তৈরি করি। আরেকটি হল 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত ব্রিজ কালভার্ট, এটিও সকল উপজেলায় চলমান রয়েছে। আমাদের 3 ধরনের দুর্যোগ আশ্রয় কেন্দ্র রয়েছে, বন্যা, ঘূর্ণিঝড় এবং দুর্যোগ আশ্রয় কেন্দ্র। আমরা যখন যে কোনো বড় দুর্যোগ আসে, সাধারণ মানুষকে সেখানে আমরা নিয়ে যাই। সেখানে গেলে দেখব যে নিচতলায় আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনদের জন্য যেমন র্যাম্প রয়েছে এবং প্রশস্ত ওয়াশরুম, সেরকম শুধু মহিলা ও শিশুদের জন্য একটি ফ্লোর দেওয়া থাকে এবং পুরুষদের জন্য আরেকটি। মহিলারা প্রয়োজন মেয়েদের সন্তানদের রান্না করার জন্য আমরা ছাদে ব্যবস্থা রেখে থাকি। সেখানে সোলার সিস্টেম থাকে, রেইন ওয়াটার হারভেস্টিং থাকে। সরকার শুধু দুর্যোগের সময় মানুষের কথাই চিন্তা করছেন না, আমরা আমাদের যে গবাদি পশু সে দুর্গত এলাকার, সেগুলো যেন নিয়ে যেতে পারেন, সেখানেও ক্যাটেল শেড রয়েছে, যাতে প্রচুর সংখ্যক গবাদি পশু আশ্রয় গ্রহণ করতে পারে। আমি আগেই ভূমিকম্পের কথা বলেছিলাম, এই ভূমিকম্পের সচেতনতা তৈরির জন্য, উদ্ধার অভিযানে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ নামে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগকে 100-এর অধিক প্রকারের যন্ত্রপাতি আমরা সরবরাহ করেছি, কোনোটি ভারী যন্ত্রপাতি, কোনোটি হালকা যন্ত্রপাতি। আমরা ফায়ার সার্ভিসকে 30 ধরনের যন্ত্রপাতি দিয়েছি, কতগুলি ল্যাডার রয়েছে যার মাধ্যমে 21 তলা পর্যন্ত ফায়ার ফাইট করা যাবে। আমরা অন্যান্য প্রতিষ্ঠান, রেড ক্রিসেন্ট, CPP কেও সহযোগিতা করেছি। আপনারা সকলেই জানেন বর্তমান সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার ছিল পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও 25 কোটি বৃক্ষরোপণের কথা তুলে ধরেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এর সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। কয়েক বছর আগে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশ ইজ দ্য বেস্ট টিচার ইন ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। আসুন আজকের দিনে আমরা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসি যাতে দুর্যোগ সহনশীলতায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পায় এবং বাংলাদেশ যে রোল মডেল সেই রোল মডেল হিসাবে আমরা সারা পৃথিবীকে আরেকবার জানান দেই। আপনাদের সকলকে ধন্যবাদ।
2: স্বাগত বক্তব্য প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান মহোদয়কে ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে দুর্যোগ প্রশমন বিষয়ক একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে।
8: ভৌগোলিক অবস্থান ও প্রতিকূলতার কারণে এই বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় বিভিন্ন ধরনের দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, ভূমিধস সহ নানা বিপর্যয়। বিভিন্ন দুর্যোগে প্রাণ হারায় বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও জীবিকা, আর থমকে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
9: আগে জ্বরে পূর্বাভাস পেলে আমরা দিশা হারিয়ে পড়তাম, কোন দিকে যাব, কাকে ডাকব, কোনো কিছু জানতাম না। অনেক মানুষ মারা যেত, অনেক ক্ষতি হতো, কিন্তু এখন চিত্রটা পাল্টে গেছে। আমরা এখন বুঝি বিপদ আসার আগে নিজের ঘর থেকে প্রস্তুতি শুরু করতে হয়।
8: দুর্যোগ প্রকৃতির এক অবধারিত বাস্তবতা। সঠিক দিক নির্দেশনা, আগাম প্রস্তুতি এবং জনসচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। আর এই প্রস্তুতির শুরুটি ঘটে প্রতিটি ঘর থেকে। প্রতিটি পরিবার যখন নিজের ঝুঁকি সম্পর্কে জানে, আগাম সতর্কবার্তায় সাড়া দেয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়, তখনই তৈরি হয় দুর্যোগ সহনশীলতার প্রথম ভিত্তি। এই ভাবনাকে সামনে রেখেই 13 অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026। এবারের প্রতিপাদ্য, ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এই প্রতিপাদ্যের মূল বার্তাই হল দুর্যোগের ঝুঁকি কমানোর প্রথম পদক্ষেপ শুরু হবে পরিবার থেকেই। নিজের ঘর, নিজের পরিবারকে প্রস্তুত করার মধ্য দিয়েই তৈরি হবে একটি সচেতন ও সক্ষম কমিউনিটি। আর এমন প্রস্তুত পরিবার ও কমিউনিটির সম্মিলিত শক্তিতেই গড়ে উঠবে একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ।
10: ঘর নিরাপদ না থাকলে পুরো পরিবার আমরা ঝুঁকিতে পড়ি। প্রশিক্ষণ পাওয়ার পর এখন জ্বরের খবর পেলে আমরা শুকনা খাবার, চিড়া মুড়ি, টর্চ লাইট, দলিল পত্র আর অন্য অন্য জিনিস গোছাই নিতে পারি।
8: ছোট ছোট এই প্রস্তুতি বিপদের দিনে বড় সুরক্ষা দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূরদর্শী উদ্যোগে তৈরি হয়েছে এক শক্তিশালী আগাম সতর্ক বার্তা ব্যবস্থা। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনগণের সম্পৃক্ততার মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলোতেও সময় মতো পৌঁছে যাচ্ছে আবহাওয়া সতর্ক বার্তা।
11: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। 22 জুলাই বুধবার দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 120 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
8: সরকারের বিভিন্ন কার্যক্রম এবং প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক ও জনগণকে সম্পৃক্ত করে আয়োজিত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া। দুর্যোগের সময় শুধু সচেতনতাই নয়, প্রয়োজন শক্ত অবকাঠামো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপকূলীয় এবং বন্যাপ্রবণ অঞ্চলে নির্মাণ করে যাচ্ছে পর্যাপ্ত বহুমুখী ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র। জরুরি ত্রাণ পৌঁছানো এবং দ্রুত অপসারণ কাজ সচল রাখতে গ্রামজুড়ে তৈরি করা হয়েছে সড়ক এবং প্রয়োজনীয় সেতু ও কালভার্ট, যা গ্রামীণ অর্থনীতি জোরদারের পাশাপাশি দুর্যোগকালীন যোগাযোগে লাইফলাইন হিসেবে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতাকে আরও শক্তিশালী করার যে জাতীয় অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নদী খাল পুনঃখননের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী 5 বছর 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা আকস্মিক বন্যা যে কোনো মুহূর্তে অনুসন্ধান ও দ্রুত উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সজ্জিত করা হয়েছে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জামের মাধ্যমে। দুর্যোগ শেষে থেমে থাকে না সরকারের কাজ। আক্রান্তদের পুনর্বাসন, জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে মন্ত্রণালয় অবিরাম কাজ করে যাচ্ছে। দুর্যোগ থামানো সম্ভব নয়, কিন্তু সমন্বিত প্রস্তুতিতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আর সেই প্রস্তুতি শুরু হোক আমাদের ঘর থেকে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা, নিয়মিত প্রশিক্ষণ, শক্তিশালী অবকাঠামো আর আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনার মেলবন্ধনে গড়ে উঠবে এক নিরাপদ, আত্মবিশ্বাসী ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ। ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।
12: ভিডিও চিত্রটি উপভোগের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতৃবৃন্দ, এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। প্রথমে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মাননীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলমকে।

0: Bismillahirrahmanirrahim. আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করেছি, আমাদের সেই প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব, ডিজি সাহেব, সামনে উপস্থিত সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি আপনাদের সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সকল সদস্যের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি গণতন্ত্রের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, আমাদের সে প্রিয় নেত্রী যার স্মৃতি বিজড়িত নির্বাচনী এলাকায় আমাকে জনগণের সেবা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, আমাদের সে প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাই যার নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রিয় উপস্থিতি, আজকের যেই দিবসটি আমরা পালন করছি, আজকের আমাদের এই দিবসের মূল বিষয় হচ্ছে ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল একটি দেশ গড়ি, এর হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমি মনে করি আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ত্রাণ মন্ত্রণালয় এই দিবসটি যে আমরা পালন করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি মনে করি আমাদের এই মন্ত্রণালয়ের সকল ক্ষেত্রে সকলের। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আসলে মানুষের কিছুই থাকে না, আর তখন ঠিক এই মুহূর্তেই এই মন্ত্রণালয়ের সকল পেশার সকল মানুষ তখন এই মানুষের পাশে এসে দাঁড়ায়। আমি মনে করি এটা হচ্ছে মানুষের বিপদে সবচেয়ে একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে এই মন্ত্রণালয়ের সকলে কাজ করেন। আমরা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা মানুষের পাশে অনেক কাছে যেতে পারি, আর মানুষ যখন বিপদ হয় তখন এই মন্ত্রণালয় সকলে মানুষের পাশে সাহায্য নিয়ে যায়, নগদ অর্থ, অবকাঠামো নির্মাণ অনেক কাজ করেন। সেখানে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাদের সত্যিকারের মানুষগুলা এই সাহায্যগুলো সঠিক সময় পেতে পারেন, এবং এই দুর্যোগ মোকাবিলার জন্য আমি মনে করি যদি আমরা আগে থেকে মানুষকে সতর্ক বার্তা পৌঁছে দিতে পারি, মানুষকে সতর্ক করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই দুর্যোগ থেকে অনেকাংশে আমরা রক্ষা পেতে পারি। বাংলাদেশ আমাদের যা প্রয়োজন আমি মনে করি আমাদের সব কিছু নেই, কিন্তু যদি আমরা সাহসের সাথে, ধৈর্যের সাথে, সততার সাথে যদি আমরা কাজ করি, তাহলে আমি মনে করি যে কোনো দুর্যোগ মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। তাই বলব আসুন, শহীদ জিয়া যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারাটি জীবন সংগ্রাম করেছেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে এবং এই দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয়ের যে আজকে যে দুর্যোগ প্রশমন দিবস, এই দিবসে যে আমরা অনুষ্ঠানটি পালন করছি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হবে একসঙ্গে কাজ করি তাহলে মনে হয় এই দিবসটি সঠিকভাবে আমরা যে পালন করছি তার সার্থকতা খুঁজে পাওয়া যাবে। তাই বলবো আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি এবং একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষকে উপহার দিই সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয় আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এবারে বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হুসাইন এমপিকে। কে

বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি, স্থায়ী কমিটির সদস্য কমিটির সভাপতি মুন্সি রফিকুল আলম এমপি, অনুষ্ঠানের সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব জনাব সাইফুল ইসলাম, মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, উপস্থিত শ্রুতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026-এর প্রতিপাদ্য রেজিলিয়েন্স স্টার্টস এট হোম, অর্থাৎ ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় দুর্যোগ মোকাবেলায় প্রথম প্রস্তুতি শুরু হবে পরিবার থেকে। সচেতন পরিবার, প্রস্তুত সমাজ এবং দায়িত্বশীল স্থানীয় সরকার এই দুর্যোগ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে। ভৌগোলিক অবস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, পাহাড় ধস, ভূমিকম্প, বজ্রপাত, অগ্নিকাণ্ড, তাপপ্রবাহ, ভূমিকম্পর মতো নানান ঝুঁকির মুখে রয়েছে। এইসব দুর্যোগ শুধু জীবন ও সম্পদের ক্ষতি করে না, মানুষের জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য নিয়ন্ত্রণকেও বিপন্ন করে, নিরাপত্তাকেও বিপন্ন করে।

0: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ যেমন খাল পুনঃখনন, বৃক্ষরোপণ দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সংরক্ষণ, কৃষিতে সেচ, মৎস্য চাষ ইত্যাদি করা যাবে এবং এটা দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগগুলিকে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির সঙ্গে যুক্ত করা হবে। পরিকল্পিত মডেল খাল উন্নয়নের উদ্যোগের খালের পারে বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ, মৎস্য চাষ এবং স্থানীয় জীবিকাকে একসঙ্গে বিবেচনা নিয়ে আমরা কাজ করছি। এই লাইনে 5 বছরে 15-25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে আমরা কাজ করছি, যার জন্য এই বছর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় 1 কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে। বৃক্ষরোপণ সফল হলেই হবে না, এটাকে পরিচর্যা করতে হবে এবং এটাকে জরুরি ভিত্তিতে এটাকে দেখতে হবে, তা নাহলে বৃক্ষরোপণ করে কোনো লাভ হবে না। ভূমিকম্প মোকাবেলায় আমাদের কয়েকটি জরুরি ব্যবস্থা আছে। আমরা 1 লক্ষ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি এবং তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিচ্ছি। আমরা ইতিমধ্যে ঢাকায় 256টি, দক্ষিণ সিটি কর্পোরেশনে 256টি, উত্তর সিটি কর্পোরেশনে 190টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করেছি, যেগুলি আমরা প্রস্তুত রাখব কোনো মোকাবেলার সময় উদ্ধারকৃত লোকজনকে নিয়ে সেখানে আশ্রয় দেওয়ার জন্য। সেই সব জায়গায় আমাদের এই মোকাবেলা প্রস্তুত করার সরঞ্জাম থাকবে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পনার মাধ্যমে, সতর্কতা, প্রশিক্ষণ এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা যায়। এতে সরকারের পাশাপাশি পরিবার, স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহকারী সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আসুন আজ আমরা অঙ্গীকার করি দুর্যোগের পর নয়, দুর্যোগের আগেই প্রস্তুতি নেব খাল, বৃক্ষ, আশ্রয়কেন্দ্র ও দক্ষ সমাজসেবক সমন্বিত কাজের করব এবং নিরাপদ অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এবারে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপিকে।
2: কোনো কথা তো বোঝা যায় না মঞ্চের থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আমাদের মন্ত্রণালয় থেকে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত অতিথিবৃন্দ, সালাম আলাইকুম। বাংলাদেশ পৃথিবীর মধ্যে যে 9টি দেশ দুর্যোগ প্রবণ, তার মধ্যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশ প্রত্যেক দিন বলবো না, মাস বলবো না, এমন কোনো ক্ষণ নেই যেখানে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হচ্ছে। কখনো সাইক্লোন, কখনো বন্যা, কখনো বজ্রপাত, কখনো শিলাবৃষ্টি, কখনো পাহাড়ি ধস, কখনো খরা, নানান আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মানুষ

0: প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে। তবে সুখের খবর হচ্ছে যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতাটা অনেকখানি বৃদ্ধি লাভ করেছে। 1970 সালের পলায়নকারী ঘূর্ণিঝড়ে বাংলাদেশের যত প্রাণহানি ঘটেছে, সাম্প্রতিক বছরগুলোতে সেভাবে প্রাণহানির সংখ্যা নাই বললেই চলে। এর পিছনে যারা কাজ করেছে তারা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ তার জন্মগত অভিজ্ঞতা থেকেই অনেকখানি দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আমাদের আর্মড ফোর্স ডিভিশন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, আবহাওয়া অধিদপ্তর, তারা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা দিয়েছে, যার ফলে আগাম সতর্কবাণী আমরা দিতে পারি, যার ফলে অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে এই দুর্যোগ চলাকালীন আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারে। আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা শুকনো খাবার দেই, অনেক সময় রান্না করা খাবারও দিতে হয় আমাদেরকে, পরবর্তীতে তাদের পুনর্বাসনের কাজগুলো করি। অর্থাৎ তিনটি স্তরে কাজ করে থাকি, দুর্যোগ পূর্বকালীন, দুর্যোগ চলাকালীন, দুর্যোগ উত্তরকালীন। তবে সাম্প্রতিক কিছু সময়, কয়েক বছর যাবৎ নতুন একটি দুর্যোগের ব্যাপক প্রাণহানি হচ্ছে, সেটি হচ্ছে বজ্রপাত, বিশেষ করে হাওড় অঞ্চল এবং উত্তর অঞ্চলগুলোতে হচ্ছে। এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে আমরা একটি প্রকল্প এইভাবে বাস্তবায়ন করতে চাই, যেমন বন্যার সময় বন্যা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিচ্ছে, সাইক্লোনের সময় সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিচ্ছে, এমনিভাবে বজ্রপাতের সময় যাতে তারা এই ধরনের আশ্রয় কেন্দ্র আশ্রয় নিতে পারে, এর ফলে হয়তো প্রাণহানি কম ঘটে যাবে। তো আজকের যে বিষয়টা প্রতিবদ্ধ সেটা হলো ঘর থেকেই প্রস্তুতি নিতে হবে, সেটি হচ্ছে মুখ্য। ব্যক্তিগত সচেতনভাবে যদি আমি দুর্যোগের প্রস্তুতির কালে নিজেকে প্রস্তুত করতে পারি তাহলে ক্ষতির সম্ভাবনা কম হয়। আর দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় কারা বেশি? প্রতিবন্ধী যারা, শিশু, নারী, হতদরিদ্র ব্যক্তিরা, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। সে কারণেই যখন যে ধরনের দুর্যোগের আগাম সতর্কবাণী দেওয়া হয় তারা যদি সেখানে সেটিকে গ্রহণ করে সঠিক জায়গায় নিরাপদ জায়গায় নিজেকে নিতে পারে তাহলে আমার মনে হয় দুর্যোগের ক্ষতিটা আমাদের কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে ভূমিকম্পর ব্যাপারে আমাদেরকে কিছু অনুশাসন নির্দেশনা দিয়েছেন, সে নিয়ে আমরা কাজ করছি। মহাপরিচালক সাহেব এর ব্যাপারে বিস্তারিত বলেছেন। আমরা মনে করি যে বাংলাদেশের কয়েকটি অঞ্চল ভূমিকম্প প্রবণ হিসাবে চিহ্নিত হয়েছে, তার মধ্যে অন্যতম সিলেট, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম এবং ঢাকা, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাদেশের এত জনবহুল দেশের মানুষের নানান ধরনের দুর্যোগকে মোকাবেলা করে যেমন টিকে থাকার সংগ্রামে তারা জয়ী হয়েছে, আগামী দিনে সকলের সহযোগিতা আমরা আমাদের এই দুর্যোগগুলোকে মোকাবেলা করে যাতে প্রাণহানি সম্পদের ক্ষতি কম হয় সেই প্রত্যাশা রেখে আজকের এই আন্তর্জাতিক দুর্যোগ প্রশম দিবসে ওই প্রতিবদ্ধতা আমরা যেন সবাই মেনে চলি যে ঘর থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।
1: মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, দুর্যোগ ঝুঁকি হ্রাস কোনো একটি প্রতিষ্ঠান বা সংস্থার একক কাজ নয়। কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি জনগণ সবার অংশগ্রহণে একটি কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে ওঠে। এবারে সভাপতির বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, বেসামরিক এবং সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী বৃন্দ ও আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং আপনাদের সবাইকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের গল্প বলতে গেলে এর এক অপরূপ প্রকৃতির কথা বলতে হয়, সাগর আর নদীর কথা বলতে হয়, আবার ঝড়ের কথাও আসে, সবার উপরে আসে মানুষের কথা, যে মানুষ ভাঙনের পর আবার ঘর তোলে, প্লাবনের পর আবার বীজ বনে, বিপদের মাঝেও প্রতিবেশীর দিকে হাত বাড়ায়। আমরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপের মানুষ, প্রকৃতি আমাদের দিয়েছে অনেক কিছুই, আবার কেড়েও নিচ্ছে, তবু আমরা থেমে থাকিনি। আমরা প্রকৃতির মেজাজ বুঝেছি এবং মানিয়েও নিচ্ছি। প্রকৃতির সাথে আমাদের এই যে বোঝাপড়া, এটা হচ্ছে বেঁচে থাকার এক দীর্ঘ কাব্য। সেই 1876 সালের বাকেরগঞ্জে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে শুরু করে 1970 সালে যে ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছিল, যেখানে প্রাণ গিয়েছিল লক্ষাধিক মানুষের, সেই ধারা কিন্তু ছিল 1991 সালের ঘূর্ণিঝড়েও। সেখানেও ধ্বংসশীল লীলা রেখে গেছে প্রকৃতি। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো এইসব মানুষদের, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই সেই অসংখ্য স্বেচ্ছাসেবক, উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে এবং সাধারণ মানুষদেরকে, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে অন্যদের জীবন রক্ষায় এগিয়ে এসেছিলেন। তবে আমরা কিন্তু কেবল শোক করিনি, শিখেছি। গড়ে উঠেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, তৈরি হয়েছে হাজার হাজার স্বেচ্ছাসেবক, নির্মিত হয়েছে আশ্রয় কেন্দ্র, এসেছে আবহাওয়ার আগাম পূর্বাভাস। আজ বিশ্ব আমাদের দিকে তাকিয়ে শেখে কিভাবে একটি দেশ দুর্যোগের সাথে বাঁচতে শিখেছে। আজ ঘূর্ণিঝড়ে এক রাতে মা যখন তার সন্তানকে বুকে জড়িয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটে, তখন তার কাছে দুর্যোগ ব্যবস্থাপনা কোনো প্রশাসনিক পরিভাষা নয়, তার কাছে বেঁচে থাকার একটি ঠিকানা। আজ বন্যার পানিতে যখন একজন কৃষক সারা বছরের ফসল তুলিয়ে যায়, তখন তার কাছে একটি কার্যকর পুনর্বাসন কর্মসূচি শুধুমাত্র সরকারি সহায়তা নয়, আবার নতুন করে জীবন শুরু করার সাহস। সম্মানিত শুধু এই বছরের আন্তর্জাতিক প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এই ঘর মানে শুধুমাত্র চার দেওয়াল নয়, ঘর মানে সন্তানের নিশ্চিন্ত ঘুম, প্রবীণের আশ্রয়, আর একটি পরিবারের সঞ্চয়ের স্বপ্ন। একটি ঘর ভেঙে গেলে ইট কাঠের সাথে হারিয়ে যায় বহু বছরের সঞ্চয়, স্মৃতি আর নিরাপত্তাবোধ। একটু হালকা করেই বলি, আমাদের মোবাইলের চার্জ যদি 10% নামলেই আমরা অস্থির হয়ে চার্জার খুঁজি। আমার ফ্রিজের মধ্যে কতগুলি ডিম আছে একজন গৃহিণী হিসেবে আমি সঠিকভাবে জানি, কিন্তু দুর্যোগের প্রস্তুতি কি আমার ঠিকমতো আছে কি না আমরা কতজন এটি জানি। আজ একটু উল্টো করে আমরা চিন্তা করি, আজকে আমরা ঘরে যেয়ে পরিবারের সবাইকে নিয়ে মাত্র 10 মিনিট বসি, 3টি প্রশ্নের উত্তর আমরা ঠিক করি। আমাদের এলাকার বিপদ কি, বিপদে আমরা কোথায় নিরাপদে থাকব, কাকে সঙ্গে নিব, কাকে সাহায্য করব, প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এইসব সদস্যদের সহায়তার দায়িত্ব আগে থেকে ঠিক করে রাখি। সতর্কবার্তা এলে যদি আমরা সময় মতো ব্যবস্থা নেই, আসলে তো সতর্কবার্তা তখনই কাজে লাগে যখন তা মানুষের কাছে পৌঁছায়, মানুষ তা বোঝে এবং সে অনুযায়ী কাজ করে। তবে এই দায়িত্ব পরিবারের একা নয়, দুর্যোগের প্রয়োজনীয়তা প্রস্তুতি নিশ্চিত করতে রাষ্ট্র, স্থানীয় সরকার, সামাজিক প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। প্রস্তুতির শিক্ষা কিন্তু আমাদের ধর্মেও বলা আছে। আমরা যদি পবিত্র কোরআনের সূরা ইউসুফের 47 এবং 48 নম্বর আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালামের পরামর্শে 7 বছর শস্য উৎপাদন ও সংরক্ষণের পরিকল্পনা আছে, আবার হযরত নূহ আলাইহিস সালাম কিন্তু প্লাবন আসার আগেই নৌকা তৈরি করেছিলেন, অর্থাৎ সুসময়ের প্রস্তুতি নেওয়াটাই দূরদর্শিতা। এই জন্য মানব সম্পদের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিকম্পের বিরুদ্ধে দুর্যোগ মোকাবেলার জন্য আমরা 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি। একই সঙ্গে খাল খনন, পুনঃখাল খনন কার্যক্রমকে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকার সঙ্গে সমন্বিত করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা। এই এখন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা হবে বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক। ত্রাণ পৌঁছানোর আগেই পৌঁছে যাবে সতর্কবার্তা, বিপদ আসার আগেই থাকবে প্রস্তুতি এবং পুনর্বাসনের সাথে যুক্ত হবে টেকসই জীবিকার নিশ্চয়তা। আজকের এই আয়োজনে যে স্টল, উদ্ধার সামগ্রী প্রদর্শনী এবং ভূমিকম্পের মহড়া, সেই প্রস্তুতিকেই তুলে ধরবে। সম্মানিত উপস্থিতি, দুর্যোগ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রযুক্তি নয়, এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রস্তুতি। আজকের এই আয়োজন সম্ভব হয়েছে বহু মানুষের আন্তরিকতার শ্রমে। মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থেকে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ করেছেন, সেই জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা। মন্ত্রিপরিষদ সদস্যগণ, জাতীয় সংসদের সদস্যগণকে ধন্যবাদ জানাচ্ছি তাদের দিক নির্দেশনা উৎসাহের জন্য। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সশস্ত্র বাহিনী বিভাগের সমস্ত কর্মকর্তাবৃন্দকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ, গার্লস গাইড, স্কাউট, বাংলাদেশ রেসকিউশন সোসাইটি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সিপিবি সহ সকল স্বেচ্ছাসেবককে কৃতজ্ঞতা জানাই। অংশগ্রহণকারী মন্ত্রণালয় ও সরকারি সংস্থা, দেশি বিদেশি বেসরকারি সংস্থা, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম কর্মী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের সকলকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং এই বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং নৈপথ্যের প্রতিটি কর্মীর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। মঞ্চে আসলে সবাইকে দেখা যায় না, কিন্তু আজকের এই আয়োজনে প্রতিটি কোণে প্রত্যেকের শ্রমের ছাপ আছে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতি আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকব। তবে শেষে শুধু একটি নিবেদন, আজকের আলোচনা যেন আগামীকাল আমার ঘরের অভ্যাসে পরিণত হয়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঘর হোক এমন এক ঠিকানা যেখানে ভালোবাসার সঙ্গে থাকবে নিরাপত্তাও। আমরা চাই না কোনো শিশু স্বপ্ন ভেসে যাক বন্যার পানিতে, কোনো মায়ের আশ্রয় হারিয়ে যাক ঘূর্ণিঝড়ে, কোনো প্রবীণ মানুষ অসহায় হয়ে পড়ুন দুর্যোগের রাতে। প্রস্তুতি শুরু হোক আমার ঘরে, আপনার ঘরে, প্রতিটি ঘরে। ধন্যবাদ।
3: অনুষ্ঠানের সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম প্রধান শক্তি হচ্ছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। সতর্ক সংকেত মানুষের কাছে পৌঁছে দেয়া, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয় নিতে সহায়তা করা, অনুসন্ধান উদ্ধার করা, প্রাথমিক চিকিৎসা দেয়া, দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা, প্রতিটি পর্যায়েই স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই স্বেচ্ছাসেবক ভিত্তিক প্রস্তুতির পরিধি বিশেষ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছেও সম্প্রসারিত হয়েছে। সুধীবৃন্দ, এবারে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকগণকে পুরস্কার প্রদান পর্ব। পুরস্কার প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমেই আসবে জনাব শওকত আরা সেফু, পেকুয়া উপজেলা, কক্সবাজার জেলা। মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছে শওকত আরা সেফু, পেকুয়া উপজেলা, কক্সবাজার জেলা।
4: সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আসবেন ডাক্তার গিয়াসউদ্দিন ফারুকি, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম জেলা। মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন ডাক্তার গিয়াসউদ্দিন ফারুকি, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম জেলা।
3: এরপর পুরস্কার নিতে আসবে জনাব মোহাম্মদ আমিনুল ইকরাম জাহাঙ্গীর, চরফ্যাশন উপজেলা, ভোলা। পুরস্কার নিতে আসছেন জনাব মোহাম্মদ আমিনুল ইকরাম জাহাঙ্গীর, চরফ্যাশন উপজেলা, ভোলা।
4: সব সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আসবেন জনাব রুকসানা আক্তার, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী জেলা। সম্মাননা গ্রহণ করছেন জনাব রুকসানা আক্তার, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী জেলা।
3: এরপরে আসবেন জনাব মোহাম্মদ শাহ আলম, মংলা উপজেলা, বাগেরহাট জেলা। মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ শাহ আলম, মংলা উপজেলা, বাগেরহাট জেলা।
4: সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আসবেন জনাব মরিয়ম ইয়াসমিন, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলা। মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন জনাব মরিয়ম ইয়াসমিন, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলা।
3: পুরস্কার প্রদান পর্ব শেষ হল। ধন্যবাদ, কৃতজ্ঞতা মহামান্য রাষ্ট্রপতি আপনাকে। এবারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উপলক্ষে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। শ্রোতৃবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি,
5: বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, অধীনস্থ দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এই দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সম্মানিত ভলেন্টিয়ার বৃন্দ, গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের আগে একটা কথা ছিল যে বাংলাদেশের মানুষ এই দুর্যোগের সঙ্গেই বেড়ে ওঠে। আমরা অতীতের অনেকগুলো ভয়াবহ দুর্যোগ কথা জানি, দেখেছি, যখন সাইক্লোনে জলোচ্ছ্বাসে লক্ষ মানুষ আমাদের প্রাণ হারিয়েছে। আমাদের সেই বিখ্যাত উক্তি, আমাদের যা আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধেই আমাদেরকে কিছুটা সাহায্য করেছিল, যে 1970 সালের যে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং সমুদ্রের যে সাইক্লোন, সেখানে প্রায় লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। সেই সময়ে তখনকার দিনের অন্যতম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান না আসায় তিনি সেখানে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আসসালামু আলাইকুম, পাকিস্তানকে তিনি সালাম জানিয়েছিলেন। এটা একটা আমাদের জন্যে, আমি এখানে উল্লেখ করলাম যে একটা প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস কত ভয়াবহ হতে পারে, সেটা একটা রাষ্ট্রকে পর্যন্ত সেখানে আপনার তার মূল্য দিতে হয়। আমাদের এই দুর্যোগ প্রবণ দেশ, কিন্তু এই দেশের সঙ্গে এই মানুষ কিন্তু এই দুর্যোগের মধ্যে থেকে কিন্তু বেড়ে উঠেছে। আমাদের বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, ভূমিধস, খরা, বজ্রপাত এবং ভূমিকম্পের আশঙ্কা, এটা আমাদের এখন প্রায় নিত্যসঙ্গী হয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত, একই সঙ্গে রয়েছে ভূমিকম্পের বড় ঝুঁকি। আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করেছি যে একটা কত ভয়াবহ হতে পারে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ, যখন নেপালে লক্ষ্য করলাম যে হঠাৎ করেই হিমবাহ ধসের কারণে যে বন্যা হল, সেই বন্যার ফলে সারা আমরা দেখলাম কিভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারালেন এবং কিভাবে শত শত বাড়িঘর মুহূর্তের মধ্যেই ভেঙে নিয়ে চলে গেল। এক একটি দুর্যোগ কিভাবে একটা দেশের মানুষের জীবন জীবিকা অর্থনীতি অবকাঠামোকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে আমরা দেখেছি এই প্রমাণ এই দুর্যোগগুলোতে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ আর সমগ্র বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই বৈশ্বিক উষ্ণতার জন্য আমরা দায়ী নই, তারপরেও কিন্তু এটা সবচেয়ে বড় আমরা ভিকটিম হচ্ছি আমরা। এবং আমরা সবাই জানি যে এই বৈশ্বিক উষ্ণতার কারণে প্রায় 17% মানুষকে আমাদের তার মূল্য দিতে হবে, কারণ আমাদের উপকূলীয় অঞ্চলে আমরা আমাদের যার মানুষেরা বাস করেন তারা কিন্তু বেশিরভাগ অঞ্চলই পানির তলে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের বিশ্বে বাংলাদেশ হচ্ছে আমাদের বিশ্বের বৃহত্তম বদ্বীপের একটা অংশ, অসংখ্য নদ নদী এই পরিমাটি আমাদের দিয়েছে উর্বর কৃষি জমি, আবার একই সঙ্গে করেছে দুর্যোগ প্রবণ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় অত্যন্ত সামান্য, কিন্তু সেই প্রতিক্রিয়াকে আমাদেরকে মূল্য দিতে হচ্ছে। তবে আমরা আজকে শুধু ঝুঁকির কথা বলব না, আজকে যে বিষয়টা নিয়ে এখানে মন্ত্রণালয় এসছে যে আপনার আমাদের ঘর থেকে শুরু করতে হবে আমাদের রেজিলিয়েন্স, ঘর থেকে শুরু করতে হবে দুর্যোগ সহনশীল দেশ গড়ার কাজ, সেই কথাটাই আমরা বলতে চাই। আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমাদের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমরা অনেক সাফল্য অর্জন করেছি এবং বাংলাদেশের মানুষ কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় সেই সম্পর্কে তারা অনেক বেশি এখন সজাগ করেছেন। আমরা দেখেছি যে আমাদের সরকার এর মধ্যেই যে সতর্কীকরণ ব্যবস্থা, আশ্রয় কেন্দ্র, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এবং জনসচেতনতার ফলে প্রাণহানি অনেকটা কমেছে। বন্যা সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলা আমাদের প্রস্তুতি, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন সক্ষমতা বেড়েছে। তবে এর থেকে অনেক বেশি আমাদের কাজ করতে হবে, বিশেষ করে আমি যে ডেমনস্ট্রেশন হলো কিছুক্ষণ আগে কত ডিগ্রি নিচের পাশেই এবং সেখানে আমাদের স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তাদের একটা কষ্ট আছে, এই সংক্রান্ত কোনো আইন এখনো তৈরি হয়নি। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে আপনি যথাযথ ব্যবস্থা করে এই আইন যেন করা যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ আছে, যেটা নিয়ে কিন্তু আমরা খুব কম চিন্তা করি। আমরা যদি আমাদের ঢাকা শহরের দিকে তাকিয়ে দেখি আজকে যে আশঙ্কাটা আমাদের সবচেয়ে বেশি যে ভূমিকম্পের হলে কি হবে ঢাকা শহর একেবারে মিশে যাবে, আমরা দেখেছি কাঠমান্ডুতে কিভাবে হয়েছে, আমরা কিছুদিন আগে তেহরানে দেখলাম, আমরা অন্যান্য শহরগুলোতে দেখছি যে পরিকল্পিত ব্যবস্থা না থাকার কারণে প্রাণহানির সংখ্যা সেখানে অনেক বেশি হয়। সেই দিক থেকে আমার মনে হয় আমাদের অনেক বেশি একটু দৃষ্টি দেওয়া দরকার এবং সংশ্লিষ্ট যে সমস্ত আমাদের কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে এবং নদীর প্রবাহকে ঠিক রাখা, নদীকে দূষণমুক্ত রাখা, এই বিষয়গুলোর দিকে আমার মনে অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন। এমনকি আমাদের যে বর্জ্য নিয়ন্ত্রণ সে ব্যাপারে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এগুলো আমাদের অনেক অনেক ঝুঁকি এবং আমাদের দুর্যোগ সৃষ্টি করছে। আমাদের সামনে নদী ভাঙন, উপকূলীয় লবণাক্ততা, অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ নানা চ্যালেঞ্জ রয়েছে। তাই পরিবেশ দূষণ রোধ, জলাভূমি ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, ঝুঁকি সচেতন নগর পরিকল্পনা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে আমাদের আরো দৃঢ় হতে হবে। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বন্যাকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং পানির প্রবাহকে ঠিক রাখার জন্য, সেচের ব্যবস্থার জন্য যে কর্মসূচি শুরু করেছিলেন কালকর্ণ কর্মসূচি, এই সরকারও সেই কর্মসূচি গ্রহণ করেছে। আমি মনে করি যে এটাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যেন এটা সত্যিকার অর্থে আমরা কাজ করতে পারি সেইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সচেতনতার কম আছে বলে আমি মনে করি না, কারণ আমি যখনই আপনার কোস্টাল এরিয়াগুলোতে যাই আমি দেখি যে তারা কিন্তু এ ব্যাপারে অনেকটা অনেক সচেতন। এবং একই সঙ্গে আমরা আজকে যদি সিলেটের হাওড় অঞ্চলগুলোতে দিকে দেখি তারা আগে থেকেই প্রস্তুতি নেয়, সেই আমি ধন্যবাদ দেব আবহাওয়া দপ্তরকেও, তারা অনেক আগে থেকেই এই বিষয়গুলোতে তারা সজাগ থাকেন এবং একটা সতর্কীকরণের ব্যবস্থা করেন। আমরা নিজেদের ঘরকে নিরাপদ করতে চাই, পরিবার প্রতিবেশীদের দুর্যোগ প্রস্তুতির আওতায় নিয়ে আসা দরকার, জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখা দরকার, আগাম সতর্কবার্তায় দ্রুত সাড়া দিতে হবে, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে আমাদেরকে যুক্ত হতে হবে, নদী খাল রক্ষা ও বৃক্ষরোপণে অংশ নিতে হবে। এটা খুব জরুরি বৃক্ষরোপণ, যেটা বর্তমান সরকার যেন তার কেমনের নেতৃত্বে প্রায় 25 কোটি বৃক্ষরোপণের কাজ হাতে নিয়েছেন, আমি বিশ্বাস করি এটা অনেক বেশি আমাদেরকে সহায়তা করবে। আমাদেরকে দুর্যোগ হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে এবং একই সঙ্গে দুর্যোগের পরে যেন আমরা সাথে সাথে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাই আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রাখব, বিশেষ করে দুর্যোগ প্রবণ এলাকা যেগুলো আছে তার জনগণকে অনুরোধ করতে চাই যে আসুন আমরা সম্মিলিতভাবে এমন একটা দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি ঘর হবে নিরাপদ, প্রতিটি পরিবার থাকবে প্রস্তুত, প্রতিটি সম্প্রদায় হবে সহনশীল, প্রতিটি উন্নয়ন হবে ঝুঁকি সচেতন, প্রতিটি নীতি হবে দূরদর্শী, প্রতিটি পরিকল্পনা হবে বাস্তব ভিত্তিক এবং দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র জনগণ থাকবে ঐক্যবদ্ধ। রেজিলিয়েন্স স্টার্টস অ্যাট হোম, ঘর থেকে শুরু করি, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলি, দুর্যোগ সহনশীল বাংলাদেশ করি। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
6: মহামান্য রাষ্ট্রপতি, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এই আয়োজনে আপনার মূল্যবান উপস্থিতি এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ বিনির্মাণে আপনার প্রজ্ঞাপূর্ণ ও দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আপনাকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।
3: এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি।

0: প্রিয় শ্রোতা, এরই সঙ্গে শেষ হয়ে গেল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান। আসুন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই যেন আরো দক্ষ ও আন্তরিক হয়ে উঠি, এ কামনায় বিদায়ের আগে জানিয়ে যাই আজকের অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ জাকির হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় প্রেম গোপাল হালদার, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

এবারে চিঠি ফকির মুস্তফা কামাল পাশার, কালাদহ পণ্ডিত মাস্টার বাড়ি, কালাদহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে লিখেছেন। বৃষ্টি ভেজা কদমের শুভেচ্ছা এবং এক আকাশ ভালোবাসা জানিয়েছেন, আর বলেছেন এটি আপনার প্রাণের অনুষ্ঠান। আরো বলেছেন গান শোনাতে চাই আব্দুল কাদের ফকির ও নজরুল ইসলামকে। ঠিক আছে, চলুন শোনা যাক গান। শেখ মিলনের সুরে সালমা আক্তারের কথায় ঝুমুর রায় ও মোহাম্মদ শাহিনুল ইসলামের কণ্ঠে শুনব এই গানটি।

ইকবাল হোসেন কাচিকাটা কাটাবাড়িয়া মনোহরদি নরসিংদীর বন্ধু, শুরুতেই সবাইকে কাশফুলের শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, আসুন আমরা সবাই সংসার ছোট রাখি, কারণ ছোট সংসার গড়লে সব ধরনের সুবিধা পাওয়া যায়। ঠিক তাই বন্ধু, ছোট পরিবার সুখী পরিবারের প্রতিচ্ছবি। ছোট পরিবারের সন্তানদের সঠিক পরিচর্যা, উন্নত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করা তুলনামূলক সহজ হয়। পরিবারের সদস্যদের মধ্যে গড়ে ওঠে গভীর ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতা। সীমিত আয়ে পরিবারের চাহিদা পূরণ, ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং সুন্দর জীবনযাপন করাও কিন্তু সহজ হয়। আপনি একটি গান শুনতেও শোনাতে চেয়েছেন শিকদার ইসাক আলী ও কামরুল হাসান মিলুকে। ঠিক আছে, চলুন শোনা যাক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। যে গানে সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান পারভেজ আর কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম।

মোহাম্মদ শামীম শরীফ পূর্ব ইসদাইর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু। আপনি জনসংখ্যা, যৌতুক এবং বাল্যবিবাহ নিয়ে কথা বলেছেন, এ ব্যাপারে সব পরিবারকে এই বিষয়গুলি গুরুত্বের সাথে দেখতে বলেছেন, আর সব শেষে বাল্যবিবাহ বিষয়ক একটি গানও আপনি শুনতে চেয়েছেন। অবশ্যই শোনাবো বন্ধু গান, তবে তার আগে একটি কথা, বাল্যবিবাহের ফলে অল্প বয়সে একটি শিশুর স্বাভাবিক শৈশব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেতে পারে মানে আসলে নষ্ট হয়েই যায়। এতে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি এবং অল্প বয়সে মাতৃত্বজনিত জটিলতা দেখা দিতে পারে। তাই সুস্থ, শিক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং শিশুদের শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এবার চলুন শুনি গান। শিল্পী মোহাম্মদ বশিরুজ্জামান সাব্বির, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার বাবু সরকার।

এবারে চিঠি সিদ্ধার্থ কুমারের। বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন। বকুলের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আপনার খুব প্রিয় অনুষ্ঠান হল কথায় গানে সঙ্গীতমালা, নিয়মিত যুক্ত আছেন এবং শুনছেন। একটি গান আপনি শোনাতে চেয়েছেন নকুল কুমার বিশ্বাস, মিলন কুমার ও লাইভ মল্লিক বেতারকে, আর গানটি হচ্ছে গোলাম মোস্তফার কণ্ঠে। যে গানের কথা লিখেছেন আব্দুল লতিফ ইমদাদুল আর সুর করেছেন লোকমান হাকিম।

প্রিয় বন্ধুরা, সবশেষে আমাদের পছন্দের একটি গান, শিল্পী আবিদা সুলতানা, গীতিকার কাজী ফারুক বাবুল, সুরকার সজল দাস।

0: গাইতে হয়।
1: শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, সুস্থ ও কর্মক্ষম জীবন গড়ে তুলতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। সুষম খাবার আমাদের শরীরে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। মনে রাখতে হবে, শুধু পেট ভরে খাওয়া নয়, পুষ্টিকর খাবার খাওয়াই সুস্থ জীবনের মূল চাবিকাঠি। আর প্রিয় বন্ধুরা, ডেঙ্গু বিষয়েও কিন্তু এখন সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন এবং নিরাপদ। সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইশগুড়ির ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। সোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাজে ওয়াসিম। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরেশ নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সমাজকল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশে প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডেটা বেইজে যুক্ত করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডেটাবেজ প্রস্তুত করা হবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, কৃষক যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে 3টি জেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলের দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভা সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী মাসের 12 তারিখ অনুষ্ঠিত

0: বিশ্ববিদ্যালয় এই আসনটি শূন্য ঘোষণা করে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ করি। দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে। মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 27 জন আহত হয়। ওই ভূমিকম্পে প্রায় 900 বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনের ব্যাটিং শুরু করেছে আফগানিস্তান। আজ আর বাংলাদেশের জয়ের জন্য দরকার 7 উইকেট। এর আগে আফগানিস্তান গতকাল দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ পরিষ্কার থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিরের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের

ব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানলার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশা বিস্তারের রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। সবসময় থাকুন সচেতন, থাকুন নিরাপদ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্টজ, এফএম একশো ছয় মেগাহার্জে, এফএম নব্বই মেগাহার্জ এবং এফএম একশো দুই মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ পরিষ্কার থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত ফোনিন অনুষ্ঠান ঈশ্বরগড়ের ছোট পরিবার রয়েছে বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন গোষ্ঠী অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রয়েছে রাত 10:30।
2: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

নৈতিকগুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য যা আচরণ বা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনের চেষ্টা করি, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মধ্যে আমরা কারোর ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। নৈতিকতা মানুষকে আইন মেনে চলতে ও কর্তব্য পালন করতে এবং প্রতিশ্রুতি রক্ষা করতে শেখায়। সুখের চাবিকাঠি হল নৈতিকতা। সামাজিক অপক্ষয় ঘটে নৈতিকতার অভাবে। যেখানে নৈতিকতা অনুপস্থিত সেখানে নেতিবাচক বৈশিষ্ট্যের আগমন ঘটে, যেমন পারিবারিক ভাঙন, নৈতিক শিক্ষার অভাব, বেকারত্ব, মাদকের বিস্তার এবং অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় নৈতিক শিক্ষা, সঞ্চালনে ফারহান আহমদ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শুরুতেই মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত করতে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ অর্জনের গুরুত্ব তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, অর্থাৎ নিশ্চয়ই সেই সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। পাশাপাশি মানবতার মুক্তির দিশারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতা ও নৈতিক গুণাবলীকে ইমানের অন্যতম শাখা উল্লেখ করে ইরশাদ করেছেন, আল হায়া উশু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের একটি অন্যতম প্রধান শাখা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, একটি আদর্শ সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য নৈতিকতা অর্জন ছাড়া সম্ভব নয়। মানুষের যখন আমাদের চিন্তা, কাজ, সততা এবং আত্মনিয়ন্ত্রণে যখন নৈতিক শিক্ষার আলো প্রতিফলিত হয়, তখনই ব্যক্তি ও সমাজ সকল প্রকার অন্যায়, দুর্নীতি, অবক্ষয় থেকে মুক্ত থাকে। তাই আজকের পর্বে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় নৈতিক শিক্ষা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দানে আজকে আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন, খতিব উত্তর বাড্ডা, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। মোহতারামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকেও আপনাকেও অভিবাদন।
1: আমরা আমাদের অতিথিকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, আমি সেই নম্বরটি বলছি 01553841500। এই নম্বরে আপনারা আমাদেরকে ফোন করে আমাদের যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি আবারও বলছি 01553841500। তাছাড়াও বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানেও কমেন্ট করার মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন এবং আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি। তার আগে আমরা চলে যেতে চাই আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচনায়। শুরুতে আমি মোহতারামের কাছে জানতে চাবো যে আমাদের যে আজকের যে নির্ধারিত বিষয় নৈতিক শিক্ষা, এই বিষয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু আলোচনা করতেন।
2: ধন্যবাদ সঞ্চালক মহোদয় এবং আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার সাথে সুশিক্ষার সমন্বয় করা, অর্থাৎ নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষা যদি নিশ্চিত করা না হয় তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নির্দেশিকা এবং কোরআনুল কারিমে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা কেন্দ্রিক কথা বলেছেন, শিক্ষার সাথে রব্বে কারিমের শিক্ষা অর্থাৎ নৈতিক শিক্ষাটাকে আল্লাহ যুক্ত করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, শুধু ইকরা না, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে মাবুদ সৃষ্টি করেছেন উনি যেভাবে চাচ্ছেন এই ধরাধম বসুন্ধরা সাজুক, সুন্দর থাকুক, ঠিক সেই শিক্ষাটা গ্রহণ করে সামনে অগ্রসর হও। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করেছিলেন, রব্বানা বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার সময় বলেছিলেন, আল্লাহ তাদের মধ্যেই অর্থাৎ আমার এই নসলের ভিতরেই আপনি এমন একজন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পুরুষ আপনি নাজিল করেন, অবতীর্ণ করেন, দান করেন, যিনি উম্মতকে কিতাব হিকমত শিক্ষা দিবেন, ওয়ুজাক্কিহিম এবং পরিশুদ্ধ করবেন। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা উনি চাইছিলেন, ওনার তারতিপটা হচ্ছে ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত এবং জ্ঞান বিজ্ঞান উইজডম যা আছে সবকিছু শিক্ষা দিবেন, কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, এরপর ওয়ুজাক্কিহিম তাজকিয়া করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা হচ্ছে হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ুজাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইব্রাহিম আলাইহিসসালাম ওয়াইয়ুজাক্কিহিমকে শেষে রেখেছেন শিক্ষার পরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না ওয়াইয়ুজাক্কিহিম, আগে পরিশুদ্ধ করবে, নৈতিকতা শিক্ষা দিবে, তারপর ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপর জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঐতিহাসিক উক্তি, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে আদব শিখাও, ভদ্রতা শিখাও, শিষ্টাচার শিখাও, নৈতিকতা শিখাও, তারপর এলেম দাও, ওই এলেমটা কার্যকরী হবে। আমরা দেখুন, আমরা দেখছি যে সর্বোচ্চ শিক্ষার জায়গা, মানে শিক্ষা অর্জন করে বিসিএস হয়ে সর্বোচ্চ জায়গায় যারা যাচ্ছে তাদের দ্বারা সর্বোচ্চ দুর্নীতি হচ্ছে।
1: জি জি,
2: সর্বোচ্চ পরিবার, সুশিক্ষিত পরিবারের সন্তানরা কিশোর গ্যাংয়ে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আল্লাহর আদেশ এবং আল্লাহর চাওয়াটা এটাই, আগে তাকে নৈতিকভাবে পরিশুদ্ধ করো, তারপর শিক্ষাটা দিলে সেই শিক্ষাটা আস্তে আস্তে আলোকিত হবে। কিন্তু শুধু শিক্ষা, এই শুধু শিক্ষা দুর্নীতিও রোধ করতে পারছে না, শুধু শিক্ষা সমাজকে আলোকিত করতে পারছে না। এজন্য সুশিক্ষা অর্থাৎ আজকের যে বিষয় নৈতিকতা, আজকের যে বিষয় শিক্ষার সাথে সুন্দর জিনিসগুলোকে সমন্বয় করা, নৈতিক চরিত্র, পরিশুদ্ধ আত্মা, আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে যেটা সফল কাম করে মানুষকে, ওই জিনিসটা সমন্বয় যদি অভিভাবকরা না করেন, শিক্ষা ব্যবস্থা যদি ওই জিনিসটার পর্যাপ্ত সুযোগ না থাকে, তাহলে এটা এই শিক্ষিতরাই বোঝা হয়ে দাঁড়াবে দেশের। এজন্য আমরা চাই পারিবারিকভাবে একেবারে রুট লেভেল থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসটা এমন সমৃদ্ধ থাকুক যেখানে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার, শুধু শিক্ষা না, সেটাকে পরিচর্চা করার এবং সেটাকে প্রস্ফুটিত করার বাস্তব জায়গা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটার সমন্বয়ে যাতে একটা সুন্দর সুশৃঙ্খল জাতি গড়ে ওঠার তৌফিক দান করে আমরা এই প্রত্যাশা রাখছি।
1: আমিন আমিন। জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য। আশা করি সম্মানিত শ্রোতারা আপনারা হচ্ছে নৈতিক শিক্ষা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আমরা আর কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের ফোন ইন পর্বে। আমি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি নিতে চাচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন?
1: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি।
3: আমি স্বামী মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা। আমার সঙ্গে আরো একজন আমার শ্রদ্ধে বড় ভাই আছে, ওনার নাম হাফেজ নুরুল আমিন, ওরও অনুষ্ঠানটা শুনছে।
1: জি জি।
3: আমার দুইটা প্রশ্ন আজকের বিষয়ের উপরে, একটা আদার্স প্রশ্ন, যদি অনুমতি দেন তাহলে করব আদার্সটা।
1: জি জি মোহতারাম, আপনার প্রশ্নগুলো করুন।
3: আমার জানার ইচ্ছা, সন্তানদের আমরা নৈতিক শিক্ষা দিচ্ছি,
1: জি,
3: দেওয়ার পরে দেখা যায় সন্তানদের প্রতিভার সঙ্গে জড়িত হচ্ছে, যুক্ত হচ্ছে, শ্বশুর শাশুড়ি বা তার স্ত্রীর কথা শুনে পিতা মাতার
2: নৈতিক শিক্ষা দিয়ে সন্তানকে বড় করার পর সন্তান যদি বিপদগামী হয় তাহলে সেটা শাস্তি। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে আপনি আপনার হক আদায় করলেন, আপনি নৈতিক শিক্ষা দিলেন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন না, এই জিম্মা থেকে আপনি দায়মুক্ত হলেন, এটা হচ্ছে আপনার প্রাপ্তি। এরপর সন্তান যদি এই শিক্ষাটা ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে তো পিতাও সফল সন্তানও সফল। কিন্তু সন্তান যদি ধরে রাখতে না পারে, শয়তানি ওয়াসওয়াসায় অথবা যে কোনোভাবে যদি সে বিপদগামী হয়ে যায়, তাহলে সে সন্তান অবশ্যই শাস্তি পাবে। আমরা চাই সন্তান ফিরে আসুক, সুন্দর হোক, কিন্তু ওই সন্তানের শাস্তিটা সন্তানের উপর যাবে, আপনি দায়মুক্ত হয়ে যাবেন। তারপরও কথা থেকে যায় যে আসলে নৈতিক শিক্ষাটা আপনি নৈতিকভাবে দিতে পারছেন কি না। আপনি হয়তো এখন বলতেছেন আমি দিছি নৈতিক শিক্ষা, কিন্তু নৈতিক শিক্ষা হচ্ছে আপনি আল্লাহ আল্লাহ রাসুলের পথটাকে তাকে ঠিকমতো চিনিয়ে দেওয়া, হালাল হারাম সুস্পষ্ট করে দেওয়া, হারাম থেকে তাকে বাঁচিয়ে রাখা, নৈতিকতার জায়গাটা অনেক বড়। অতএব নৈতিক শিক্ষা যদি সঠিকভাবে সন্তানের উপর প্রয়োগ হয়, তাহলে আমরা আশা করি যে ওই সন্তান ভালো পথে থাকবে, তারপরও শয়তানের আশেপাশে বিপদগামী হতে পারে। সেজন্য আপনি চিন্তিত না হয়ে দোয়া করুন। সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত কার্যকরী, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেন। এবং ঠিক ওই হাদিসটাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত যে করেছিলেন একজন সাহাবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে ওসিয়তটা ছিল মা বাবা যদি তোমাকে প্রহার করে বগর থেকে বের করে দেয়, তোমাকে মানে তোমার যে সম্পদ থেকেও যদি বঞ্চিত করে তারপরেও তুমি মা বাবার সাথে ভালো আচরণ করো, তাহলে এরপরে আবার ওই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারফা আসাকা আদাবান, আদবের লাঠিটা কখনো নামিয়ে রাখো না, অর্থাৎ আদবের শাসনটা কখনো তুমি কখনো শিথিলতা এনো না, সবসময় আদবের ব্যাপারে শাসনের ব্যাপারে সবসময় সচল থাকো। তারপরও সন্তান বিপদগামী হলে দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দিক, এটা সন্তানের উপর বর্তাবে। দ্বিতীয় হচ্ছে গীবত।
1: ওনার একটু প্রশ্নটার মধ্যে আরেকটু ছিল যে যদি সন্তান হচ্ছে স্ত্রীর ওয়াসওয়াসায় অথবা শ্বশুর শাশুড়ির ওয়াসওয়াসায়, তাহলে সেক্ষেত্রে তাদের কি কোনো গুনাহ হবে কিনা বা শাস্তি হবে কিনা?
2: অবশ্যই, যারা ওয়াসওয়াসা দিচ্ছে, যারা বিপদগামী করতে সহযোগিতা করছে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, শয়তানি ওয়াসওয়াসাটা মানুষের পক্ষ থেকে হতে পারে, জিন্নাতদের পক্ষ থেকে হতে পারে। অতএব মানুষ হয়ে যারা এই যে মা বাবা থেকে আলাদা হওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে, সে একটা মা বাবা থেকে বিপদগামী হওয়ার জন্য যারা তাকে উদ্বুদ্ধ করছে, তারা শাস্তির আওতায় আসবে অবশ্যই, কোনো সন্দেহ নেই। সেটা স্ত্রী হোক, শ্বশুর শাশুড়ি হোক, আবার মা বাবাও যদি স্ত্রীর হক নষ্ট করার জন্য সন্তানকে বিপদগামী করে, সেই মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, তবে সন্তান কিছু বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তাটা বন্ধ করে রেখেছেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার কাজ হচ্ছে ওনাদের সাথে সবসময় সদাচরণ করবে, ওনাদের কোনো কাজে জাস্টিফাই করা, বিচার করা, এটা সন্তানের উপর দেন নাই। ভুল হলে সেটা আল্লাহ দেখবেন, বিবেচনা করবেন পরকালে, কিন্তু দুনিয়াতে এই বিষয় নিয়ে মা বাবাকে একটা মানে মুখোমুখি করা, শাস্তি খুব একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করা, এটা সন্তান করতে পারবে না। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে গীবত। গীবত হয় ব্যক্তির,
1: জি,
2: কোনো দলকে নিয়ে যখন সংশোধনের জন্য কোনো কথা বলা হয় সেটা গীবত হয় না। কোনো দল বিপদগামী হচ্ছে, আপনি কোরআন হাদিসের নিরিখে সেই দলকে পরিশুদ্ধ রাস্তায় আনার জন্য যখন কোনো সংগঠন, কোনো দল যখন বিপদগামী হয় বা ভুল পথে পা বাড়ায়, তখন যখন ইসলাহ করার জন্য ওলামায়ে কেরাম কথা বলেন, সেটা কখনো গীবত না। গীবত হবে কোনটা, অর্থাৎ কোনো একটা ব্যক্তি একটা কাজ করে ফেলছে, এই কাজটা যদি আমি এখন বলি তাহলে সে তার মাথাটা নিচু হবে, লজ্জিত হবে, সে কষ্ট পাবে, এটা হচ্ছে গীবত। অর্থাৎ ব্যক্তিগত আচরণ কেন্দ্রিক বিষয়গুলো হচ্ছে গীবতের আওতায়।
1: জি জি,
2: কিন্তু বড় বিপদ, বড় একটা দল সংগঠন কোনো একটা শরীয়ই কোনো একটা ভুল পদক্ষেপ নিচ্ছে, সেটার ব্যাপারে ওলামায়ে কেরাম কথা না বললে তো সংশোধন হওয়ার রাস্তাই থাকবে না, এটা গীবত হবে না। এটা এটা ওলামায়ে কেরামের এই পদক্ষেপটাই যথাযথ।
1: জি, তারা তো মানুষ,
2: তবে ব্যক্তি আক্রোশ করবেন না, কোনো ব্যক্তিকে টার্গেট করে, ব্যক্তি আক্রোশ না করে, কারো নাম না নিয়ে ইসলামের রূপরেখাটা তুলে ধরবেন এবং ওই দলকে আহ্বান করবেন, যারা এই রূপরেখা থেকে সরে যাচ্ছেন তারা আপনার এই রূপরেখায় ফিরে আসবে,
1: শরীয়ই বিধানে।
2: জি জি
1: জি, জাজাকুমুল্লাহ খায়রুল মুতাম, কেউ অত্যন্ত চমৎকারভাবে উত্তর দেওয়ার জন্য আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার দুটি প্রশ্নেরই যথাযথ উত্তর পেয়ে গিয়েছেন। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: আসসালামু আলাইকুম।
1: জি, ওয়া আলাইকুম আসসালাম।
3: জি, আমি কথা বলছি আপনাদের ঢাকা থেকে।
1: জি জি, মোহতারাম আপনার নাম বলে প্রশ্নটি করুন।
3: জি, আমার নাম বিল্লাল হোসেন।
1: জি জি, মোহতারাম প্রশ্নটি বলুন।
3: কথা বলছিলাম যে আমাদের যে সন্তান যারা আছে,
1: জি জি,
3: বিষয়টা হচ্ছে আমাদের সন্তান যারা আছে, আমরা অনেকেই বলি যে সন্তান বাবা মানে দেখে না বা বাবা মানে অবহেলা করে, তখন এই বিষয়ে মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা বাবা মা হিসাবে সন্তানকে কিভাবে মানে মানে আমরা
2: কিভাবে সন্তানকে প্রতিপালন করলে সন্তান আবার আমাকে ওইভাবে ফিডব্যাকটা দিবে।
1: জি জি,
2: কামাতে দিন উতুদান, যেমন কর্ম তেমন ফলের একটা বিষয় পুরো এখানে আছে। অর্থাৎ আপনি ইসলামিক ওয়েতে যদি সন্তানটাকে প্রতিপালন করে উঠান, বিয়েটা হবে ইসলামিক ওয়েতে, দিনকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচন করবেন, তারপর ইসলামী শরিয়া অনুযায়ী আপনি বিয়েটা সম্পাদন করবেন, সেখানে হারামের সংস্পর্শতা একেবারেই বন্ধ করে দিবেন, তখন আস্তে আস্তে রহমত বরকত বাড়তে থাকবে। আপনার প্রত্যেকটা জায়গাতে যখন ইসলামী পরিবেশকে আপনি প্রাধান্য দিবেন, তখন একটু একটু করে রহমত যুক্ত হবে আপনার জিন্দগিতে, বরকত যুক্ত হবে। তারপর সন্তান গ্রহণের পরে যে সুন্নাহ বিষয়গুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতটা বিষয়, সাত দিনের মধ্যে যে যে বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহানিক করা, এরপরে হচ্ছে আকিকা, সন্তানের জন্য আকিকা করা, সুন্দর একটা নাম, পারফেক্ট একটা নাম রাখা, যে নামটার একটা অর্থ আছে সুন্দর, যেটা অর্থবহ একটা নাম সেটা রাখা, এই সমস্ত বিষয়গুলো একটার পর একটা ধাপ যখন আপনি অতিক্রম করবেন, এরপরে সন্তানকে সুন্দর উত্তমভাবে প্রতিপালন করবেন।
1: জি,
2: আপনি দেখেন একটা বিষয়, বাবা মা দুইজন খুব ব্যস্ত, সন্তানকে ডে কেয়ার বা ওই যে কারো অধীনে রেখে যে সন্তানকে আপনি বড় করছেন, ওই সন্তান আপনাকে তো যদি ওই সন্তান এটা আল্লাহ না করুক, ওই সন্তান যেই কনসেপ্ট নিয়ে বড় হলো মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে, সেই সন্তান হয়তো একটা সময় বৃদ্ধাশ্রমে দিচ্ছে বাবা মাকে, আপনি তাকে বঞ্চিত করলেন শিশু সময়ে, সে আপনাকে বঞ্চিত করছে বৃদ্ধ সময়ে। তো এই জিনিসগুলো একেবারে দুনিয়াতে অনেক বড় হয়ে যেতে হবে, আমার সবাইকে ব্যস্ত হয়ে যেতে হবে, ওর যেই হকটা নষ্ট করছেন আপনি, দুই বছর শুধু দুধ পান করানোই না, ওকে আগলে রাখা, মায়ের বুকে স্থান দেওয়া, এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারে। প্রথম শিক্ষাঙ্গনটা তো হচ্ছে মা, এখান থেকে সে ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার এগুলো শিখবে কিন্তু মা থেকে। এবং আসলে প্রাকৃতিকতা আমরা দেখি মা ছোট্ট ছোট্ট করে যে শব্দগুলো শিখায় এগুলো একদম মৃত্যু পর্যন্ত সন্তানের কাছে লেগে থাকে। এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা, মক্তবের শিক্ষা, এটা সারা জীবন তার কাজে লাগে, মা বাবার কোলের শিক্ষা সারা জীবন কাজে লাগে। তো এই যে সন্তানটাকে আপনি একটা বড় শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, আদর স্নেহ ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, তার মানসিক বিকাশটা হতো এখান থেকে, তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করলেন। এরপর আস্তে আস্তে সন্তানের প্রতি যে বিষয়গুলো, আরও ইসলাম টেক কেয়ারের কথা বলে, সাত বছরে তুমি তাকে নামাজের জন্য, অর্থাৎ এটাও নৈতিকতার ধাপ দেখেন, শিক্ষার বয়স এখনো পরিপূর্ণ শুরু হয় নাই, কিন্তু তাকে নামাজ দিয়ে, নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তানহানি ফাহশাই ওয়াল মুনকার, যত ধরনের মুনকার আছে সব মুনকার থেকে অটোমেটিক নামাজের সেট আপটা তাকে দূরে রাখবে। অতএব আপনি সাত বছর থেকে তাকে নামাজের প্র্যাকটিস শুরু করাচ্ছেন, দশ বছর পরে যখন বা দশ বছর বয়স হওয়ার পরও যখন সে নামাজে একটু ত্রুটি দিচ্ছে, আপনি অদরিবু হুম, তখন তাকে মৃদু শাসনের মাধ্যমে আপনি এই নৈতিক কাজগুলোকে অ্যাডভান্স করাচ্ছেন। এবং সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সিগার বোখারির বর্ণনা, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতাম আমাদের সাথে, ওদেরকে মসজিদে নিয়ে যেতাম যাতে ওরা খাবারের জন্য কান্নাকাটি না করে, লেহাফ তুল পশম রেশমের তৈরি কিছু খেলনা দিতাম, ভুলিয়ে রাখতাম তাদেরকে, তারপর আমরা যখন ইফতার করতাম তাদেরকে ইফতার দিতাম। এই যে নামাজ রোজা সহ নৈতিক বিষয়গুলো উৎকর্ষ সাধনে যেই যেই আমলগুলো সেগুলো আপনি তাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চাদেরকে একটা ছোট্ট কথা, ওয়াল কালিমাতু তাইয়্যিবা সাদাকা, একটা ছোট্ট কালিমা শিক্ষা দেওয়া, এটা সাদকাতুল্লহ, অর্থাৎ সদকা করলে যে স্বভাব হয় সেই স্বভাব হবে। এই কাজগুলো সঠিকভাবে করলে আশা করা যায় আপনার সন্তান রহমত, যেটা কোটাতে আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমাম, আল্লাহ যেটা বলছেন যে চোখের সাদ শীতলকারী, এবং এই সন্তান কবরে গেলেও আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সন্তানের কারণে কবরের আযাব মাফ করে দেওয়া হবে, ইবনু মাজার বর্ণনা, সহিহ বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যখন সন্তান মা বাবা জিজ্ঞেস করবে এখন কেন এটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান দোয়া করছে, বিদায় আমি আজাবও বন্ধ করছি এবং মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যাচ্ছি। তো এই সন্তানকে আপনি কত বড় রহমত করে গেলেন, ও দুনিয়াতেও আপনাকে সাপোর্ট দিল, কবরেও সাপোর্ট দিচ্ছে, এবং ফুলসেরাতে হাসরে মিজানে একজন নেক সন্তান কোরআন হাদিসে পারগম্বী এবং কোরআন হাদিসের চর্চায় যে বড় হয়, আমলে বড় হয়, সে দশজন তার পরিবারস্থ মানুষকে জান্নাতে নিতে পারবে, হাদিসটা সহি, তাতে সে সুপারিশ করতে পারবে, সে আল্লাহর কাছে বলতে পারবে। এই অ্যাসেটটা যদি আপনি সন্তানকে করে দিতে পারেন, আশা করা যায় দুনিয়া আখেরাতে আপনি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ।
1: জাযাকুমুল্লাহ খায়রুল মুতাররাম, কি আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গিয়েছেন। আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি মোহাম্মদ বাইজিদ আমাদের সাথে যুক্ত আছেন বরিশাল থেকে, তিনি প্রশ্ন করেছেন দুটি। একটি প্রথম প্রশ্ন, অমুসলিমদেরকে কি ভাই মামা কাকা বলে ডাকা যাবে কিনা, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অমুসলিমদের সাথে মুসাফাহ করা বা কোলাকুলি করা যাবে কিনা।
2: জি, আপনি দুইটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুসলমানদেরকে মুসলমানদের ভাই বলে সম্বোধন করেছেন। এই ভাই হচ্ছে অন্তরঙ্গত, অর্থাৎ হৃদ্যতা, আন্তরিকতা, একদম মানে আপন ভাইকে আমরা যেই মায়া মহব্বতটা দেখাই সেই ভাই, এটা শুধু মুসলমানদের জন্যই সংরক্ষিত। আপনি আপনার সহপাঠী হতে পারে, আপনার ক্লাসমেট হিন্দু হতে পারে, তার বা বিধর্মী হতে পারে, আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন, যথাযথ আচরণ করবেন, তার হক আদায় করবেন, তাকে কষ্ট দিবেন না, সব ঠিক থাকবে, কিন্তু আপনার অন্তরঙ্গ ভাই হবে শুধু মুসলমানরা, এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারবে না, এটা ইমানের দ্বীনের একটা বিষয়। অতএব তার সাথে মুআমালাত, মুআশারাত, লেনদেন, ক্রয় বিক্রয় সবকিছু চলবে, তাকে আমি আমার সৌন্দর্যটা দেখাবো, যে সৌন্দর্য দেখে কোটি কোটি যে সংখ্যা গণনা করা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত সৌন্দর্য দেখে অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলাম গ্রহণ করেছেন ইসলামের বাহ্যিক আচরণ দেখে। তো আচরণটা তার সাথে, এটাতে কোনো ধরনের মানে মুসলমানের সাথে একরকম, এটাতে কোনো ধরনের ভাজ ইসলাম রাখে নাই, সবার জন্য সমান এই আচরণটা, বাহ্যিক আচরণটা, মুআমালাত, মুআশারাত, আপনি লেনদেন, সত্যবাদিতা, এই সমস্ত বিষয়গুলো সবার জন্য একরকম থাকবে, তার সাথে আপনি একরমে থাকতে পারবেন, এমনকি তার তার বিছানাটা যদি পবিত্র হয় সেখানে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সন্দেহ, কার একসাথে বসে খেতে পারবেন, সবকিছু চলবে। শুধু ওই ভাই, ভাইটা শুধু মুসলমানের জন্য সংরক্ষিত করে রাখাটাই হচ্ছে ইসলামের নির্দেশিকা।
1: জি, জি, ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে অমুসলিমদের সাথে কি মুসাফা করা বা কোলাকুলি করা যাবে
2: কিনা। মুসাফা এবং কোলাকুলি ইবাদত, এটা আপনি সওয়াব তখনই পাবেন যখন ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। এই মুসাফাহা আপনি যখন কোন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে করবে, সুন্না আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সগিরা গুনাগুলো মুক্ত হয়ে যায়, সগিরা গুনাগুলো ঝরে যায়, এই এই কাজটা হবে। এবং যখন এটা মোয়ানাকা যখন মুসলমানের সাথে করবেন তখন সেটা হৃদ্যতা বাড়বে, আন্তরিকতা বাড়বে। কিন্তু এটা যখন আপনি স্বাভাবিক কোনো হিন্দুর সাথে দেখা হলো বা কারোর সাথে দেখা হলো করলেন, সেটা জাগতিক কাজ হবে, সেটা ইবাদত হবে না। করতে পারলেন, করলেন, আপনি সৌজন্যবোধ দেখালেন তাকে, আপনি ভিন্ন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য হৃদ্যতার কিছু চিত্র আপনি তাকে দেখালেন, করতে পারেন, এটা কোনো বিধি নিষেধ নাই। কিন্তু সওয়াবটা পাবে শুধু যখন দুইজনেরই উদ্দেশ্য একরকম থাকবে, তখন সওয়াবটা হবে সেখানে।
1: জাযাকুমুল্লাহ খায়রান। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। আমি এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম। জি জি, মোতারা আপনার প্রশ্নটি বলুন।
3: আমার প্রশ্নটা হলো যে হিন্দুরা যে বলে, যারা বলে যে হিন্দুরা আল্লাহ মানে, তারা তো কোনো ইমান আনে নাই, তারা তো কোনো মানে ধর্ম বিশ্বাসী না, মানে আমাদের ইসলাম ধর্ম কিন্তু কোনো ইয়া না, বিশ্বাসী না।
1: জি,
3: এটা আপনারা কিভাবে মানে বিশ্লেষণ করবেন যদি মানে এটা তো বলতে পারি না।
1: জি, জাযাকুমুল্লাহ খান আপনার প্রশ্নটি করার জন্য। আমরা মোহতারামের প্রশ্নটি নিব, তার আগে আমি হচ্ছে সম্মানিত শ্রোতাদের কাছে একটি অনুরোধ করতে চাই। আমরা আপনারা জানেন যে আমাদের প্রতি সপ্তাহে একটি নির্ধারিত বিষয় নিয়ে আমরা হচ্ছে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নৈতিক শিক্ষা। এই বিষয়ে যদি আপনারা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং সেই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। এবং আরেকটি অনুরোধ আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আপনাদের একটি অথবা একাধিক প্রশ্ন থাকুক, সেটি আপনারা যদি আমাদেরকে যখন আপনাদের ফোন কলে আমাদেরকে সংযোগ পাবেন তখনই একবারে প্রশ্নটি করে নেবেন, তাহলে অন্য যে সমস্ত শ্রোতা ভাইরা আছে তারাও যাতে সুযোগ পেয়ে থাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ সকলকে। আমরা এখন মোহতারামের প্রশ্নের দিকে চলে যাইতে চাই।
2: জি, উনি একটা ধর্মের লোকদের কথা ইন্ডিকেট করে বলছেন, ওরা আল্লাহ মানে কিনা। হ্যাঁ, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তুলে ধরেছেন বাস্তবতাও সেটা। কোরআনুল কারিমে আল্লাহ প্রশ্ন করেছেন যে তাদেরকে জিজ্ঞেস করো কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তাদেরকে প্রশ্ন করো কে রিমাইয়ার জুকুকুম মিনাসসামা, কে আসমান থেকে রিজিক দেয়, তারা বলবে আল্লাহ। আল্লাহর ব্যাপারে মৌলিক ধারণাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজেই বলেছেন যে মুশরিকদেরকে, মুশরিকদেরকে প্রশ্ন করুন, আরবের মুশরিকটা বলবে যে সৃষ্টিকর্তা, এরপরে হচ্ছে রিজিক দাতা, আসমান থেকে পানি নাজিলকারী, মৃত্যু দাতা, এগুলো সব আল্লাহ। মূল জায়গাটাতে সমস্যা হচ্ছে তারা আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে তারা মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কিছু দেবতার দরকার হয়, কিছু কিছু ঐশ্বরিক, যেটা আমরা ওইভাবে বিশ্বাস করি না যে আল্লাহ কিছু ক্ষমতা কাউকে কি সেক্টর ভাগ করে করে ক্ষমতা বৃষ্টির জন্য। ওরা মনে করে যে বৃষ্টি একজনের মাধ্যমে আসে, শিক্ষা আরেকজনের মাধ্যমে আসে, এরকম আল্লাহ সেক্টর ভাগ করে দিয়েছেন। আমরা এই বিশ্বাসটার সাথে আমাদের সাংঘর্ষিকতা নেই। আমাদের কথা হচ্ছে সর্বময় ক্ষমতা আল্লাহ, এই জন্যই আমরা শুধু সেজদা ইবাদতটা সংরক্ষণ রাখি শুধু আল্লাহর জন্য, এই জায়গায় তার কোনো শরীক নেই। ওরা বিভিন্ন দেবদেবীর ইবাদত করে, অর্চনা করে, পূজা করে, আমরা শরীক করে, ওই জায়গাটা থেকে আমরা আলাদা। কিন্তু ওরা মৌলিকভাবে সৃষ্টিকর্তা আল্লাহ এটা মানে, আল্লাহ কোরআনেও বলেছেন। এবং ওদের যেই ধর্মীয় গ্রন্থগুলো ঋগ্বেদ, যজুর্বেদ, মহাভারত, এই যা আছে এগুলোতে ওরা ওইভাবেই মূল সৃষ্টিকর্তা একজন, ওনার কাছে পৌঁছতে হয়তো সহায়ক হিসাবে অথবা উনি কিছু শক্তি কাউকে দান করেছেন, সেই শক্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করা, এটা আমরা বিশ্বাস করি না। সর্বময় ক্ষমতা আল্লাহর, সকল শক্তির উৎস তিনি, এই বিশ্ব ধরাধাম তিনি পরিচালনা করেন, এবং এই জন্যই আমাদের ইবাদতটা ওনার জন্য সংরক্ষিত। ওই জায়গাতে আমাদের ওনাদের সাথে আমাদের দূরত্বটা কোন জায়গায় এটা আপনি বুঝবেন। বাকি বিষয়গুলোতে আমরা যেটা ক্লিয়ার বলছি যে বিধর্মী হওয়ার কারণে তার সাথে, আমাদের মূল কনসেপ্ট এখানে ছিল বিধর্মী হওয়ার কারণে তাকে বাঁকা চোখে দেখার সুযোগ ইসলাম দেয় নাই। লেনদেনে, মুআমালাতে আপনি আলাদা একটা কনসেপ্ট তৈরি করবেন তাদের সাথে, মুসলমানদের সাথে একরকম, এটা নাই। ক্রয় বিক্রয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেনদেনে, এরপর হচ্ছে উঠা বসায় সবার জন্য একরকম বিধান করে দিয়েছেন, ওইটা ঠিক রাখবো। তবে আমাদের হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, এটা মুসলমানদের জন্য সংরক্ষণ রাখবো, তাদের জন্য সবার জন্য দোয়া করবো, ভালোবাসা দিয়ে তাদেরকে আমি ইসলামের পথে আহ্বান করব, এটা হবে আমাদের।
1: জাযাকুমুল্লাহ খায়রান মোহতারামকে। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম।
1: জি ওয়ালাইকুম আসসালাম।
3: তুমি ভালো আছো?
1: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি।
3: তিনি ভালো থাকেন। দয়া করে কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাশ্মীর বাজার জেলা বরগুনা।
1: জি মোহতারাম।
3: আমি জানতে চাচ্ছি নৈতিক শিক্ষা সুশিক্ষিত না হলে আমাদের সমাজে এবং আখিরাতে কি ক্ষতি হতে পারে কি আমি জানতে চাচ্ছি।
1: জি জাজাকুমুল্লাহ খান, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরের জন্য অতিথির কাছে চলে যাচ্ছি।
2: জি, নৈতিক শিক্ষা যদি না থাকে, আমরা সেটা দেখতে পাচ্ছি, নৈতিক শিক্ষা না থাকলে ওই যে কিশোর কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে, অপরাধের সাথে যুক্ত হচ্ছে, শুধু ওই অপরাধ প্রবণতার জায়গাটা আমরা যদি নৈতিকতা দিয়ে দূর করতে না পারি তাহলে এগুলো বাড়বে আস্তে আস্তে। ছোট ছোট শিশু অনেক বড় বড় বিষয় নিয়ে বিবাদে জড়িত হচ্ছে, এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা দেখছি কিশোর গ্যাংয়ের কারণে হত্যার ঘটনা ঘটছে, অপরাধের ঘটনা ঘটছে। আমরা ছোটবেলাতেও আপনারা যেটা দেখছেন, আমাদের শ্রোতারাও দেখেছেন, যে বড়দের একটা মান্যতা, বড়দের দেখলে একটা অন্যরকম একটা নৈতিকতা কাজ করতো শিশুদের মাঝে, এটা আসলে দিয়ে বড় করছিল। এখন এই জায়গাটা যখন শূন্য হয়ে যাচ্ছে তখন এই ছোটরা বড়দের দেখলে ওই রকম সম্মান দিচ্ছে না, শিক্ষকদের দেখলেও সম্মান দিচ্ছে না। আগে অনেক দূরে যদি সাইকেল চালিয়ে আসতো শিক্ষার্থী, অনেক দূর থেকে নেমে যেত শিক্ষক আসতেছে, এখন গায়ের পাশে দিয়ে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো ফিলিংস আসছে না। ওই ফিলিংসটা আমরা দেই নাই, এটা আমাদের, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, এটা আমাদের সমাজের দুর্বলতা, এটা পরিবারের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। আমরা এটা আগে যেভাবে ছিল ওইভাবে দিচ্ছি না। আমরা সেই না দেওয়ার কারণে ও বুঝতে পারতেছে না এটা কি, বা বুঝতে পারলেও সে ওই পরিবেশটা পাচ্ছে না, যার কারণে দুনিয়াটা আসলে যেরকম সুন্দর স্বাভাবিক সেটা থাকতেছে না, নৈতিক শিক্ষা যদি আমরা দিতে ব্যর্থ হই। আর এরপরে যেগুলো সেগুলো তো অন্ধকার, কবর, হাসর, ফুলসেরাত, মিজান, আখেরাত, যেখানে সন্তান আপনাকে আলহাকনা বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমে বলছেন যে তাদেরকে যুক্ত করে দিব তোমাদের সাথে, আমি আলাদা রাখবো না। যদি সন্তানটা সুসন্তান হয়, সুশিক্ষা দিয়ে যদি গড়ে উঠতে পারো, নৈতিকতা, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস যদি তার ভিতরে থাকে, তাহলে কবর, ফুলসেরাত, হাসর সব জায়গাতে সন্তান, এবং ওই যে নূরের তাজ যখন সন্তানকে পড়াতে যাবে, সন্তান তার মা বাবাকে পড়াবে, তিরমিজির বর্ণনা, এরকম মানে নূরের তাজ টুপি, তাজহত্তের টুপি, ওই টুপিটার যেই আলো থাকবে, আলোটা সূর্যের আলোর থেকেও বেশি, এত পাওয়ারফুল টুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মাধ্যমে পিতাকে পড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মাধ্যমে পিতাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন, গুনামাফ করাবেন, সুপারিশের সুযোগ দিবেন। অতএব আপনি ওই তাকে ওই অ্যাসেট যদি ঘুরে দিতে না পারেন তাহলে ওই সুযোগগুলো তো পাবেন না, দুনিয়াতেও আপনি কিছু পাচ্ছেন না এবং আখেরাতে পাচ্ছেন না। আমরা যেটা কবরের যে সবচেয়ে বড় যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ এখন আমার এই হঠাৎ কবরের আজাব বন্ধ হয়ে গেল, হঠাৎ মর্যাদা বেড়ে গেল, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এই মুহূর্তে তোমার সন্তানের দোয়া, তোমার একদম নিকটাত্মীয়ের দোয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব বন্ধ করছি এবং তোমাকে মর্যাদাও বাড়িয়ে দিচ্ছি। এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে সন্তানকে ইসলামিক শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক এক কথাই বলবো আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেটআপের মাধ্যমে বড় করতে, বড় করার নির্দেশিকা দিয়েছেন ওইটাই ফিরে যান, আর কারো কথা শোনার দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিভাবে উত্তরে আপনার অনেক কিছু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।
1: জাযাকুমুল্লাহ খায়রান। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: জি
3: মোহতারাম, কেমন আছেন?
1: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি।
3: আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। মোহতারাম, কথা বলতেছিলাম রাজনীতি।
1: জি মোহতারাম,
3: মোহাম্মদ আব্দুল সালাম শেখ সাতের আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে বলমারি।
1: জি
3: মোহাম্মদ, আপনাকে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো দেখাচ্ছে, আমি এই গ্রুপে আপনাকে দেখি তো, কিন্তু কান্দি একটা খুলে ওয়াটার মধ্যে তো অনেক আরো অনেক সুন্দর দেখায়।
1: জি জি মোহতারাম,
3: ধন্যবাদ আপনাকে। আমার হচ্ছে প্রশ্ন ছিল মোহাম্মদের কাছে যে নৈতিক শিক্ষা।
1: জি জি,
3: তো দেখা যাচ্ছে যে বাড়ির আমাদের নিজের বাড়ির কথা বলি, বাড়ি সম্বন্ধে কথা বলি, দেখা যাচ্ছে যে আগামী হচ্ছে কিন্তু মায়ের মাথায় কাপড় নেই, আবার মাও কাপড় নিচ্ছে না, ওটাই আগাম দেওয়ার সময় আবার মেয়েদের কেউ বলতে চলে যাবে না মাথায় কাপড় নেই। তো এটি সাথে কাগজ না করবেন, দেখি হচ্ছে কোন ধরনের ব্যবহার, যে ব্যবহার একটা যে আগাম দিলে মহিলারা মাথায় কাপড় নেয় না। একটি প্রশ্ন করতে চাই যে সিস্টেম সন্তান মাদ্রাসেন এপিল থাকায় কিংবা যে কোনো ইসলামিক জায়গায় ভর্তি করে দেখা যায় সন্তানটা যখন বাড়ি ফেরে, যে বাড়িতে টেলিভিশন আছে, বিভিন্ন মোবাইল আছে,
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোতারাম, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যদি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো উত্তর দিই।
2: খুব সহজে বলছি যে ওই যে আজান দিলে মহিলাদের কাপড়ের বিষয়টা মাথায় কাপড় টেনে দেওয়ার একটা প্রশ্ন করেছেন, যদিও এটা আসলে হাদিসে এভাবে বলা নাই যে আজান দিলেই তোমার এরকম কাপড় তো সবসময় থাকবে পর্দা দিলে, কিন্তু এটার একটা সামাজিক একটা আমরা রিফ্লেকশন তুলে ধরি যে এটা আমরা আগেই বলছি যে এটা এমন না যে ইসলাম এটাকে অনুপ্রেরণ, কিন্তু এই যে দেখেন মায়েদের কনসেপ্ট কি ছিল, মায়েদের কনসেপ্ট ছিল যে আজান হয়েছে এখন আগে যেমন ছিলাম এমন আমার অবস্থাটা এমন থাকবে না, পরিবর্তন হবে, এখন বুঝাতে হবে যে এখন আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার সময়। এই জন্য উনি হয়তো মাথায় কাপড় এই কনসেপ্ট থেকে যে না এখন আগে যেমন ছিলাম এমন থাকলে হবে না, আমাকে এখন একটু আল্লাহমুখী হতে হবে, এই ভাবনা থেকে হয়তো উনি কাপড় টানছেন। যদিও ওনার কাপড়ের সবসময় পর্দার বিধানটা সবসময়ের জন্য সংযুক্ত, এটার একটা সুন্দর দিক ছিল যে সন্তান সামনে থাকলে বুঝতো যে আজান হওয়ার পরে একটা পরিবর্তন আনতে হবে আমার মাঝে, এটা ছিল এবং ওই সময়ের সন্তানটা এমন হয়ে উঠছে
1: আজান হলে সব কাজ
2: বন্ধ করে দিতে হবে। এখন আসলে আমরা খুব জটিল হয়ে যাচ্ছি, ডিভাইস আমাদের জীবনগুলোকে একটু সহজ করতেছে কিন্তু আমাদের নিষ্প্রাণ করে দিচ্ছে, বাবা সন্তানের ভাই বোনের আদর ভালোবাসা, ঘরের যে চিত্র, সবাই মোবাইল টিপতেছে, কারো সাথে আন্তরিক একটু আলোচনা, একটু হাসি খুশি, একটু যে যা ছিল আমাদের, আমরা ছোটবেলা যেটা দেখছি ভাই বোনদের মধ্যে সুন্দর ছোট ছোট খেলাধুলা খুনসুটি, এগুলো এখন একদম হারিয়ে যাচ্ছে ডিভাইসের কারণে। পরের প্রশ্নটা এটা সংযুক্ত, আসলে আমরা এই একটু একটু করে যদি আমরা প্র্যাকটিস করি সন্তানদেরকে তাহলে এটা খুব সুন্দর অর্থবহ অর্থাৎ আদবের সন্তান হয়ে উঠবে ইনশাআল্লাহ একটা সময়, যেটা ওমর রাদিয়াল্লাহু বলছেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে আদব শিক্ষা করা, আদব পরিপূর্ণ না হলে এলেম থাকবে না ভিতরে, আদব এলেমটাকে স্থায়িত্বের দিকে নিয়ে যায়। এটা আর দ্বিতীয় হচ্ছে সন্তান হোস্টেল থেকে বাসায় আসলে আসলে এই ডিভাইস থেকে যতটুক মুক্ত রাখা যায় যতটুক, এটা খুবই বড় বিপদ, অশনি সংকেতের দিকে যাচ্ছে, বিশেষ করে ডিভাইসের কারণে খুব সহজেই অশ্লীলতার সরাসরি যেটা এটা খুব কম বয়সের শিশুদেরকে এখন পেয়ে যাচ্ছে ডিভাইসের কারণে। তো মা বাবাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সন্তানকে একবারে 7 দিন পরে বাসায় আসছে, যা তা করার পারমিশন সন্তানকে দিলে তো আপনার সন্তানই বিপদমুখী হচ্ছে, এই সন্তানই আস্তে আস্তে আসক্ত হয়ে যাচ্ছে।
1: জি জি,
2: এটা মাদকাসক্তের থেকেও আস্তে আস্তে একটা আসক্তি, পর্ণাসক্তি, আরো যে আসক্তিগুলো আছে মোবাইলের, এটা এই আসক্তি আরো ভয়াবহ হচ্ছে আমরা দেখতেছি। অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম যে আইফোনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে খুবই দুঃখজনক। এই যে ডিভাইস থেকে মা বাবাকে আমি ওই সন্তান চলে গেছেন আল্লাহ সুবহানাহু তাআলার গুনাহগুলো ক্ষমা করুক আমরা চাই, কিন্তু এখান থেকে একটা শিক্ষা যে মা বাবা খুব তার সে যা চায় ওকে বাইক কিনে দিতে হবে ওর এই বয়সে 13-14 বছরে, ওর সব শখ আলাদ পূরণ করে দিতে হবে না। আমি একটা ছোট্ট ঘটনা বলি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে একদিন দেখছেন যে কিছু দিরহাম নিয়ে তিনি বাজারে যাচ্ছেন, ডাক দিলেন বাবা তোমার হাতে কি দিরহাম, কই পেয়েছো, আমাকে আমার আত্মীয় স্বজনরা ওই যে আমাদের যেমন ইচ্ছালামি বা বিভিন্ন সন্তানদেরকে দিয়ে ওরা জমায় জমি একটা কিছু কিনতে চায়, তো ওর টাকা বৈধ টাকা ওকে দিয়েছে বিভিন্ন জন, উনি যাচ্ছেন বাজারে, কেন যাচ্ছ বাবা আমার আজকে খাসির গোস্ত খেতে মন চাচ্ছে আমি কিনতে যাচ্ছি টাকা আছে, উনি টাকাগুলো নিয়ে নিলেন, নিয়ে বললেন যে না বাবা যখন যা মন চায় তখন তা করার পারমিশন আমি তোমাকে দিতে পারি না, উনি টাকার অর্ধেক দান করে দিলেন আর অর্ধেক আবার তার হাতে দিলেন। এই যে দেখেন মানে মা বাবার টাকা না, তার টাকায় তার মতো করে তার এখন সে যা চাচ্ছে তাই আর তার হাতে তুলে দিতে হবে, এইটা এটা তাকে খুব ভয়াবহ অবস্থা নিয়ে যায়। আইফোন চাচ্ছে আইফোন দিয়ে দিচ্ছেন, মোটরসাইকেল চাচ্ছে মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, এই যে ঘটনা ঘটলো কুমিল্লা, তার এই জিনিসগুলো তার সার্কেল তার দিকে খুব মানে এটার লোভে লোবাতুর হলো, আইফোনের লোভে লোবাতুর হলো, একটা ঘটনা ঘটিয়ে ফেললো, এটা খুবই দুঃখজনক। অতএব এই জিনিসগুলো থেকে বিশেষ করে মোবাইল ডিভাইস দেওয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা এটা মা বাবা খুব শক্তভাবে করতে হবে, কান্না করলেও এটা থেকে দূরে রাখতেই হবে।
1: জি জি, জাযাকাল্লাহু খায়রুল মুতাম্মিকে। আমরা একদম প্রায় শেষ পর্যায়ে এসেছি, আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে। আমি দেখতে পাচ্ছি যে শহীদুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন নাটোর থেকে, বরিশাল গৌরনদী থেকে আমাদের সাথে, গৌরনদী থেকে যুক্ত আছেন ইমরান মুন্সী, আমাদের সাথে যুক্ত আছেন ইসকামিন ইসকামিন। আমাদের আজকের আলোচ্য বিষয়ের বাহিরে একটি প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে আমি প্রশ্নটি নিতে চাচ্ছি, মোতারাম একটু সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে দিবেন যেহেতু আমাদের হাতে সময় আর অল্প কিছু মিনিট আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আপনাদের সর্বোচ্চ নিয়মিত শ্রোতা আমি, তা আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে, 2 তালাক 2 তালাক সহ দিয়েছে, 3 মাস যাওয়ার আগে প্রত্যাহার করেছে, নতুন করে আবার কাবিন করেছে, করার পরে 20 দিন পর আবার দিয়েছে 3 তালাক 2 তালাক সহ, আমার স্বামী আবার প্রত্যাহার করলো 3 মাস যাওয়ার আগে। হুজুর, তাহলে কি আমার তার সাথে সংসার করা জায়েজ হবে কি না, একটু জানাবে, সিরাজগঞ্জ থেকে বলছে।
2: আচ্ছা, তালাকের মাসালা, যেটা তালাকের মাসালা দিতে হলে উভয়ের স্টেটমেন্ট, আমরা ওই মাসালায় যাচ্ছি না, ইসলামের বিষয়টা তুলে ধরছি, ওনাদের কি হয়েছে এটা ওনারা ভালো জানেন। ইসলামের বিষয় হচ্ছে আপনি একজন স্বামী তিন তালাকের ক্ষমতাপ্রাপ্ত, সে তার স্ত্রীকে এক তালাক দিলে আর দুইটা তালাক বাকি থাকবে, দুই তালাক দিয়ে ফেললে আর একটা তালাক বাকি থাকবে, তিনটা দিয়ে ফেললে তার আর তালাকই নাই, তার ক্ষমতা আর কিছু নাই, ওইটা বায়েন হয়ে যায় এবং ওই সম্পর্ক চিরদিনের জন্য হারাম হয়ে যায়। আবার এক জায়গায় বিয়ে হওয়ার পরে স্বাভাবিকভাবে, এটা হিলা না, হিলা ইসলামে জায়েজ নাই, আগের থেকে কৌশল নির্ধারণ করে তুমি বিয়ে করবা এক রাত দুই রাত এরপরে ছেড়ে দিবা, এটা নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে হিলা করে এবং যার মাধ্যমে হিলা করায় তাদের উভয়ের উপর আল্লাহ আনত, এটা সুযোগ নাই ইসলামে, এটা ইসলামের কনসেপ্ট না, এটা এটা কারা কিভাবে এটা নিয়ে আসছেন। স্বাভাবিকভাবে বিয়ে হলো, এরপর দুই বছর পাঁচ বছর দশ বছর যেই কয় বছরে উনি মারা যায় অথবা তালাক দিলে ওই স্ত্রী আবার এই স্বামী ইচ্ছা করলে বিয়ে করতে পারবে, এর আগে না। তো আপনি যেটা উনি এখানে যেখানে বললো যে তিন তালাক দেওয়ার পরে আবার ফিরে আনার সুযোগ তো নাই, ফিরে আনছেন এটাই অবৈধ, ফিরে আনার আর সুযোগ নেই, এক তালাক দুই তালাক দিলে ফিরে আনার সুযোগ ছিল।
1: তাহলে সম্মানিত শ্রোতা, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, যেহেতু আমরা একটু ফোন ইন অনুষ্ঠান করছি, এখানে আপনার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আমাদের নেই, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা কোনো হক্কানি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বিষয়টি জেনে নেবেন। আমরা একটি প্রশ্ন নিতে যাচ্ছি, ইসকামেন আমাদেরকে প্রশ্ন করেছেন যে হচ্ছে সন্তানকে প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করার পরে ও ওই সন্তান বেনামাজি ধূমপান ইত্যাদি জড়িয়ে পড়লে বাবা মা কি দায়ী থাকবেন কিনা।
2: প্রতিষ্ঠানে যাওয়া, দেখা করা, সুশিক্ষা আছে কিনা নিশ্চিত হওয়া, কোন প্রতিষ্ঠানে দিলেন, অনেক প্রতিষ্ঠান ধর্মীয় নাম ব্যবহার করে অনেক তাকওয়াহীন মানুষটা পরিচালনা করছে, যার কারণে বিভিন্ন জিনিস প্রকাশিত হচ্ছে যেটা অনাকাঙ্ক্ষিত। আপনি আগে ধর্মীয় প্রতিষ্ঠানটা আসলেই ধর্মীয় লেভেলে চলছে কিনা তাকেও আছে কিনা নিশ্চিত হয়ে দিবেন, দেওয়ার পরও আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না, বারবার আসা যাওয়া করবেন, দেখবেন একদিনে সন্তানটা ধূমপান ধূমপাই হয় না, এটা আস্তে আস্তে অনেক সময় আপনার একটা দীর্ঘ গ্যাপ পড়ে গেছে।
1: জি জি,
2: অতএব আপনি প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠান যে কি করতেছে আপনি এটাও জানেন না, শুধু নামের আগে ইসলামী বা একটা ধর্মীয় লেভেল দেখে দিয়ে দিলেন, এটার আর কোনো খবর নিলেন না, ভিতরে অনেক বড় ইয়ে হয়ে গেল, এটা আপনিও খবর রাখবেন। এবং ধর্মীয় প্রতিষ্ঠান আসলেই ধর্মীয় কিনা, ধর্মীয় শিক্ষা দিচ্ছে কিনা, শিক্ষকগুলো ধর্মীয় চর্চা করছে কিনা, এগুলো আপনি দেখাশোনা করবেন ইনশাআল্লাহ।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুতালামকে। আমাদের শেষ প্রশ্ন আজকে আজকে সেটা হচ্ছে যে সন্তান বিপদে যাতে চলে না যায় এবং অপ্রত্যাশিত যদি বিপদে চলেই যায় সেক্ষেত্রে করণীয় কি, শহীদুল ইসলাম প্রশ্ন করেছে।
2: হ্যাঁ, একদম প্রথম বিষয় হচ্ছে আপনাকে আপনাকে পরিশুদ্ধ হতে হবে।
1: জি,
2: আপনি পরিশুদ্ধ হয়ে যখন সন্তানকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন সেটা কাজে আসবে, আপনি পরিশুদ্ধ হন। এজন্য আমি আমরা আগেও বলছি যে শুরু থেকে একদম পাত্রী দেখা থেকে দিনদার হওয়া থেকে শুরু করে আপনি দিনদারিত্ব মেনটেন করা এটার থেকে শুরু করে আস্তে আস্তে আস্তে আস্তে আপনি নামাজ পড়বেন, তাকে নামাজে নিয়ে আসবেন, সাত বছর বয়সে আপনাকে নামাজি হতে হবে। আপনি আস্তে আস্তে ওই যে যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান একটা মিথ্যা কথা বলছিল একবার, ওই সন্তানের সাথে তিনি তিন বছর কথা বলেন নাই, তুমি মিথ্যা বলছো কেন, মিথ্যা বললা কেন, এই যে শাস্তি, এগুলোকে আমরা নাথিং, সন্তানের সামনে আপনি মিথ্যা বলছেন, সন্তান কিভাবে সুশিক্ষা শিক্ষিত হবে। অতএব আপনি এই আপনি আপনি আপনার স্ত্রী একটা ধর্মীয় পরিবেশ তৈরি করবেন আস্তে আস্তে, এরপরে একটু একটু করে ধর্মীয় বিষয়গুলো জেনে শুনে অ্যাপ্লাই করবেন।
1: জাযাকুমুল্লাহ খায়রুল মুতালামকে। সম্মানিত সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নৈতিকহীন বিদ্যা কিংবা সম্পদ কখনো কোনো জাতির জন্য স্থায়ী কল্যাণ বয়ে আনতে পারে না, তাই কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আমাদের অতিথি হুজুরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা সম্মানিত শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং আমাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন। আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠানের নতুন কোন পর্ব শোনা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, অনুষ্ঠান সহযোগিতায় এ এস এ মাহাত, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট বামরুর 30 বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘন্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত 10 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি আজ থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস চলবে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ সচিবালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ওমানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর, নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আজ তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধ করেও আওয়ামী লীগ নেতাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা সহিংসতাকে উস্কে দিচ্ছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক ড্রাইভার সহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। পাকিস্তানের মধ্যাঞ্চলে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে 4 জন নিহত এবং 30 জন আহত হয়েছে বলে দেশটির পুলিশ এবং রেলওয়ের মুখপাত্র জানিয়েছে। রেলওয়ের মুখপাত্র কালিম আক্তার জানান, যাত্রীবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শেরশাহ নগরীতে লাইনচ্যুত হয়।
খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনের ব্যাটিং শুরু করেছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান 4 উইকেটে 203 রান করেছে। এর আগে আফগানিস্তান গতকাল দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 4 উইকেটে 203। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বল

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

This is Bangladesh Beta Dhaka. You are tuning to world music.

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: শ্রোতা, এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বনশ্রী পাল।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন রয়েছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী মুজাহিদুল ইসলাম অরণ্য। গানের কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন শিল্পী নিজেই।

আপনার আধুনিক গান শুনছেন শিল্পী মুজাহিদুল ইসলাম অরণ্য। এবারে গানের কথা লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান আর গানটিতে সুর করেছেন শিল্পী নিজেই।

প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন। এবারে গানের শিল্পী ও মূল খায়ের ফাতেমা। গানের কথা লিখেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি, আর গানটিতে সুর করেছেন গীতিকার সুরকার সৈয়দ নুরুল।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এসব নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদী প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর 30 বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগেল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগেল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ তথ্য অধিদপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধ করেও আওয়ামী লীগ নেতাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা সহিংসতাকে উস্কে দিচ্ছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক ড্রাইভার সহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য উন্নতমানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোল্ট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভালো মানের ডিম উৎপাদন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। পাকিস্তানের মধ্যাঞ্চলে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে 4 জন নিহত এবং 30 জন আহত হয়েছে বলে দেশটির পুলিশ এবং রেলওয়ে মুখপাত্র জানিয়েছে। রেলওয়ের মুখপাত্র কালিম আক্তার জানান, যাত্রীবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শেরশাহ নগরীতে লাইনচ্যুত হয়। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনের
ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান 4 উইকেটে 235 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 4 উইকেটে 235। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: বলেন, প্রশ্ন করেন, জানতে চেষ্টা করেন, কথা বলতে হবে। কথা না বললে আমরা স্পষ্ট ধারণা পাই না যে কি বুঝতে পারলেন বা আমাদের সমস্যা কোথায়। নতুন কোনো সমস্যার কথা জানতে চাই। আজকে চমৎকার প্রসঙ্গ, গর্ভবতীর সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং করণীয়। গর্ভবতী নিয়ে ভাবতে হবে, গর্ভবতীর প্রতিটা সময় কিন্তু ঝুঁকিপূর্ণ, প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। সেই ভেবে আপনারা আলোচনা করবেন, কথা বলবেন এবং আমরাও আলোচনা চালিয়ে যাব সেভাবে। কিন্তু গর্ভবতী মা বলতে অনেক কিছুই বোঝায়, তার সাধারণ স্বাস্থ্য বলি, আমাদের করণীয় কি বলি, সব মিলে আমরা কথা বলব। আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ পর্যায় ব্যক্তিত্বকে, ডাক্তার হেলেনা জামিন, যিনি প্রাক্তন সিনিয়র কনসালট্যান্ট এমএবিএসটিডি পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং রয়েছেন ডক্টর এবিএম শাহানুজ্জামান শিশির, তিনি এবিএম শাহানুজ্জামান থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা পরিবার কার্যালয়, পরিকল্পনা কার্যালয় মিরপুর ঢাকা, দুজনই আছেন। তারা দুজনই এ বিষয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা শুনব। আমাদের ফোন নম্বর 4481326 থেকে 70, এছাড়া 4481276 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বারে ফোন করলে আমাদের পেয়ে যাবেন। তবে ধৈর্য ধরবেন, ফোন করেই আপনারা খুব ছটপট করে উত্তর পাওয়ার জন্যে, আর আমরা যে উত্তরগুলো দিয়েছি একই প্রশ্ন দয়া করে করবেন না। চলুন আমরা গুরুত্ব জানতে চেষ্টা করি গর্ভবতীর সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং করণীয়। ডক্টর হেলেনা জামিন
1: জি, গর্ভবতী মা যারা হন, গর্ভবতী যারা হন আর কি, আমরা বলবো যে এটা একটা সাধারণ ফিজিওলজিক্যাল কন্ডিশন, কিন্তু তার মধ্যে একটা মানে একটা যাত্রা পার করতে হয়, মানে জার্নি তাদের একটা। তো আমরা সাধারণত গর্ভবতী একজন মা যখন হয়, তখন হচ্ছে যদিও বলি যে এটা সাধারণ নর্মাল প্রসিডিওর, কিন্তু তার মধ্যেও কিছু কিছু সমস্যা হয়। এজন্য আমরা এটাকে তিন ভাগে সাধারণত ভাগ করে থাকি। যেরকম প্রথম টাইমস্টার, প্রথম তিন মাসকে বলা হয়, মাঝের তিন মাস এবং শেষের তিন মাস, সেই ভাগ করে করেই কিন্তু সমস্যাগুলো হয়। কাজে এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা এবং তাদেরকে বোঝা এবং তার সমস্যার সমাধান করা, এটা খুবই জরুরি।
0: গর্ভবতী মা নিয়ে অনেক তথ্য জানা আছে এবং অনেক বিভ্রান্তি রয়েছে, যদিও আমরা সাধারণ সমস্যা মনে করি। আমরা আরও আলোচনা চালিয়ে যাব, নিচ্ছে ছোট্ট একটা বিরতি।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: ফিরে এলাম এসগরি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠানে। আমাদের আজকের প্রসঙ্গ গর্ভবতীর সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং করণীয়। আমাদের সাথে আছেন ডক্টর হেলেনা জাবিন এবং এ বি এম শাহিনুজ্জামান শিশির। আমরা শুরুতেই আলোচনা করছিলাম এর গুরুত্ব নিয়ে। ডক্টর হেলেনা জাবিন বলছিলেন যে এটাকে, এই গর্ভকালীন সময়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়। আমরা সেখান থেকে শুরু করি। ডক্টর হেলেনা জাবিন, এই তিনটা ভাগে ভাগ করা হয়, কোন ভাগটি আপনি আপনার চোখে গুরুত্বপূর্ণ মনে করেন?
4: আমি বলবো যে এক একটা সময় এক এক রকমের সমস্যা হয়, সেজন্য আমরা তিনটাতেই গুরুত্বপূর্ণ বলছি। এবং প্রথম থেকে যদি আমি শুরু করতে যাই, তাহলে হচ্ছে প্রথমে আমরা অনেকেই কিন্তু মনে করে যে কি ডাক্তারের কাছে যাব যাক কিছুদিন, কিন্তু না, আমরা বলি যে না, 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই তারা আসবে, একটা বেসলাইন অবস্থাটা জানবে, যেরকম তারা আসলে গর্ভবতী কিনা। অনেক সময় জরায়ুর বাইরেও গর্ভধারণ হয়ে থাকে, সেটা
3: চমৎকার বলেছেন। আমরা এই পর্যন্ত রাখি, আমরা এখান থেকে যাব, দুটো ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। খুব ভালো প্রশ্ন করেছেন। আর একটা ফোনে যাই। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম সালাম।
5: সোহেল রানা বলছিলাম টাঙ্গাইল থেকে।
3: সোহেল রানা টাঙ্গাইল থেকে প্রশ্ন।
5: আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী মায়েদের এটা আগেও দেখা যেত, আমরা যখন ছোট ছিলাম, মা খালাদের মানে শরীরে পানি চলে আসত। হ্যাঁ, তো ওনারা একসময় বলা বলি করতো যে পানি আসা ভালো, কিন্তু এখন তো আর সেই দিন নাই, দিন অনেক বদলেছে, অনেক ডিজিটাল আপডেট হয়েছে অনেক কিছু।
3: ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। আর একটা ফোন নেই। ওয়ালাইকুম সালাম।
6: আলী হাসান, মানিকনগর কোটলা বেড়া পাবনা থেকে।
3: আলী হাসান পাবনা থেকে প্রশ্ন।
6: আমার প্রশ্ন, এই গর্ভবতী মায়েদের কি কি টিকা হবে?
3: টিকা, খুব ভালো প্রশ্ন করেছেন। আর একটা ফোন নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
7: কেমন আছেন রেজাল স্যার?
3: ভালো আছি।
7: জি
3: জি বলুন।
7: আমার প্রশ্ন, একটা প্রশ্ন হইল, গর্ভবতী যারা থাকে মায়েরা, বিশেষ করে হ্যাঁ, তাদের বাড়ি কাম কি করতে পারবে, মানে মানে কদিন পর্যন্ত করতে পারবে, কি 8 মাস বন্ধ করতে পারবে না 7 মাস পর্যন্ত, এটা একটু জানতে চাই।
3: আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে গর্ভবতী হয়েছেন, তাকে দিয়ে ভারী কাজ করাবেন কেন, এটা আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আর একটা ফোনে যাই। হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম সালাম।
8: জি ভাই, মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সদস্য পাবনা থেকে।
3: জি প্রশ্ন।
8: আলহামদুলিল্লাহ, প্রথমে একটু বলি, একটা সময় গর্ভ যদি সন্তান গর্ভে আসত, আমাদের সমাজে দেখা যায় যে দাদা দাদি বা বিশেষ করে দাদি নানি শাশুড়িরা বলতো যে গর্ভকালীন অবস্থাতে বেশি খাইতে টাইতে দেওয়া যাবে না, এটা খাইতে দিলে পর ওনার সমস্যা হবে। আমাদের পুষ্টি সেলের প্রচারের মাধ্যমে, আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেখা যায় যে এটা কিন্তু আপাতত এটা ওই কথাটার এখন আর আসে না। তো এখন দেখা যায় যে একজন ব্যক্তির জন্য যতটুকু খাদ্য ততটুকু দেওয়া হয়, বরঞ্চ অতিরিক্ত হয়ে যায়। আমার এখানে জানার ইচ্ছা যে অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তান মানে গর্ভ যখন সন্তান আসে, ওনারা মায়েরা খাইতে চায় না, তো এটাকে বড় প্রবলেম হয় না। এখন আমার জানার ইচ্ছা যে পরিবারের এই যে ওনাকে খাওয়ানোর জন্য পরিবারের কি ধরনের ভূমিকা থাকা উচিত এবং তার স্বামীর কি ধরনের ভূমিকা থাকা উচিত।
3: ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাঝে উত্তর নিজেই দিয়েছেন যে আগে বেশি খেত তবে এখন সেরকম করা হয় না, রোগী নিজেই তো খেতে চায় না, খাওয়ার রুচি থাকে না, খাওয়ার ইচ্ছে থাকে না, আর ইচ্ছে থাকলেও এত বেশি খাদ্য গ্রহণ একসাথে করা যায়ও না। আপনার উত্তর আপনি নিজেই দিয়েছেন। আমরা চলে যাই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, আলোচনায় ছিলাম, আমাদের সাথে ডাক্তার হেনা জাবিন আছেন, তার উত্তরটি আগে নেই যে প্রথম তিন মাস খুব চিন্তিত থাকতে হয় সবাইকেই এবং সচেতন থাকতে হয়, নানা পরীক্ষার প্রয়োজন হয়, অথচ আমরা পালিয়ে বেড়াই। পালিয়ে বেড়ায় কথা বলতে এটা ঘরের সদস্যরা জানেনি দুই মাস পরে যে তিনি গর্ভবতী, অথচ গর্ভবতী হওয়ার সাথে সাথেই ব্যবস্থা করা উচিত। আর একটা ফোন নেওয়ার পর উত্তরে যাব, একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো
9: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম সালাম।
9: আপনি মোহাম্মদ শামিম শরীফ নাম থেকে?
3: শামিম শরীফ। জি প্রশ্ন।
9: অনেকেই গর্ভবতী মাকে মরিচ বাতা সুতি বাতা দিয়ে খাবার খেতে যায়, তা কি দেওয়া ঠিক?
3: খুব ভালো প্রশ্ন করেছেন, আমরা উত্তরে চলে যাই। ডক্টর হেনে যাবেন।
4: জি, আপনি যে বলছেন যে মরিচ ভর্তা সুটকি ভর্তা,
3: না এটা না, আপনি যে প্রথম চ্যালেঞ্জটা ছিলেন, জি
4: আচ্ছা, প্রথম পর্যায়ে আমরা বলছিলাম যে আমরা কিছু বেসলাইন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেরকম একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হয় যে জরায়ুর ভিতরেই গর্ভধারণ হয়েছে নাকি অনেক সময় গড়ের।
3: তাহলে কি আপনি বলছেন যে ফার্স্ট ট্রাইমেস্টার গর্ভধারণের সাথে সাথে আল্ট্রাসোনোগ্রাম করতে হয়?
4: দুই মাসের মধ্যে আমরা করতে বলছি।
3: আচ্ছা আচ্ছা,
4: দুই মাসের মধ্যে। এবং একটা কিছু রক্ত পরীক্ষা, যেমন রক্তের গ্রুপটা জানতে হবে, তার রক্ত শূন্যতা আছে কিনা, তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা এবং তার রক্তে সুগার নর্মাল আছে কিনা, এটুকু আমাদেরকে টেস্টগুলো করতে হয়।
3: যে সমস্যাটা গর্ভস্থ সন্তানের সমস্যা তৈরি করতে পারে সেটা আগেই নিরূপণ করাটা জরুরি।
4: হ্যাঁ,
3: এবং আরো অনেক পরীক্ষা করতে হয়,
4: আরো অনেক
3: তার পুষ্টির কথা নজর রাখতে হয়, ব্লাড প্রেশার জানতে হয়, প্রস্রাব পরীক্ষা করতে হয়, ওজন নিতে হয়, এগুলো একটা কেন্দ্রে কেন্দ্রে নিয়মের মধ্যেই করা হয়। এবং আপনি যখন ঘরে বসে আছেন নিয়মের বাইরে চলে গেলেন, তো নিয়মের বাইরে থাকলে কি হয়, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমার উত্তরে চলে যায়। হাজি মোহাম্মদ মিন্টু প্রশ্ন করছেন গর্ভবতী মার বিশেষ খাদ্যর ব্যাপারে প্রথম থেকে একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। এবিএম শাহিনুজ্জামান শিশির, কি পরিকল্পনাটা করা হবে?
10: পরিকল্পনাটা যেটা করা হবে সেটা হচ্ছে যে সাধারণত আমরা একজন নর্মাল মহিলা যা খাবার খায়, কিন্তু যদি একজন গর্ভবতী মা হয়ে যায়, একজন মহিলা গর্ভবতী হয়ে যান, সেই ক্ষেত্রে আমরা সবসময় পরিবারকে এটি বলি যে উনি যতবার খাবে একটু বেশি করে খাবে প্রতিবারের খাবারে, ঠিক আছে? আর খাবারের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে একজন গর্ভবতী মহিলার পেটে কিন্তু একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার একটা শারীরিক গড়নের ব্যাপার থাকে, তার ব্রেন ডেভেলপমেন্টের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে খাদ্যের যে ছয়টা উপাদান আমরা থাকে, সেই ছয়টা উপাদান তো আর আপনি এভাবে আমি সরকারে এভাবে বলবো না, আমরা বলবো যে আপনার হাতের কাছে মাছ মাংস ডাল শাকসবজি দেশীয় ফলমূল, অর্থাৎ আপনি পরিপূর্ণ পুষ্টির যেই বিষয়টি আছে এটি যেন নিশ্চিত করতে পারেন।
3: তবে জোর করে খাওয়ানোর বিষয় নয়,
10: জি
3: অল্প অল্প করে বারে বারে দিন। আর একটা প্রশ্ন যাই, সোহেল রানা প্রশ্ন করেছেন যে হাতে পায়ে পানি চলে আসা, এটা অনেক আগে থেকে আমরা লক্ষ্য করেছি যে শরীরে পানি চলে এসছে, সবাই বলে যে গর্ভবতী মা আমাদের বৌমার তো পানি চলে এসছে হাতে পায়ে। ডক্টর হেলেনা জাবিন।
4: জি সোহেলানা, খুবই ভালো কোশ্চেন করেছেন। তো এখানে হচ্ছে অবশ্যই একটা এটা একটা সমস্যা, আমাদের যাদের পানি জমে তাদের কিছু শারীরিক পরীক্ষা এবং তার একটা রক্ত পরীক্ষা সেগুলো করতে হয়। তার মধ্যে হচ্ছে রক্তে রক্তচাপ, যেটা মানে রক্তের প্রেশার, ব্লাড প্রেশার যেটাকে বলি আমরা, এইটা তার নিয়ন্ত্রণে আছে কি না সেটা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিবিড়ভাবে বলতে যে সে একবার চেক আপ করে চলে গেল, তিন মাস পরে আসলো তা না, সেই মাকে আমাদের সাধারণত দেখা যায় যাদের পা ফোলা থাকে তাদের প্রেশার বেশি থাকে, ওই মুহূর্তে প্রেশার বেশি না থাকলেও তার দেখা যাবে যে হয়তো এক মাস পরে প্রেশার বেড়েছে, তখন তাকে আলাদাভাবে সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ আমরা জানি যদি মানে এরকম প্রেশার বেড়ে যায় এবং পেশাবের মধ্যে প্রোটিন যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে খিঁচুনি রোগের লক্ষণ দেখা যেতে পারে।
3: আর একটা জিনিস বলি থাকতে হবে যে বাচ্চা যখন পেটে আসে গর্ভবতী প্রথম পর্যায়ে সে খেতে চায় না, রুচি থাকে না, সেই মুহূর্তে পরিবারের সদস্যরা তাকে পরামর্শ দেন বা রোগী নিজেও যেটা করেন যে একটু আচার খাওয়া, একটু লবণ দিয়ে আমড়া খাওয়া, লবণ দিয়ে আমলকি খাওয়া, লবণ ছিটিয়ে জাম্বুর বা মোসাম্বি খাওয়া, অর্থাৎ লবণের ব্যবহারটা বেড়ে যায়, রুচিবর্ধক মনে করে, এটা পা ফুলার কিন্তু এটাও একটা বড় কারণ। তবে যেটা ডক্টর হেলেনা জামিন বললেন যে পা ফুলেছে এটাকে সাধারণ মনে করাটা ঠিক নয়, কারণ এটার বিহিত করতে হবে, অর্থাৎ কারণ জানার চেষ্টা করতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা কেন্দ্রে নিতে হবে, পা কেন ফুলেছে একটা পরামর্শ নিতে হবে আপনাকে, এটাই বড় ধরনের বিষয়। আমরা উত্তর পেয়ে গেছি। আলী হাসান প্রশ্ন করেছেন পাবনা থেকে, তিনি জানতে চান গর্ভবতী মাকে টিকা দেওয়ার কথা বলা হয়, এই টিকার প্রসঙ্গে জানতে চান ডক্টর হেনা জামিন।
4: জি, আমরা সাধারণত তাদেরকে টিটেনাসের এগেনস্টে যে টিটি টিকা যেটা থাকে সেটা দেওয়া হয়, তো সেটা সাধারণত যারা আগে কোনো টিকা দিয়ে না থাকে তাদেরকে আমরা চার মাসের পর থেকে, যেমন পাঁচ মাস কিংবা ছয় মাসের থেকে শুরু করে আমরা দুইটা টিকে দিই, একটা টিকা দেওয়ার পরে এক মাস পরে আরেকটা টিকা দিই। এবং এখন আমরা যেটা দেখি যে ডেটের মানে আমরা পনেরো বছর বয়স হলেই দেখা যায় যে অনেকেরই পাঁচটা টিকা দেওয়া হয়ে থাকে, যাদের পাঁচটা টিকা দেওয়া থাকবে তাদের কিন্তু আর গর্ভবতী হলে টিকা দিতে হবে না, এটুকু নিশ্চিত হতে হবে। যে বারবার ওরা মনে করে যে আমাদের পাঁচটাই টিকা দেওয়া আছে কেন এখন টিকা দিব না, কিন্তু তখন পাঁচটা টিকা দেওয়া থাকলে তাদের আর টিকা দিতে হবে না। এই জন্য হচ্ছে আমরা তখন বলি যে আমাদের আঠারোর আগে বিয়ে নাই, বিশের আগে বাচ্চা না, হ্যাঁ এইটুকু তো আমরা বলি। তো সেই ক্ষেত্রে দেখা যায় পাঁচটা টিকা দেওয়াই থাকে, তার কিন্তু আর নতুন করে টিকা দিতে হয় না।
3: শারণী জবন শিশির, আপনার কাছে আসি, এই টিকার কথা আপনারা বারবার প্রচার করেন কেন, টিকাতে বিশেষ কি লাভ?
10: টিকার কথাটা বারবার আমরা এই কারণেই প্রচার করি, সেটি হচ্ছে যেন যে বাচ্চাটি আছে তার যেন একটা সময় কোনো ধরনের ধনুষ্টঙ্কারে আক্রান্ত না হয়, যেন অর্থাৎ এই জটিলতাটাকে এড়ানোর জন্য, কারণ ধনুষ্টঙ্কার একবার হলে একটা সময় ছিল কিন্তু অনেক শিশু মারা যেত। তো এখন বিজ্ঞান অগ্রগতি হয়েছে কিন্তু আমরা চাই না এই ধরনের ঝুঁকি আসুক,
3: সবাই সচেতন যে টিকাগুলো নিচ্ছে তারা, এমনকি কিশোরী বয়সেও টিকা নেওয়া হয়, অর্থাৎ এই গর্ভবতী বা গর্ভধারণের পরে যে জটিলতা হওয়ার সম্ভাবনা প্রসবের সময় এগুলো ইদানিং কিন্তু কম হচ্ছে, এটা একটা বাস্তবতা এবং আমরা বাস্তবোধন পাচ্ছি। আর একটা প্রশ্নে যাই, একটা প্রশ্ন এসেছিল গর্ভবতী মাকে কোন মাস থেকে ভারী কাজ করতে নিষেধ করা হয়, ডক্টর হেলেনা জামিন।
4: জি, আমরা তো আপনি জিজ্ঞেসই করছিলেন কখনো দিব কিনা, আমরা আসলে কখনোই বলবো না যে ভারী কাজ যেটা সেটা কখনোই করা যাবে না, কারণ প্রথমের দিকে যদি ভারী কাজ করে তাহলে তার হচ্ছে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় তিন মাসের মধ্যে যদি আমরা করে তখন অনেক সময় হঠাৎ করে ভারী কাজ করতে গিয়ে পানি লিক করে যেতে পারে, তখন কিন্তু ওই বাচ্চা তো বাঁচানো যায় না। শেষের দিকে তো আপনারা নিজেরাই জানেন একটা মা যদি একটা ওজন নিয়ে গ্যারি করে, ওই ওজনে যদি কোনো বাবার পেটের মধ্যে বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু সেও স্বাভাবিক কাজগুলো করতে পারবে না। সেখানে অবশ্যই মানে আপনার পরিবারে যারা থাকবেন এবং স্বামী তাদের সহযোগিতা অবশ্যই জরুরি, এবং আমরা বলবো যে কোনো সময় ভারী কাজ না। কিন্তু ভারী কাজ যদি আপনি বলেন যে এক কেজি ভাত রান্না করলেই সেটা ভারী কাজ, সেটা কিন্তু না, এটা কিন্তু স্বাভাবিক। ছোটখাটো
3: আমরা কলের পারে যে বালতি, সে ভরা বালতি টেনে আনা, কলসি টেনে আনা, একটা বড় ডেকচিতে গরম পানি চুলা উঠানো, এই যে কথাগুলো, এগুলো বোঝাবার জন্য বাকি নেই, সবাই বোঝেন। কিন্তু গর্ভবতী মাকে বিশ্রামের কথা বারবার বলা হয়, যেখানে বিশ্রাম বলা হয়, একটু হাঁটতে বলা হয়, হালকা হাত পা নাড়াচাড়া করলো, কিন্তু এই যে ওজন টানলে যে পেটে চাপ পড়ে এটা কে না বোঝে, পেটে চাপ পড়লে বাচ্চার গায়ে চাপ পড়বে, এবং বাচ্চার গায়ে চাপ পড়লে একটু আগে শুনেছেন যে অ্যাবর্শন পর্যন্ত হতে পারে, পানিক্ষরণ হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, অনেক কিছুই হতে পারে। সুতরাং তাকে বিশ্রামের কথা বারবার বলা হয়, এই কারণে ভারী কাজে তো প্রশ্নই ওঠে না, তার যত্ন নিতে হবে, তার মনটাকে খুশি রাখতে হবে, হাসি হাসি ভাব রাখতে হবে, আনন্দমুখ রাখতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, কোনো বিষণ্নতা যেন না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। এই তো জীবন, এভাবে তো গর্ভকালীন সময়টা পার করতে হবে। এই কথাটা বুঝতে চেষ্টা করতে বোঝাবেন। আর একটা প্রশ্নে যাই, সানোয়ার হোসেন পাবনা থেকে প্রশ্ন করেছেন যে বেশি বেশি খেতে দিলে বাচ্চার সমস্যা হয় বলে আগে বলা হতো, যদি বেশি বেশি খাদ্য দেওয়া হয় বাচ্চা কি সমস্যা হতে পারে? ডক্টর হেলানা যাবেন।
4: আচ্ছা, বেশি খেলে সাধারণত আসলে কোনো সমস্যা হয় না, কিন্তু বেশি তো আর খেতে পারে না, যতটুকুন খাওয়া দরকার ততটুকুনই খাক, তাতে করে আপনার যে বাচ্চা বড় হবে তার আগে, যেরকম একটা কুসংস্কার ছিল যে বেশি খেলে বাচ্চা বড় হয়ে যেতে পারে, তাতে করে সমস্যা হতে পারে নর্মাল ডেলিভারির জন্য। আসলে একটা বাচ্চার তো গ্রোথ, স্বাভাবিক গ্রোথটাই তো আপনার 2.5 কেজি থেকে যাতে 4 কেজির নিচে এরকম একটা গ্রোথের বাচ্চা যাতে জন্মগ্রহণ করে সেটা আমরা চাই। সেটা করতে গেলে পরিমিত পরিমাণ খাবারটা খাওয়াই সবচেয়ে পুষ্টিকর, খাওয়াটাই
3: যতটুকু পছন্দ করছেন দেন না তাকে, ততটুকু বারবার দেন, কিছুক্ষণ পরপর দেন, এবং তাকে ভ্যারাইটিস জাতীয় খাদ্য, সেই খাদ্যগুলোর নির্বাচন সম্পর্কে জানতে চাই, কি কি খাদ্য পছন্দ করেন, কি খাদ্য দেওয়া উচিত শাইনুজ্জামান শিশির।
10: হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটি বলেছিলাম যে তিনি হয়তো ভাতই খাচ্ছেন, কিন্তু আসলে ওই সময় তো তার একটা মানসিক একটা পরিবর্তনও হয়, দেখা যাচ্ছে যে এই সময় তার হচ্ছে যে আপেল খেতে ইচ্ছা করছে, খেলো, হয়তো দেখা গেল হচ্ছে যে আমি না, আমি পেয়ারা খাবো, কিংবা আপনি যেমন বলেছেন জাম্বুরা, অর্থাৎ ফুড ভেরিয়েশন যে বলে একটা কথা আছে, আমি যে স্পেসিফিক শুধু খিচুড়িই দিচ্ছি ব্যাপারটা তাই নয়, এমন হতে পারে যে হয়তো উনি একটু সবজি খেতে চাচ্ছেন, মিক্সড সবজি খেতে চাচ্ছেন। হ্যাঁ, বিষয়গুলো কিন্তু এরকম, অর্থাৎ ওনার পছন্দটাকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। একটা বিষয় আছে, পরিবারের কিন্তু একটা অনেক ভূমিকা আছে, যে একজন মা গর্ভবতী হলেন, আমরা সাধারণত দেখা যায় কাউকে জিজ্ঞেস করি বাসায় মেহমান আসলে, বলি যে ভাই আপনি কী খাবেন কীরকম, কিন্তু এই গর্ভবতী মাটাও তো হচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ একটা মানুষ, তাকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তোমার এই মুহূর্তে কী খেতে ইচ্ছা করছে। যেটি খেতে ইচ্ছা করছে আমরা তাকে মাছ মাংস দুধ ডিম যেটা আপনার হচ্ছে ভেরিয়েশনটা তৈরি করে তার পছন্দ মতো, এটা পায়েস হতে পারে, ঠিক আছে।
3: মনকে আনন্দমুখ রাখবার জন্যই তো আমরা এগুলো বলি, বাসায় মেহমান আসছে, ঠান্ডা খাবেন না গরম খাবেন, ভাত খাবেন না পোলাও করব, এই যে কথাগুলো বলা, ইট ইস এ কমিউনিকেশন, যোগাযোগ। একটা ঘরের গর্ভবতী মা আছে, তার সাথে যোগাযোগটাকে সুন্দর বাড়াতে হবে, এবং বারবার অধ্যায় হচ্ছে এগুলা, আপনি এখন কি খাবেন, বিকালবেলা আপনাদের কী নিয়ে আসবো, আপনি আনেন না আনেন, তাকে তো পরামর্শ করবেন, তার মনের ব্যাপারটা দেখবেন তো, শুধু ডিম আর দুধ, তিনি হয়তো অন্য কিছু খেতে চাইছেন, সেই আলাপটা করতে চাচ্ছেন না কেন, সেই আলাপটাই কিন্তু আমরা বলছি। এবং এইভাবেই পরিবারের সদস্যদের সচেতন হতে হবে, ভাবনার দিগন্তকে বৃদ্ধি করতে হবে, দিকদর্শন থাকতে হবে। সে গর্ভবতী, একটা সন্তান ঘরে আসবে, সুতরাং বাচ্চার দেহ বৃদ্ধির জন্যে, বাচ্চার স্নায়বিক গঠনের জন্যে অনেক ভাবনার বিষয় আছে। কিন্তু পাশাপাশি আমরা ওষুধের প্রসঙ্গে যাব, এই ফাঁকে একটা ফোন নিচ্ছি আমরা। হ্যালো হ্যালো,
11: জি ভাই, আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম সালাম।
11: আমি সানোয়ার হোসেন, আমি একটু ছোট করে জানতে চাচ্ছি যে সন্তান যখন গর্ভে আসে, যে দেখে মায়ের কিন্তু অনেক সময় রক্ত স্বল্পতা হয়, এটা আমাদের অনেক সময় বাড়ি থেকে অন্য কারো থেকে রক্ত নিয়ে দেওয়া হয়, আর অনেক সময় দেখতে রক্ত যে সেগুলো স্যালাইন কিনতে পাওয়া যায়, এইটা আমাদের কোনটা দেয়া উপকার, এটা একটু যদি আলোচনা করতেন খুশি হতাম।
3: উপকারের প্রসঙ্গ আমরা সবাই প্রত্যাশী, আমাদের সবার প্রত্যাশা যে তার রক্ত হিমোগ্লোবিন কমেছে, রক্ত শূন্যতার কথা যেটা বলছেন অ্যানিমিয়া, সেটা স্বাস্থ্যকেন্দ্রই তারপর ছেড়ে দিন না কেন, আমি আপনি ভাবব কেন, তার রক্ত শূন্যতা হয়েছে, আমরা রক্ত দেব না, রক্তের স্যালাইন দেব না, গরুর কলিজা দেব, এই ব্যবস্থাটাই কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে নানা বিবেচনার আওতায় করতে হবে। তার থ্যালাসেমিয়া থাকতে পারে গর্ভবতী মা, তা আপনার সেই রক্ত দিলেই থ্যালাসেমিয়া ভালো হয়ে যাবে, তাকে সঠিক চিকিৎসা এবং বাস্তবভিত্তিকভাবে তার জীবনটাকে সুন্দর করা গর্ভস্থ সন্তানটাকে সঠিকভাবে বড় হওয়া, প্রসব কার্যাদি সুন্দর করে সম্পন্ন করা, এই পরামর্শগুলোর আওতায় আপনাদের আসতে হবে, অর্থাৎ প্রসব পরিকল্পনার দিকে আসতে হবে। আপনার সেটা বাদ দিয়ে তাকে রক্ত দিতে হবে কিনা এই পরামর্শ দিয়ে ঘরে বরঞ্চ আরো ঝামেলা তৈরি হয়। আপনাদের পরামর্শ দিতে হবে প্রসব পরিকল্পনার ক্ষেত্রে, তাকে এই পরিকল্পনা কি করে আমরা করব। মাঝখানে একটা প্রশ্ন করি, যদিও ভিন্ন প্রশ্ন, যে ডেঙ্গু, গর্ভবতী মার ডেঙ্গু হয়েছে, যেহেতু এখন প্রচুর ডেঙ্গু হচ্ছে, তো অনেকে প্রশ্ন করেন যে তাহলে কি গর্ভস্থ সন্তান তারও ডেঙ্গু হয়েছে ভাবতে হবে।
4: জি, আমরা তার ডেঙ্গু হচ্ছে বা গর্ভস্থ শিশুর ডেঙ্গু হচ্ছে তা না, এখানে মাকে সুস্থ রাখাটা খুবই জরুরি। কারণ এই ডেঙ্গু কিন্তু অনেক খারাপের দিকেও যায় অনেক সময়। ডেঙ্গু যখন ধরা পড়বে, যে জ্বর, যে কোনো জ্বর হলে আমরা আগে একটু যাচাই করে নেই যে তা ডেঙ্গু জ্বর নাকি এমনি স্বাভাবিক জ্বর। যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং তাকে তরল জাতীয় খাবার বেশি খাওয়ানো হবে এবং সবসময় স্বাস্থ্যকেন্দ্রের সাথে একটা যোগাযোগ রাখতে হবে এবং তার কয়েকদিন পরপরই তার কিছু রক্ত পরীক্ষা করতে হবে। কোনো ঘাটতি হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই জিনিসগুলো সতর্কতা অবলম্বন করতে হবে।
3: বলা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু, এটা এমনিতে ভালো হয়ে যায়। ক্রিটিক্যাল ফেজ যখন তৈরি হয়, রিভার্সিবল স্টেজ আর ইরিভার্সিবল স্টেজ, যখন এটা হয় গর্ভস্থ সন্তান মাকে বাঁচানোই একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং সব মিলিয়ে ডেঙ্গুর কথা আসলে একটু গভীরভাবে চিন্তা করবেন, ভালো চিকিৎসার ব্যবস্থা করবেন এবং যাতে করে গর্ভস্থ সন্তানও ভালো থাকে। তবে মার ডেঙ্গু হলে বাচ্চারও ডেঙ্গু হয়েছে কথাটা ভুল, ঠিক সেইভাবে ভাবাটা ঠিক নয়। আমরা আসি, যেহেতু বলেছেন ডক্টর হেলেনা যাবেন, যে আমরা গর্ভকালীন সময়টাকে তিনটা ভাগে ভাগ করি। প্রথম তিনটা ভাগের কিছু আলোচনা তো হলোই, একটু ধারণা নিশ্চয় আপনারা পেয়েছেন, তার ব্লাড প্রেশার মাপতে হবে, তার পুষ্টির কথা ভাবতে হবে, তার প্রস্রাব পরীক্ষা, তার ওজন এবং আরও একটা বিষয় যে তার খাদ্যের ব্যাপারে কোনো অরুচি, যেমন বমি হচ্ছে বারবার, বমিতে তো অনেক কিছু সমস্যা হতে পারে, সব মিলিয়ে স্বাস্থ্যকেন্দ্রের আওতায় তাকে আনতেই হবে। এবং তার পরিচর্যা যদি সঠিক করা যায় এই প্রথম থেকেই, তাহলে এই মা নিরাপদে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ধাপে এগিয়ে যাবেন। আমরা দ্বিতীয় ধাপ বলতে কি বোঝাচ্ছি ডক্টর হেলনা যাবেন?
4: আমরা দ্বিতীয়টাকে বলি হচ্ছে এই 12 সপ্তাহের পর থেকে, যখন আমরা বলি যে প্রথম 28 সপ্তাহ পর্যন্ত, তো এই সময়ের মধ্যে আরও তাদের চেক আপের দরকার আছে। এ যখন তারা স্বাস্থ্যকেন্দ্রে আসে দ্বিতীয় ভিজিটের মধ্যে এটা পড়ে, তো এই ভিজিটে হচ্ছে আবার তার সাথে কথা বলা হয়, পরিবারের লোকের সাথে কথা বলা হয় এবং এই সময়ে তাকে প্রসব পরিকল্পনা সম্বন্ধে বলা হয় এবং তার টিকা দেওয়া হলো কি না জানা হয় এবং তার একটা শারীরিক চেক আপ করা হয় এবং কাউন্সিলিং করা হয় যে তার যদি ওজন না বেড়ে থাকে তাহলে ওজন বাড়ানোর জন্য কি কি করতে হবে সেগুলো দেখে, রক্তদাতা রেডি করে রাখতে হবে এবং তার যানবাহন রেডি রাখতে হবে, এগুলো কথা বলা হয় এবং এখন থেকে তাকে তার কোনো বিপদচিহ্ন হতে পারে কি না সেগুলো বিষয়ে আলোচনা করতে হবে এবং তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় আবার, যেরকম তার রক্তশূন্যতাটা ঠিক আছে কি না একটা আল্ট্রাসাউন্ড করে দেখা হয় এবং এই সময় যাদের সামর্থ্য আছে এবং যারা যেখানে করা হয় সেখানে যদি বাচ্চার কোনো অস্বাভাবিক আছে কি না সেটাও কিন্তু, এটাকে বলা হয় অ্যানোমালি স্ক্যান। এই সময়ে সাধারণত এই 5 মাসের সময় আমরা 20 সপ্তাহের মধ্যে, 20 সপ্তাহ হলে আমরা অ্যানোমালি স্ক্যান একটা করে থাকি যে বাচ্চার কোনো অসুবিধা আছে কি না এটা জানা যায় এবং এই এই ভিজিটটাতে আমাকে এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ।
3: বিজ্ঞানের একটা অপূর্ব অবদান যে গর্ভস্থ সন্তান কেমন আছে, তার হৃৎপিণ্ড কেমন চলছে, তার কিডনি দুটো না একটা, তার ভেতরের অবস্থা, আর অর্থাৎ গর্ভস্থ সন্তান সে কেমন আছে, তার স্পষ্ট তথ্য অ্যানোমালি স্ক্যানে ধরা পড়ে, সব তথ্য বেরিয়ে যায়। সবসময় করা হয় না, সব জায়গায় করা হয় না, কিন্তু যেখানে করা হচ্ছে তারা জানতে পারছেন, এটা একটা বড় ধরনের সুযোগ। এবারে একটা প্রশ্নে আসি শাহিনুজ্জামান শিশির আপনার কাছে, আপনি তো থানা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কাজ করছেন।
10: জি,
3: তো অনেকেই তো বলেন যে কিসের আবার পরীক্ষা, বা পরীক্ষা করতে গেলে তাদের যদি মনের কথা জানতে চান, ভাবেন যে আবার পয়সা খরচের ব্যবস্থা, তো খরচ করে করে পরীক্ষা করতে যাব, এ খরচটাকেও ভয় পান, যাওয়া আসাটাকেও ভয় পান, সব মিলিয়ে তারা এই পরীক্ষা কেন্দ্রে আসতে দ্বিধাবোধ করেন, ঠিক আগ্রহ নিয়ে আসেন না, এই বাধা বিপত্তি কোথায়?
10: এই বাধা বিপত্তিটা আসলে কিছু ক্ষেত্রে হচ্ছে মানসিক আছে, হ্যাঁ, যে আমাদের সমাজের প্র্যাকটিস, যেটা অনেক ক্ষেত্রেই হয়তো চিন্তা করে যে আমাদের দাদি নানিরাই হচ্ছে যে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই আমাদের আমরা হয়েছে আর কি, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু তারপরেও হচ্ছে যে মানসিক যে সমস্যার জায়গাটা থেকে কিন্তু এখন কিন্তু একটা বিষয় আছে, অনেকেই কিন্তু পরিবর্তনও হয়েছে, ঠিক আছে। আপনি যেটা বললেন যে সমস্যাটা, বাধাটা কোথায়, আমি বলব প্রধান বাধাটা হচ্ছে যে সামাজিক এবং মনস্তাত্ত্বিক, আর দ্বিতীয়ত আর্থিক কিছু থাকে, সেটা অবশ্যই অনেক ক্ষেত্রেই। কিন্তু আমরা যেটা মনে করি, আমরা মাঠ পর্যায়ে যে কাজ করি, মাঠ পর্যায়ে কাজের জায়গাতে আমরা সবসময় একটা কথা বলি যে খরচ এবং মানসিক যে বিষয়টি আছে আপনাকে মনে রাখতে হবে। আপনার কিন্তু একটা কোনো কিছু হারিয়ে গেলে আপনি ফেরত পেতে পারেন, কিন্তু আপনার সন্তান চলে গেলে কিন্তু আপনি ফেরত পাবেন না। আমরা তাদেরকে কিন্তু এইভাবে কাউন্সেলিংটা করি,
3: মূল্যবান কথা বলে,
10: ঠিক আছে। তো তখন কিন্তু তারা কিন্তু আমাদের এই ভাষাটা বুঝতে পারে, এবং এই পরীক্ষাগুলো কিন্তু খুব ছোট ছোট পরীক্ষা, যেটা আপনার হাতের পাশেই পাবেন, মানে ইন্ডিয়ান স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রেই পাওয়া যায়।
4: হ্যাঁ, আমাদের, হ্যাঁ, আমাদের উপজেলা লেভেলে কিন্তু এই পরীক্ষাগুলো হচ্ছে,
3: মানে ব্লাড প্রেসার মাপা কোনো বিষয় না, তার প্রস্রাব পরীক্ষাটা কোনো বিষয়, অ্যালবুমিন যাচ্ছে কিনা। এই ফাঁকে একটা ফোন নেই, কে যেন অপেক্ষা আছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
12: কথা বলছিলাম মেহেদি হাসান মামুন, সভাপতি আসাম বেকার শ্রোতা সংঘ, জীবনপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে।
3: মেহেদি হাসান, প্রশ্ন,
12: আমার প্রশ্ন হচ্ছে, দেখা যায় গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়টাতে ওজন ফল করতে থাকে, তো নর্মাল সময়ের চেয়ে দেখা যাচ্ছে গর্ভকালীন সময় তাদের দেখা যাচ্ছে 7-8 কেজি ওজন ডাউন হয়, তো এক্ষেত্রে করণীয় কি করা যেতে পারে, এটি কি কোনো ভয়ের কোনো কারণ কিনা?
3: ওজন কমাটা খুব অস্বাভাবিক, তবু উত্তরটা নিচ্ছে ডক্টর হেলেনা যাবেন।
4: জি, এই জন্যই কিন্তু চেক আপ, হ্যাঁ, যে আমাদের ওজন বাড়াটা তো স্বাভাবিক, হ্যাঁ, আমরা সাধারণত আশা করা যায় যেটা প্রথমের দিকে যে ওজন ছিল একদম তার থেকে 11 কেজি পর্যন্ত ওজন বাড়ে। হুম, আপনি বললেন যে 7-8 কেজি, 7-8 কেজি কম, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে 11 কেজি ওজন বাড়ার কথা, সেখানে যদি কম বাড়ে তাহলেই কিন্তু চিন্তিত। দুইটা কারণ, একটা হচ্ছে আপনার বাচ্চা বাড়ছে কি না ভিতরে সেটা দেখা, এবং অনেক সময় দেখা যায় যে হ্যাঁ 11 কেজি পর্যন্ত উঠছে না কিন্তু 7-8 কেজি হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চা ভিতরে ঠিকই বাড়ছে কিন্তু মায়ের ওজনটা বাড়ছে না। কিন্তু এখানে যদি ওজন না বাড়ে তাহলে অবশ্যই এটা কোনো ঝুঁকিপূর্ণ, বাচ্চার ওজনও যদি ভিতরে, আমি বিশেষ চিকিৎসা মানে ওই লোয়ারও টেস্ট করতে হবে, আর সেই ক্ষেত্রে যদি বাচ্চার ওজন না বাড়ে তাহলে অবশ্যই সেটা তো চিন্তিত, এবং এটা চিকিৎসা আছে, চিকিৎসা করতে হবে,
3: বের হয়ে যায়। আর একটা প্রশ্ন না করে পারছি না, আপনারা বলেন যে বাচ্চা নড়ছে কি না জানাবেন, এটা কোন সময় বাচ্চা নড়াচড়া মাকে আপনারা জানিয়ে দেন যে আপনি লক্ষ্য রাখবেন এতবার করে নড়ে প্রতি মিনিটে ইত্যাদি, কোন সময়টা?
4: 5 মাসের পর থেকে বাচ্চা নড়ে,
3: আচ্ছা,
4: তখন থেকে তারা খেয়াল রাখবে, এবং এইটা খুবই জরুরি। আমরা বলি যে 24 ঘন্টায় বা 10-12 বার নড়বে, সেটা কিভাবে তারা খেয়াল করবে? আমরা যে মেইল যেটা বেশি মানে মেইন যে খাবারটা আমরা খাই, যেরকম সকালে, দুপুরে এবং রাতে, এই খাওয়ার পর পর 1 ঘন্টা টাইম ধরে দেখবে যে 3-4 বার নড়ছে কিনা। হ্যাঁ, তাহলে যদি এই সময়টাতে 3-4 বার নড়ে তাহলে টোটাল করলে তো আপনার 10-12 বার হয়ে যায়, কারণ সারাক্ষণে তার 24 ঘন্টা ধরে কয়বার নড়ছে এটা কাউন্ট করা তাদের জন্য খুব কঠিন। কিন্তু খাওয়ার পর পরই 1 ঘন্টা টাইম ধরে যারা তো একটু অ্যালার্ট হয়ে দেখবে এইভাবে নড়ে, তাহলে বুঝতে হবে যে সেই বাচ্চা পেটের ভিতরে ভালো আছে, এবং এটা খুবই জরুরি, এবং খুবই জরুরি এটা মা অবশ্যই খেয়াল করতে হবে, কারণ মা বুঝবে তার পেটের বাচ্চা কেমন আছে সেটা নড়াচড়া খেয়াল করি।
3: আমরা শেষ দিকে আসি, শেষ 3 মাস, এই শেষ 3 মাসে কি ঝুঁকি, কেন আমরা সচেতন থাকব?
4: এটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও হুয়ের বলে যে মাত্র 2টা চেক আপ এখানে করতে, আমরা কিন্তু আদর্শ নিয়মে যদি আমরা বলি যে শেষের দিকে হচ্ছে প্রথম 1 মাস পরে করবে, তারপরে 15 দিন পর পর করবে, লাস্টের 1 মাসটাতে প্রতি সপ্তাহে স্বাস্থ্যকেন্দ্রে আসলে খুবই ভালো হয়। এই সময়টাতে হচ্ছে আপনার ওজন দেখবে, পা ফুলছে কি না, রক্তশূন্যতা আছে কি না, বাচ্চা ঠিক মতো বাড়ছে কি না, বাচ্চার পজিশন ঠিক মতো আছে কিনা, রক্তচাপ ঠিক আছে কিনা, পজিশনটা এখানে খুবই জরুরি দরকার, কারণ আমার এই সময় তার প্রসবের অবস্থাটার মধ্যে যাচ্ছে, তার নর্মাল পজিশন আছে নাকি অন্য পজিশন আছে। যেরকম নর্মাল পজিশন বলতে মাথা যদি নিচে থাকে সেটাকে আমরা নর্মাল বলি, মাথা বাদে যদি অন্য অঙ্গ কোনো থাকে নিচের দিকে তাহলে সেটা অ্যাবনর্মাল বলি। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
3: আরেকটা প্লাসেন্টার পজিশনটাও দেখতে হয়,
4: প্লাসেন্টার পজিশনটাও দেখতে হবে।
3: সব মিলিয়ে অনেক কিছু নিরীক্ষণ খুব জরুরি, এবং পাঁচটি বিপদচিহ্নের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়। শাহিনুজ্জামান শিশির
10: জি, হ্যাঁ, পাঁচটি বিপদচিহ্নের কথা আমরা বারবার বলি, বিশেষত চোখে ঝাপসা দেখা, তারপরে তীব্র জ্বর, মাথা ব্যথা, তারপরে হচ্ছে যে একটা সময় ব্লিডিং হওয়া, আর একটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আপনার হচ্ছে যে এই যে জ্বরের পথ আছে যোনিপথে হচ্ছে যে মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ যদি দেখা যাওয়া, এই ধরনের যেই বিষয়টি থাকে না কেন আমরা একটা বিপদচিহ্ন হিসাবে বলি। এবং এই বিপদচিহ্ন দেখা হওয়ার সাথে সাথেই আমরা সবসময় পরিবার এবং বিশেষত স্বামী তাকে আমরা কিন্তু বলি যে আর কোনো দেখাদেখি না করে সরাসরি কোথাও না, আপনারা নিয়ে যাবেন চিকিৎসা কেন্দ্রে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে।
3: অনেক কথা বলার ইচ্ছে ছিল, অনেক প্রয়োজনীয় তথ্য রয়ে গেল, আলোচনা হলো না। আমরা নিশ্চয় আগামীতে আলোচনা করব গর্ভবতী সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে, অনেক তথ্য জানার সুযোগ হয়েছে। আমাদের আগামী সপ্তাহের প্রসঙ্গ বাড়ন্ত কিশোর কিশোরীদের সঠিক খাবার এবং পুষ্টি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আজকে আলোচনায় ডক্টর হেলনা জাবিন এবং এবিএম শাহিনুজ্জামান শিশির সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের এবার বিদায়ের পালা। আজকে অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে সৈয়দ তসলিম আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী সপ্তাহে অনুষ্ঠান শুভ আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী বিপ্লব দে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটু পরেই শুনবেন খবর।

0: দেশে মোট 988 কোটি $10 লাখ রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময় এসেছে $876 কোটি $70 লাখ। সেই হিসেবে অর্থ বছরের প্রথম ভাগে প্রবাসী আয় বেড়েছে 12.7%। চলতি অর্থবছরে প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে ভূমিকা রাখছে। দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে 3,266 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী 12 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,28,031 টাকা। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,17,767 টাকা, 18 ক্যারেটের 1,87,032 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,52,798 টাকা। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। নরসিংদীর রামপুরায় মাসব্যাপী কুটির শিল্প পণ্য মেলা চলছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা তাঁদের পণ্য বিক্রির সুযোগ পাবেন। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখাই এই মেলার মূল লক্ষ্য। মেলায় তাঁতের কাপড়, মাটির তৈজসপত্র, হাতপাখা, আসবাবপত্র সহ বিভিন্ন পণ্যের 40টি স্টল রয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও ট্রেন সহ বিভিন্ন আয়োজন। মেলার দিন যতই যাচ্ছে দর্শনার্থীদের উপস্থিতি ততই বৃদ্ধি পাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 195টি, কমেছে 137টি এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,408 পয়েন্টে। ডিএসইতে আজ 416 কোটি 10 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 452 কোটি 81 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60 টাকা, ক্রয় 122.60 টাকা। ইউরো বিক্রয় 139.49 টাকা, ক্রয় 136.97 টাকা এবং থাই বাদ বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। পরিচালনায় জাহিদ হোসেন।

0: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অস্ত্রজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি, হাইস্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি সালমান আল সামিন, দশম শ্রেণী ছাত্র, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের।
2: আমি মোহাম্মদ রামিন মোহাম্মদ, দশম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়ি।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধু। দূরের বন্ধুরা, তাহলে এসো আর দেরি না করে আমরা মূল পাঠে চলে আসি। তোমরা জানো দূরের বন্ধুরা, আজকের যে ক্লাসটি সেটি হলো দশম শ্রেণীর তাদের জন্য। আমরা তোমাদের যে বাংলা প্রথম পত্র যে বইটি আছে, বাংলা সাহিত্য, এই বাংলা সাহিত্য বইয়ের একটি প্রবন্ধ, শিক্ষা ও মনুষ্যত্ব, মুতাহার হোসেন চৌধুরীর, সেই প্রবন্ধটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমি সামিনকে বলবো। সামিন, তুমি কি বলতে পারবা যে আসলে মানে প্রবন্ধ কি?
1: প্রবন্ধ হচ্ছে সাধারণত কোন একটা বিষয়ের উপর লেখা, লেখক তার নিজস্ব মতামত দেয়, সে অনুযায়ী হচ্ছে মানুষের তার
0: প্রবন্ধ মানে একটি বিষয়ভিত্তিক আলোচনা।
1: জি,
0: উপন্যাসে কিংবা গল্পে যেরকম চরিত্র থাকে, প্রবন্ধে এরকম কোনো সুযোগ নেই, তাই না?
1: জি।
0: তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের, মুতাহার হোসেন চৌধুরীর যে প্রবন্ধ, সেই প্রবন্ধে আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আমরা মুতাহার হোসেন চৌধুরী সম্পর্কে প্রাবন্ধিক একটু জানব। মুতাহার হোসেন চৌধুরী জন্ম 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1956 সালের 18 সেপ্টেম্বর।

0: তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ পাশ করেন। তার তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। এতটুকু আমরা প্রাথমিকভাবে জেনে নিলাম। এখন তোমাকে যদি প্রশ্ন করি যে শিক্ষা ও মনুষ্যত্ব, দূরের বন্ধুরা, তোমাদের প্রতিনিধি হয়ে যে দুইজন বন্ধু আসছে, তোমাদের প্রতিনিধি হয়ে ওরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিবে। তো শিক্ষা ও মনুষ্যত্ব, এখানে আমি যতটুকু মনে করি যে শিক্ষক হিসেবে আমি যে বিষয়টা মনে করি যে তোমাদের বইয়ের যে কতগুলো প্রবন্ধ আছে, এর মধ্যে প্রবন্ধের মধ্যে এই প্রবন্ধটা বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ মানুষের প্রবন্ধ যে পড়ানো হয় কিংবা গল্প কিংবা উপন্যাস যে পড়ানো হয়, যে শিক্ষার্থীরা যে শুধু পরীক্ষায় লিখবে মার্কস পাবে সে কারণে না, এই প্রবন্ধ থেকে ব্যক্তি জীবনে তোমরা অনেক কিছু উন্নতি করতে পারবা। তো আজকের প্রবন্ধ এমন একটি প্রবন্ধ, এই প্রবন্ধটা যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো দূরের বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমার ব্যক্তি জীবনে অনেক ধরনের পরিবর্তন আসবে। তো প্রথমেই আছে যে শিক্ষা ও মনুষ্যত্ব। তাহলে আমি যদি রামিমকে প্রশ্ন করি যে শিক্ষার সাথে মনুষ্যত্বের সম্পর্কটা কি?
1: শিক্ষাই মানুষকে শিক্ষিত করে তোলে, মানুষের আচরণ গড়ে তোলে,
0: আচরণের
1: পরিবর্তন করে। এছাড়া মানুষের এই পৃথিবীকে দেখার যে দৃশ্যপট সেটা গড়ে তোলে,
0: অর্থাৎ মনুষ্যত্ব বোধটা জাগ্রত করে। দূরের বন্ধুরা, তোমাদের যে প্রবন্ধটি আছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত, যে আমরা হয়তো লাইন টু লাইন আমাদের আজকে সম্ভব হবে না, আমি একটু বেশি মানে বিশেষ করে আমি যদি একটু ছবি এঁকে যদি তোমাদেরকে আসলে দেখাতে পারতাম খুব ভালো হতো। কিন্তু তোমরা কল্পনা করো যে আমি একটা ছবি আঁকছি, তোমাদের প্রতিনিধিরা এখানে আছেন। মুথার হোসেন চৌধুরী মূলত মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। এখন ধরে নাও আমরা একটা দোতলা ঘর কল্পনা করো, কিংবা আমরা একটা দোতলা ঘর আঁকলাম। এই দোতলা ঘরের যে নিচতলা, এটাকে লেখক বলেছেন যে জীবসত্তা, আর অধিকারী যারা মানুষ তারা সেই নিচতলায় বসবাস করে, আর যারা মানব সত্তার অধিকারী মানুষ তারা উপরের তলে অর্থাৎ দোতলায় বসবাস করেন। আর নিচতলা থেকে উপরতলে যাওয়ার জন্য যে সিঁড়ি বা যে মইটি ব্যবহার করা হয়েছে, লেখক বলেছেন এই মইটির নামই হলো শিক্ষা। অর্থাৎ মানুষের জীবনকে লেখক একটি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। তোমরা দেখো স্বাভাবিকভাবে নিচতলায় অধিবাসী কারা? নিস্তলের অধিবাসী হলো যারা জীবসত্তার অধিকারী, অর্থাৎ সকল জীবের বসবাস। এখানে সকল জীব বলতে মানুষ ছাড়াও আরো অন্যান্য জীবের কথা বলা হয়েছে, সকল জীবের বসবাস। আর সকল জীবের বসবাস করার কারণে দূরের বন্ধুরা, এই নিস্তলায় যারা অধিবাসী তারা জীবসত্তার অধিকারী হওয়ার কারণে, সকল জীব বসবাস করার কারণে এই নিস্তলাটা সবসময় থাকে বিশৃঙ্খল। তাদের একটি চাওয়া, সেটা হচ্ছে অর্থচিন্তা তথা অন্য চিন্তা। তারা শুধু চাই চাই আরো চায়। তারা আত্মার অমৃত উপলব্ধি করতে পারে না, তারা লোভে পাপ, পাপে মৃত্যু, সেটা তারা বুঝে না। অর্থাৎ তাদের একটাই কাজ। অর্থাৎ আমি যদি একটু ব্যাপকভাবে বলি যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে শিক্ষার দুটি দিক আছে। সামিন যদি বলো যে শিক্ষার একটা দিক কি?
2: শিক্ষার একটি দিক হচ্ছে অপ্রয়োজনীয় দিক,
0: আরেকটি দিক হলো
2: প্রয়োজনীয় দিক।
0: প্রয়োজনীয় দিক, রামিম তুমি বলো তো, যারা নিস্তলার অধিবাসী সেখানে শিক্ষার প্রয়োজনীয় দিক রয়েছে না অপ্রয়োজনীয় দিক রয়েছে?
1: শিক্ষার প্রয়োজনীয় দিক,
0: প্রয়োজনীয় দিক। প্রয়োজনীয় দিকটা কি তুমি কি একটু ব্যাখ্যা করে বলবে দূরের বন্ধুদের জন্য?
1: প্রয়োজনীয় দিক মানে হচ্ছে
0: শিক্ষার প্রয়োজনীয় দিকটা কি?
1: শিক্ষা প্রয়োজনীয় দিকটা হচ্ছে যেখানে কিনা মানুষের সকল চাহিদাগুলো, যেমন অন্ন, বস্ত্র, এরপর এছাড়া সকল খাদ্য, এই সবগুলা শেখা, এই সবগুলোর
0: শিক্ষার প্রয়োজনীয় দিক।
1: প্রয়োজনীয় দিক।
0: এবার সামিন কি তুমি বলবা তাহলে শিক্ষার প্রয়োজনীয় দিক যদি আমার অন্ন মেটায়, আমার বস্ত্র মেটায়, আমার যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যদি শিক্ষার প্রয়োজনীয় দিক হয়ে থাকে, তাহলে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটা কোনটা?
2: শিক্ষার অপ্রয়োজনীয় দিক হতে পারে, যেহেতু শিক্ষার প্রয়োজনীয় দিক আমাদের বর্তমানে চাহিদা পূরণ করে, শিক্ষা অপ্রয়োজনীয় দিক হচ্ছে, শিক্ষা অপ্রয়োজনীয় দিক হচ্ছে মনুষ্যত্ববোধ জাগ্রত করা।
0: মনুষ্যত্ববোধ জাগ্রত, খুবই ভালো কিন্তু বলেছে লেখক। সেই কারণেই বলেছে যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাকে লেখক বলেছেন শ্রেষ্ঠ। কেন বলেছেন? তুমি অপ্রয়োজনীয় দিকটাকে শ্রেষ্ঠ, তোমার মধ্যে যদি মনুষ্যত্ববোধ জাগ্রত না হয় তাহলে তোমার শিক্ষা অর্জন করে লাভটা কি? তাই তো। আমরা এখন একটু মূল আলোচনায় আসবো দূরের বন্ধুরা। আমরা প্রাথমিকভাবে একটু আলোচনা করে নিলাম, আমরা এখন প্রতিটা লাইন ধরে ধরে আমরা একটু ব্যাখ্যা দেব। তো সামিনকে প্রথমে বলবো, তুমি একটু পড়ো।
2: মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই নিচে, সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে।
0: আচ্ছা দেখো রামিম, এখানে কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, তবে নিচতলার গড়ে আমরা আমাদের শিশু জন্মগ্রহণ করার পরে সব মানুষই মানে স্বাভাবিক নিয়মে নিচতলার অধিবাসী, কিন্তু অনেক মানুষ শিক্ষিত হয়েও কিন্তু উপরতলে যেতে পারে না যদি না তার মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত না হয়। তাহলে সেই মনুষ্যত্ব বোধ জাগ্রত করার কাজটা কার উপর ন্যস্ত? শিক্ষার উপর ন্যস্ত। কিন্তু যদি আমি অন্য বস্তুর চিন্তায় মগ্ন থাকি, আমার যদি সবসময় ও মানে খাবারের চিন্তায় ব্যস্ত থাকতে হয়, তাহলে কি কোনো মানুষ সুস্থভাবে পড়াশোনার দিকে মনোযোগী হবে?
2: না, হতে পারে না।
0: সেই কারণে কিন্তু অন্য বস্তুর কি করতে হবে? সমাধান আগে করতে হবে, তাই তো? আমরা অবশ্য পরের দিকে আসতেছি, তারপর বলো।
2: অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ।
0: খুবই ভালো একটি কথা এখানে দেখো, দূরের বন্ধুরা তোমরা লক্ষ্য করবে, খুদ পিপাসা। রামিম তুমি কি বলতে পারবে খুদ পিপাসা অর্থ কি? খুদ মানে খুদ পিপাসা মানে কি? তৃষ্ণা। খুদ পিপাসা মানে ক্ষুধা, ক্ষুধা ও তৃষ্ণা।
1: তাহলে
0: ক্ষুধা এবং তৃষ্ণার যে ব্যাপারটি সেইটার যে মানবিক করে তোলে তার অন্যতম কাজ। তার বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? শিক্ষার প্রয়োজনীয় দিকটাকে। অর্থাৎ শিক্ষা কি করে মানুষের যে অন্য বস্ত্রের প্রয়োজন রয়েছে, ক্ষুধা তৃষ্ণার ব্যাপারটি রয়েছে, সেই ব্যাপারটিকে শিক্ষার প্রয়োজনীয় দিক তুলে ধরে, অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। রামিম তুমি কি ল্যান্ডটা একটু ব্যাখ্যা করতে পারবে যে শিক্ষার আসল কাজ খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা নয়, শিক্ষার আসল কাজ হচ্ছে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করে দেওয়া?
1: শিক্ষা মূলত শিক্ষার আসল কাজ এটি নয় যে আমাদের সকল অন্ন বস্ত্র বাসস্থান এই সব কিছু আমাদেরকে পরিচয় করে দেয়। শিক্ষার আসল কাজটি হচ্ছে গিয়ে আমাদেরকে মানুষের মৌলিক গুণাবলী যে ভালো গুণাবলীগুলো সেগুলোকে আমাদের শিখিয়ে দেওয়া,
0: অর্জন করা। খুবই ভালো বলেছে, তাই না? আমি অনেক ভালো বলেছি। দূরের বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরের অংশে যদি আমরা আসি সামিন, অন্য কথায় শিক্ষার যেমন বলো,
2: শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিক আছে, আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক।
0: অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক, অর্থাৎ শিক্ষার দুটি দিক। তোমাদের যখন দূরের বন্ধুরা তোমাদেরকে আমি আর একটু বলছি যে যখন সৃজনশীল প্রশ্ন আসবে, তোমরা সবসময় একটু কবিতা কিংবা গদ্যের ক্ষেত্রে মানে সব কবিতার ক্ষেত্রে কিছু চাবি শব্দ আছে, কিওয়ার্ড আছে। যখন সৃজনশীল প্রশ্ন হয় তোমরা খেয়াল রাখবে যে প্রয়োগের প্রশ্নের জন্য একটি দিক চাওয়া হবে এবং হায়ার অর্ডারের জন্য উচ্চতর দক্ষতার জন্য ওই প্রয়োগের যে দিকটি চাওয়া হবে সেটি চাওয়া হবে না, বলবে এটির পাশাপাশি আর কি কি দিক আছে। তো তখন তোমাদের মনে রাখতে হবে যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে যদি প্রশ্ন হয়, যে কোনো শিক্ষক প্রশ্ন করুক, তুমি যদি জানো যে শিক্ষার প্রয়োজনীয় দিকটা কি এবং অপ্রয়োজনীয় দিকটা কি। যদি প্রয়োজনীয় দিকটাকে নিয়ে প্রশ্ন করে তাহলে অপ্রয়োজনীয় দিকটাকে নিয়ে তোমার হায়ার অর্ডারের প্রশ্ন করবে, উচ্চতর দক্ষতা প্রশ্ন করবে। তাহলে সেই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখানে বলা হয়েছে যে অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। অপ্রয়োজনের দিক কোনটা? তার বিবেক বোধ, তার মনুষ্যত্ব বোধ, এটাকে বলা হয়েছে, বলেছে যে শিক্ষার অপ্রয়োজনের দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। কত চমৎকার লাইন, তাই না? কি করে মনের মালিক হয়ে অনুভূতির রস আস্বাদন করা যায়। তুমি কি রামি অনেক বই পড়ো, তাই না? বই পড়ো। বই পড়ে যে তুমি যখন বই পড়ো টাকা পাও?
1: না,
0: টাকা পাও বই পড়ে?
1: না,
0: তুমি টাকা পাও বই পড়ে?
2: না,
0: বই পড়ে তো টাকা পাওয়া যায় না, কিন্তু বই পড়ো কেন রামি?
1: কারণ আমি এটা থেকে জ্ঞান অর্জন করতে পারি এবং এটা আমার মজা লাগে।
0: তোমার মজা লাগার কারণে তুমি বই পড়ো? তুমি যে তোমার মধ্যে একটা অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করতে পারো না?
1: হ্যাঁ।
0: তাহলে এই যে কল্পনার রস আস্বাদন করতে পারো, এখন তুমি যদি বলো এরকম যে আমি টাকা না দিলে বই পড়বো না বা টাকার জন্য বই পড়ি, সেটা হবে
1: না।
0: সেই কথাটা বলা হয়েছে যে অপ্রয়োজনীয় দিকটি হলো শ্রেষ্ঠ। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়। জীবনকে উপভোগ করার বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। কেউ ধরো কোনো মানুষ অত খেয়ে শান্তি পায়, কোনো মানুষ অত কাউকে খাওয়ায় শান্তি পায়, তাই তো? উপভোগ করার বিষয়টা এক এক রকম এক একজনের কাছে। শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠে না, কোন দিকটার কথা বলা হয়েছে?
2: অপ্রয়োজনীয় দিক।
0: তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা। জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। রামিম, তুমি কি বিষয়টা ব্যাখ্যা করতে পারবা যে আসলে লেখক এই জায়গায় কি বোঝাতে চেয়েছেন?
1: এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে এখানে যারা কিনা নিচের নিচের তলায় থাকে তারা মূলত তাদের তারা অন্য বস্ত্র এবং অন্য সবকিছু অন্য জন্য এত বেশি চিন্তা করে যে তারা বুঝতেই পারে না যে উপরে তালা আছে এবং সেখানে তাদেরকে যেতে হবে।
0: খুবই চমৎকার বলেছো দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সামিন, তুমি যদি এই বিষয়টা আরেকটু দূরের বন্ধুদের জন্য বলো, তারা তাদের খাবারের জন্য অন্য বস্ত্রের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে উপরের তলায় গেলে যে মনের মালিক হয়ে অনুভূতির রস আস্বাদন করতে পারবে সেই বিষয়টা নিচের তলার মানুষ বুঝতেই পারে না, কারণ তাদের কল্পনাই আসে না যে উপর তলাটা এত সুন্দর এত চমৎকার।
2: জি,
0: কারণ সবসময় সে তো তার নিজের খাবারের জন্য পেটের খিদার মেটানোর জন্য সে সবসময় ব্যস্ত থাকে, তো উপরের তলায় গিয়ে যে রস আস্বাদন করতে পারবে, তার একটা নিজস্ব চিন্তার জগৎ হবে, তার সে জীবনকে উপভোগ করতে পারবে, এই বিষয়টাই সে জানে না, তাই তো? সেই কারণেই লেখক এখানে বলেছেন যে অর্থ চিন্তার নিকরে সকলে বন্দী, অর্থাৎ অর্থ চিন্তার শিকলের মধ্যে সবাই আবদ্ধ, অর্থাৎ এই বৃত্ত থেকে যদি বের না হতে পারো, সবসময় যদি অর্থচিন্তা করো, সেই অর্থচিন্তা থেকে যদি তুমি বের না হতে পারো তাহলে তুমি মনুষ্যত্বের সাথে যোগাযোগ করতে পারবে না। ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়। রামিম, তুমি কি মনে করো অর্থ সাধনে জীবন সাধনা?
1: না, অর্থ সাধনা জীবন
0: সাধনা। তোমার কাছে কি মনে হয়, অর্থ সাধনে জীবন সাধনা?
1: না, কারণ জীবনে সবকিছুরই দরকার আছে, শুধু অর্থ দিয়ে সবকিছু হয় না জীবনে।
0: তিনি এই কথাটাই বলা আছে যে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সুফলাতে পারবে না। অর্থাৎ শিক্ষা অর্থ আনবে, কিন্তু অর্থ সাধনে যদি জীবন সাধনা হয়ে যায় তাহলে শিক্ষা সুফলাতে পারবে না, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। সামিন, তুমি কি লেনের ব্যাখ্যা একটু করতে পারবা?
2: এখানে বলেছে যে বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরে, তিমির বলতে এখানে অন্ধকার, অন্ধকার বলতে বোঝানো হয়েছে,
0: অন্ধকারে থেকে যাবে, মানে কিসের অন্ধকারে থেকে যাবে,
2: তার মানে এখানে অন্ধকার বলতে বোঝানো হচ্ছে সে শিক্ষার যে আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কখনোই সে জানতে পারবে না,
0: উদ্দেশ্যটা সফল হবে না,
2: এবং তার নিজের তরফ
0: সবসময় ব্যক্তিগত। শিক্ষার যে আসল উদ্দেশ্য সে উদ্দেশ্যটা যদি শিক্ষার্থী বুঝতে না পারে, জানতে না পারে, সে যদি সবসময় অর্থচিন্তার নিকরে বন্দী থাকে তাহলে শিক্ষার সফলটা হবে ব্যক্তিগত। তাহলে শিক্ষার সফল যদি ব্যক্তিগত হয় তাহলে শিক্ষার আসল উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক দু একজন হতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক অন্ধকারেই থেকে যাবে। রামিম, তোমার এই যে প্রথম অনুচ্ছেদটুকু যতটুকু পড়িয়েছি, প্রথম অনুচ্ছেদটুক থেকে তোমার কোনো প্রশ্ন আছে কিনা? দূরের বন্ধুদের প্রতিনিধি হয়ে যদি তুমি কোনো প্রশ্ন করতে পারো স্যারকে, প্রথম যে অনুচ্ছেদটুকু পড়িয়েছে এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারকে করো। সামির, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, প্রথম যে অনুচ্ছেদটুকু পড়িয়েছি এটুকু কি বুঝতে পেরেছো?
2: হ্যাঁ, বুঝতে পেরেছি।
0: রামিম, তুমি কি বুঝতে পেরেছো?
1: হ্যাঁ, বুঝতে পেরেছি।
0: কোনো প্রশ্ন আছে এখানে, কোনো লাইন, কোনো শব্দ, বাক্য, অর্থ এরকম যে স্যার এই জায়গাটা আসলে বুঝিনি, তোমার কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা একটু সামনের দিকে আগাবো। আচ্ছা, তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। অভিনন্দন কেন জানানো হয়েছে রামিম?
1: কারণ এর ফলেই মূলত মানুষজন শিক্ষা গ্রহণ,
0: অন্য চিন্তার নিগড় থেকে, অর্থাৎ অন্য চিন্তার মধ্যে যে জীবসত্তার মানুষরা সবসময় ব্যস্ত সেখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। এখন আমাদের স্কুল কলেজে প্রি প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত আমাদের বিনামূল্যে পাঠ্যপুস্তক আমরা পাচ্ছি না, তাহলে বিনামূল্যে যখন কিংবা উপবৃত্তি দিচ্ছে না সরকার, তো উপবৃত্তি যখন দিচ্ছে কিংবা বিনামূল্যে পাঠ্যপুস্তক যখন দিচ্ছে তাতে যে শিক্ষার্থী বই কেনার টাকা নেই সে বিনামূল্যে বই পাচ্ছে, বা উপবৃত্তি যেখানে দেওয়া হচ্ছে সেখানে যাদের বেতন দেওয়ার সুযোগ নেই তারা উপবৃত্তি পাচ্ছে, এই যে অন্য চিন্তা থেকে তাদেরকে কিছুটা হলো যে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, আমরা কি বলতে পারি না যে সেটা অভিনন্দনযোগ্য? কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। ছোট প্রবন্ধ, কিন্তু মানে প্রাবন্ধিকের যে কথাগুলো দেখো মানে কতটা স্পষ্ট বলছে, আমি কতদিন এইভাবে করব, কতদিন আমি তোমাকে মানে বইপত্র দেব, তোমার খরচ চালাবো, তোমার তো লক্ষ্য সম্বন্ধে টার্গেট থাকতে হবে। যে লক্ষ্য সম্বন্ধে যদি আমি সচেতন না থাকি যে আমি উপরতলে যাব, তা আমার যদি টার্গেট না থাকে তাহলে আমি কতদিন পর্যন্তই সে কাজটা করব? তাহলে লক্ষ্য সম্বন্ধে যদি সচেতন না থাকে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। এখানে লেখক একটা উদাহরণ দিয়েছেন, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। যারা কারাগারে থাকে তারা আহার পায়, যারা কারাগারে থাকে তারা খাবার পায়, কিন্তু তারা কি আলো হাওয়ার স্বাদ পায়? আলো হওয়ার স্বাদ, তারা তো চার দেয়ালের মধ্যে বন্দি থাকে, আলো হওয়ার স্বাদ পায়? তো যারা কারারুদ্ধ হাস্তিত্ব মানুষ তাদের মূল্য কতটুকু? প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে, প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে সত্যি সত্যিই তা স্বর্গ হয়ে যাবে তা নয়। অর্থাৎ বলা হয়েছে যে কোনো মানুষ চার দেয়ালের মধ্যে থাকে, সে আলো হওয়ার স্বাদ কি সেটা জানে না, কিন্তু তার কাছে যখন শুধু খাবার যাবে সে কারাগারকে বলবে স্বর্গ। কিন্তু সত্যি কি কারাগার স্বর্গ? বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এই অনুচ্ছেদের যে শেষের যে লাইনটি, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। অর্থাৎ তুমি প্রচুর অন্ন বস্ত্র পেলে কিন্তু স্বাধীনতা পেলে না, তোমার তাহলে তোমার মুক্তি হবে? মানুষের মনুষ্যত্বের পরিচয় এই বোধটি। অর্থাৎ তোমাকে প্রচুর অন্ন বস্ত্র পেলেই কি হবে, তোমাকে মুক্তি পেতে হবে। এখন মানব যে মুক্তির কথা, এই মানব মুক্তির জন্য লেখক দুটি উপায়ের কথা বলেছেন। তোমরা দূরের বন্ধুরা, তোমাদের জন্য বলছি, প্রবন্ধের শেষ দিকে হতে পারবে, মানব মুক্তির জন্য দুটি উপায়। একটি উপায় হলো অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দিতে হবে, আর উপরে যাওয়ার, উপর তলায় যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা সৃষ্টি করতে হবে। তাহলে একদিকে যেরকম অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেবে, আর অপরদিকে উপরতলায় যখন তুমি যাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হবে তখন তোমার মধ্যে মনুষ্যত্ব বোধটা জাগ্রত হবে, তাহলে মানব মুক্তি সম্ভব। দূরের বন্ধুরা, তোমরা আজকের আলোচনা হয়তো ভালোভাবে বুঝতে পেরেছ। আশা করি প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যখন তুমি ধরে ধরে বুঝে পড়বা, যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক তোমার জন্য কিন্তু উত্তর দিতে সহজ হবে। আশা করি দূরের কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা, শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দূরের এবং কাছের বন্ধুদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
3: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। পরিচালনা করলেন জাহিদ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকির মাহমুদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, রাবেয়া সুলতানা শিউলি, ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি শামসি মাহমুদ শোক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মেজবা চৌধুরী, নাসরিন আক্তার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সোলেমান হোসেন খান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: বৌমা।
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
0: হ্যাঁ।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঢাকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডক্টর মিন্টু চৌধুরী।
2: শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আজ আমাদের আলোচনার বিষয় এক রোগী পাঁচজন সঙ্গী। শিরোনামটি শুনে হয়তো মনে হতে পারে একজন রোগীর পাশে পাঁচজন মানুষ থাকা তো ভালোই, অসুস্থ মানুষকে একা আবার হাসপাতালে পাঠানো যায় নাকি? অবশ্যই যায় না। অসুস্থ মানুষের পরিবারের সহযোগিতা প্রয়োজন, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, প্রয়োজনীয় তথ্য দেওয়া, চিকিৎসকের পরামর্শ বোঝা এবং রোগীর দেখাশোনার জন্য প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক স্বজনের উপস্থিতিও দরকার হতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন পাঁচজন, দশজন, কখনো তারও বেশি। রোগী একজন কিন্তু সঙ্গে আসা স্বজনের সংখ্যা অনেক, এর ফলে হাসপাতালে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত ভিড়। কিন্তু সবার একসঙ্গে হাসপাতালে থাকা কি সত্যিই রোগীর জন্য ভালো? কারণ দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি আমাদের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যাও সে হারে বাড়ছে। তাই প্রতি রোগীর সাথে যদি একজনের অধিক স্বজন থাকেন তাহলে হাসপাতালে ভিড় বাড়বে, যা রোগীর চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। শ্রোতা বন্ধুরা, আমরা প্রিয়জনকে ভালোবাসি বলেই প্রিয়জন অসুস্থ শুনে হাসপাতালে ছুটে আসি। কিন্তু একজন রোগীর সঙ্গে অতিরিক্ত লোক হাসপাতালে এলে কয়েক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন চিকিৎসার পরিবেশ। হাসপাতালে চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একই সময়ে অনেক রোগীর সেবা দেন। একটি ওয়ার্ডে বা জরুরি বিভাগে একজন রোগীর সঙ্গে সরকারি হাসপাতালে অনেক সময় বেডের থেকে অতিরিক্ত রোগী ভর্তি থাকে। সেখানে যদি প্রত্যেক রোগীর সঙ্গে অনেকজন স্বজন থাকেন তাহলে হাসপাতালের জায়গা ভিড়ে পরিণত হয়, ফলে রোগীর কাছে স্বাস্থ্যকর্মী, চিকিৎসা সেবা নিয়ে পৌঁছানোই অনেক সময় কঠিন হয়ে পড়ে। রোগীর পরীক্ষা, রোগীকে এক জায়গা থেকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাওয়া, জরুরি চিকিৎসা, এমন কাজের জন্য তো প্রয়োজন হাসপাতালে জায়গা। তাই হাসপাতাল কোনো ভিড়ের জায়গা নয়, এটা এমন একটি জায়গা যেখানে প্রতিটি মিনিট চিকিৎসার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমরা হাসপাতালে ভিড় বাড়াব না। আমরা অনেক সময় ভাবি বেশি মানুষ পাশে থাকলে বোধহয় রোগীর মন ভালো থাকবে। কখনো কখনো তা সত্যি, কিন্তু রোগী যদি জ্বরে দুর্বল থাকেন বা এই যে ডেঙ্গুতে যেমন তীব্র ব্যথা হয় সেরকম ব্যথায় আক্রান্ত থাকেন, অনেক বমি হয় বা শরীর খুব খারাপ থাকে, তখন কিন্তু এই ভিড় বা অনেক কথা বলা, প্রশ্ন করা, এগুলো তার জন্য আরও বেশি বিরক্তিকর বা ক্লান্তির কারণও হতে পারে। রোগীর জন্য বা রোগীর সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজন শান্ত পরিবেশ, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা। সুপ্রিয় শুধু আসুন এবার শুনে আসি একটি ডেঙ্গু বিষয়ক গান।

0: প্রিয় শ্রোতা, একটি হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসেন না, একই সময়ে অন্য অনেক রোগীও চিকিৎসা নিতে আসেন। কারো অবস্থা হয়তো গুরুতর, কারো জরুরি চিকিৎসা প্রয়োজন, কারো অস্ত্রোপচার হতে পারে, কারো বা শ্বাসকষ্ট। তাই একজন রোগীর স্বজন হিসেবে আমাদের দায়িত্ব হল আমাদের রোগীর যত্নের পাশাপাশি অন্য রোগীদের অধিকার ও প্রয়োজনের কথাও মনে রাখা। এছাড়াও হাসপাতালে সবসময় সংক্রমণের ঝুঁকি থাকে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রোগের অসুস্থ মানুষ ভর্তি থাকেন। অপ্রয়োজনীয় অনেক মানুষ হাসপাতালে যাওয়া আসা করলে বিভিন্ন সংক্রমণের সংস্পর্শে আসার সুযোগ বাড়ে, যার ফলে স্বজনরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়া আপনার রোগী যে কারণে ভর্তি হয়েছেন, দেখবেন আপনার এই ভিড়ের কারণে তিনি সে রোগের পাশাপাশি হাসপাতালে অন্য রোগেও সংক্রমিত হয়ে যেতে পারেন। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত মানুষ হাসপাতালে উপস্থিতি না করাই উত্তম। প্রিয় শ্রোতা বন্ধু, একটি হাসপাতাল শুধু রোগীর পরিবারের জন্য নয়, এটি একটি জনসেবা প্রতিষ্ঠান। এখানে একই সময়ে অসংখ্য মানুষের চিকিৎসা চলছে। কেউ অপেক্ষা করছেন, কেউ আবার পরীক্ষা করাচ্ছেন, কেউ জরুরি চিকিৎসা নিচ্ছেন, কেউ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাই হাসপাতালের জায়গা, চিকিৎসক, নার্স, বেড, জরুরি সেবা, এই সবের সম্পদ সীমিত। তাই আমরা যদি অপ্রয়োজনীয় ভিড় করি তাহলে সেই সীমিত জায়গা ও সময়ের উপর বা সম্পদের উপর চাপ পড়ে। তাই রোগীর সুষ্ঠু চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমাদের হাসপাতালে অতিরিক্ত ভিড় করা থেকে বিরত থাকা উচিত। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কাজ শুধু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শুরু হবে না। বাড়িতে যেন মশার প্রজননস্থল না থাকে সেটি নিশ্চিত করা জরুরি। ফুলের টবের নিচে পানি জমে আছে কিনা, বালতি বা ড্রাম খোলা পড়ে রয়েছে কিনা, পরিত্যক্ত বোতল, টায়ার বা পাত্র আপনার আশেপাশে কোথাও পড়ে আছে কিনা, বা ছাদে গিয়ে দেখুন কোথাও পানি জমে আছে কিনা, বাড়ির আশেপাশে পানি জমে থাকার আর কোনো সুযোগ রয়েছে কিনা, এইসবই আমাদের নিয়মিত দেখতে হবে। কারণ ডেঙ্গুর প্রজননস্থল যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে ডেঙ্গু মুক্ত দেশ করতে পারব। একজন ডেঙ্গু রোগীর চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন রোগী যেন না হন সেটিও গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই সচেষ্ট হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডক্টর মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আল্লাহ, রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী জহির আলম, গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামাইকুম।
1: আরে বহু যে আসছো, কালকে তো তোমাকে আসলে না দেখে মনটা একটু খারাপ ছিল, তো ভালো আছো তো এখন তুমি?
0: না হসপিটালে আছে তো,
2: তাহলে তো আসলে
0: একটু মন খারাপ
2: কথা।
1: সবাই দোয়া করি,
0: চাই দোয়া করো যে আল্লাহ যেন
2: সবাইকে সুস্থ
0: বাড়ি ফেরায়।
1: কারণ সুস্থ আমাদের থাকতে হবে, সুস্থ তো আর কোনো বিকল্প নেই, কারণ আমরা কৃষক। তো প্রতিনিয়ত আমাদেরকে কাজের কথা ভাবতে হয়, কাজের জন্য আগের দিনই পরিকল্পনা করতে হয়, আর আবহাওয়ার সঙ্গে মিশিয়ে মিলিয়ে আমাদের চলতে হয়। তার মধ্যে আবার যেটা প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অসুখ, যেটা চলমান খুব বেশি হচ্ছে ডেঙ্গু। এই যে ডেঙ্গু জ্বর, এটা নিয়ে আমরা কম সবাই জানি কি করে জ্বরকে আমরা প্রতিহত করব। তো কাজে অসুস্থ হয়ে ভোগার চাইতে যাতে করে অসুস্থ না হই, তার এটা আমাদের মনে রাখতে হবে। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, বুঝলে সবাই, দিনটা হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। আজকের এই 13ই অক্টোবর দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং জীবন সম্পদের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে টেকসই পদক্ষেপ নেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। 2026 সালের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য হল ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রথম প্রস্তুতিটি শুরু হওয়া উচিত আমাদের পরিবারের পক্ষ থেকে। নিরাপদ আবাসন তৈরি, আগাম সতর্ক বার্তা মেনে চলা এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব। আর যদি আমরা প্রত্যেকে এতে অংশগ্রহণ করি, তো নিশ্চয়ই আমরা সক্ষম হব, সফল হব। তো আমাদের প্রত্যাশা আজকের জন্য এটাই রইল। আর যেটা বিষয়, দুর্যোগ প্রশমনে আমরা তো নিজেরা কথা বললাম, তো দুর্যোগ প্রশমনে বনের কিন্তু কিছু ভূমিকা আছে। বন
2: অর্থাৎ বনাঞ্চল,
1: গাছপালা, তরুলতা। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন একটা কথা শুনবো, আলোচনা শুনবো, দুর্যোগ প্রশমনে বনের কি ভূমিকা আছে। শাকিলা নার্গিস, বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্য

0: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। নদীমাত্রিক এই বাংলাদেশ, অপরূপ রূপের অধিকারী আমাদের এই বাংলাদেশ। আজ আমরা কথা বলবো এই দুর্যোগ প্রশমনে বনের ভূমিকা সম্পর্কে। এ বিষয়ে কথা বলবেন শাকিলা নার্গিস, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: আমরা আপনার কাছে জানতে চাই, দুর্যোগ প্রশমনে বন কিভাবে ভূমিকা রাখে?
1: যে আপনি একটি হচ্ছে আসলে ভালো একটি বিষয় প্রসঙ্গ আজকে তুলে নিয়ে এসেছেন। দুর্যোগ প্রশমনে বন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বহুমাত্রিক ভূমিকা পালন করে। প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা এবং হচ্ছে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। আমরা সকলেই জানি যে বনভূমি হচ্ছে বায়ুর গতি কমিয়ে ঝড় এবং যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটাকে হ্রাস করে দেয়। ঘন গাছপালা হচ্ছে প্রাকৃতিক একটি বাধা হিসেবে কাজ করে, ফলে হচ্ছে ঝড়ের যে সরাসরি আঘাতটা জনবসতি এবং হচ্ছে অবকাঠামোর উপর পড়তে পারে সেটাকে অনেকটা কমিয়ে দেয়। ঝড় বনকে যদি আমরা আরেকটা হিসেবে বলি, যে বন হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। গাছপালা এবং হচ্ছে মাটির যে জৈব স্তর সেটা হচ্ছে বৃষ্টির পানি শোষণ করে এবং ধীরে ধীরে তা ছেড়ে দেয়, ফলে আকস্মিক যে বন্যার যে একটা ঝুঁকি সেটা অনেকটাই কমে যায়। এছাড়াও গাছের যে শিকড় থাকে সেটা হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং হচ্ছে পানি প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সাথে বন হচ্ছে নদীর তীরে যে ভাঙ্গন সেটা কমাতে সাহায্য করে, এবং কারণ হচ্ছে শিকড় যেটা থাকে গাছের সেটা মাটিকে হচ্ছে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে হচ্ছে বন ভূমিধস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে, কারণ হচ্ছে গাছের যে শিকড় সেটা মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখে, ফলে অতিবৃষ্টি বা ভূমিকম্পের সময় মাটি ধসে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। বন উজাড় হলে এই সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং ভূমিধসের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। এছাড়াও হচ্ছে বন হচ্ছে খরা মোকাবেলায় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে। বনভূমি মাটির আর্দ্রতা ধরে রাখে, জলচক্র বজায় রাখে এবং স্থানীয় আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে, ফলে খরার যে প্রকোপ থাকে সেটাও অনেকটা কমে যায়। নগর এলাকার কথা যদি আমরা বলি, নগর এলাকায় হচ্ছে বন এবং সবুজায়ন, জলবদ্ধতা কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ুদূষণ ও হ্রাসের মাধ্যমে নগর দুর্যোগ প্রশমনে ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতেই পারি যে বন একটি প্রাকৃতিক সুরক্ষা বল হিসেবে কাজ করে, যা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে।
0: আপনি খুব সুন্দরভাবে জানালেন দুর্যোগ প্রশমনে বন কিভাবে ভূমিকা রাখে। এবার আপনার কাছে জানতে চাই, উপকূলীয় এলাকায় বন কিভাবে সুরক্ষা দেয়?
1: যে উপকূলীয় এলাকায় আসলে হচ্ছে বন খুব ভালোভাবে সুরক্ষা দেয়, এবং যেটার হচ্ছে যেটা আমরা প্রতি বছর বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়ের সময় দেখতে পাই, যেমন হচ্ছে আইলা ছিল, সিডর ছিল, সেই সময় আমরা দেখতে পেয়েছি যে বনটা কিভাবে সেই এলাকার হচ্ছে সম্পদগুলোকে রক্ষা করেছে, মানব সম্পদ এবং হচ্ছে বিভিন্ন পশু পাখির জীবন রক্ষা করেছে। তো উপকূলীয় এলাকায় বন, বিশেষ করে হচ্ছে ম্যানগ্রোভ বন, একটি হচ্ছে শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে এবং বিভিন্ন ভাবে হচ্ছে মানুষ এবং সম্পদকে সুরক্ষা দেয়। সুন্দরবন বাংলাদেশের উপকূলকে ঘূর্ণিঝড় থেকে অনেকাংশে রক্ষা করছে, যা একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় ম্যানগ্রোভ বন ঢেউয়ের শক্তি শোষণ করে এবং হচ্ছে যে হচ্ছে ঢেউয়ের যে শক্তিটা থাকে সেটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। গাছের ঘন কাণ্ড, শিকড় এবং পাতার স্তর বাতাস এবং পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে, ফলে জলোচ্ছ্বাসের যে উচ্চতা এবং গতি অনেকাংশে কমে যায়। এর ফলে উপকূলীয় জনপদ, ঘরবাড়ি, অবকাঠামো ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়। এছাড়া হচ্ছে বন উপকূলীয় ভাঙ্গন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যানগ্রোভ গাছের জটিল যে শিকড় থাকে সেটা মাটিকে শক্তভাবে ধরে রাখে এবং পলি জমাতে সাহায্য করে, এতে নতুন নতুন ভূমি গঠন হয় এবং উপকূল স্থিতিশীল থাকে। এছাড়া আমরা যদি বলি যে বনে ম্যানগ্রোভ বনের যে লবণাক্ততা, সেই লবণাক্ত পানির অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বন সহায়তা করে। ম্যানগ্রোভ বন একটি প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে, যা লবণাক্ত পানি ভেতরের কৃষি জমি এবং হচ্ছে মিঠা পানির উৎস ঢুকতে বাধা দেয়, ফলে হচ্ছে কৃষি এবং জীব সম্পদ যেটা আছে আমাদের জীব বৈচিত্র্য সেটা অনেকটাই রক্ষা পায়। এছাড়া হচ্ছে বন হচ্ছে ঝড়ের বেগটা কমিয়ে দেয়, ঘন গাছপালা বাতাসের গতিকে ধীর করে দেয়, ফলে ঝড়ের ধ্বংসাত্মক শক্তি অনেকটাই কমে যায়। উপকূলীয় বন জীব বৈচিত্র্যের আবাসস্থল হিসেবে কাজ করে এবং মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্র তৈরি করে। এর ফলে স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষিত থাকে, যা দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবনের মতো উপকূলীয় বন বাংলাদেশকে বহুবার ঘূর্ণিঝড়ের ভয়াবহতা থেকে আংশিকভাবে রক্ষা করেছে, যা প্রমাণ করে যে উপকূলীয় বন শুধু পরিবেশ নয়, মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত অপরিহার্য।
0: আমরা জানি যে জলবায়ু পরিবর্তন আমাদের নানান রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। এবারে আপনাকে জানতে চাচ্ছি, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বন কিভাবে সহায়তা করে?
1: জি, আসলে হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ যে মোকাবেলা, সেটার মধ্যে হচ্ছে বন হচ্ছে একটি কার্যকর এবং টেকসই প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। এর ভূমিকা সরাসরি, যেমন আমরা বলতে পারি যে দুর্যোগের তীব্রতা কমানো, এবং পরোক্ষভাবে যদি বলি তাহলে হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রশমন, উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং দীর্ঘ সময় তা সংরক্ষণ করে রাখে, এর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রিত হয় এবং দীর্ঘমেয়াদে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা ও তাপ প্রবাহের মতন দুর্যোগের তীব্রতা হ্রাস পায়। বন স্থানীয় এবং আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। গাছের বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে আর্দ্রতা যোগ হয়,

0: মেঘ গঠন এবং বৃষ্টিপাতের ধরনকে প্রবাহিত করে। এতে চরম আবহাওয়ার ওঠানামা কিছুটা ভারসাম্যে থাকে। এছাড়াও হচ্ছে আমরা যদি বলি যে বন পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিমাণ গুরুত্ব ভূমিকা পালন করে। বনভূমি বৃষ্টি পানিকে শোষণ করে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ায় এবং ধীরে ধীরে পানি ছেড়ে দেয়, ফলে আকস্মিক বন্যা কমে যায়। করার সময় পানি প্রাপ্যতা কিছুটা বজায় থাকে। এছাড়া বন স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা যেমন হচ্ছে ফল, কাঠ, ঔষধি উদ্ভিদ ইত্যাদি হচ্ছে সরবরাহ করে থাকে, ফলে দুর্যোগ পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য করে। তাই জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বন সংরক্ষণ, বন বনায়ন এবং টেকসই বনায়ন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: আপনি খুব সুন্দরভাবে বনের ভূমিকা সম্পর্কে বললেন, নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয়ে জেনে উপকৃত হলো। আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, বনকে সংরক্ষণ করি। আবার কথা হবে আগামী কোন আয়োজনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: তো চমৎকার আলোচনাটা আমরা কিন্তু শুনলাম, এই জন্য বন সংরক্ষণ এবং প্রতিদিন সম্ভব হলে গাছ লাগানোর বিষয়টা প্রতি বছরই বলা হয়েছে। আর বিশেষ করে এখনো নরম আছে মাটির অবস্থা, আমরা কিন্তু গাছ লাগাবো, বনকে সংরক্ষণ করব, কারণ বন আমাদের পরিবেশ রক্ষায় বিশাল ভূমিকা রাখে। এই কথাগুলো আলোচনা করে
3: অক্সিজেনের ফ্যাক্টরি না?
2: হ্যাঁ, ঠিক বলেছেন। এবং এটা আমাদের বাঁচতে সাহায্য করে, শুধুমাত্র নয়, প্রতিটি পশু পাখির ক্ষেত্রেই বিশাল একটি ভূমিকা, তাদের জন্য একটি অভয়ারণ্য বা আশ্রম কেন্দ্র কিন্তু এই বন।
3: আমরা
2: কোনোভাবে ধ্বংস করবো না, এই কথাগুলো আমরা এই আলোচনা থেকে শিক্ষাটা আমরা নিলাম।
3: পারবো বেশি বেশি গাছ লাগাবো।
2: আচ্ছা, আরেকটা বিষয় আছে আমাদের জন্য খুব একটা আনন্দের খবর, ইতিমধ্যেই আমরা সবাই জেনে এসেছি, সেটি ইতিমধ্যে আমরা প্রচারও করেছি। তো আজকে একটু সবার জন্যই, শ্রোতা ভাইদের জন্য, ভাই বোনদের জন্য একটু জানাতে চাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শুরু হয়েছে ফোন ইন অনুষ্ঠান। ইতিমধ্যেই কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে এবং সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন প্রতি বুধবার সন্ধে 6:05। কখন? প্রতি বুধবার সন্ধে
3: 6:05।
2: তো একটু প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে আগামী 14/10/2026 তারিখ বুধবার সন্ধে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় এবং শীতের প্রস্তুতি, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই দিন উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর ঢাকার তথ্য কর্মকর্তা ডক্টর মনিরুজ্জামান তরফদার। উপরোক্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে বলছি যে প্রশ্ন করার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি আমরা এই অনুষ্ঠানটি সবাই মিলে উপভোগ করতে পারব। তো প্রত্যেককে আমন্ত্রণ জানালাম, আশা করি ইতিমধ্যে আমরা সারা যেরকম পেয়েছি আগামীতে আরো বিপুল সার আমরা পাবো আগামীকাল বুধবার ইনশাআল্লাহ। তো অনেক কথার পরে আমরা কি শুনতে চাই? বলাই ভালো,
3: গানের বিকল্প নেই।
2: গান তো আমাদেরকে আনন্দ দেয়, প্রীতি
3: দেয়, মনের খোরাক না?
2: হ্যাঁ, ঠিক তাই। তাহলে আমরা এই মুহূর্তে একটি কৃষি বিষয়ক গান যদি শুনি আমার তো মনে আরো বেশি ভালো লাগবে। আজকে তোমাকে দায়িত্ব দিলাম বুবু, দিদি, তুমি আমার একটা পান বানায় দিও। তো আমরা একটি কৃষি বিষয়ক গান শুনব, ঘূর্ণিঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের কথা নিয়ে এই গানটি। শিল্পী হচ্ছেন সমবেত কণ্ঠে গীতিকার ডক্টর তন্ময় ভট্টাচার্য, সুরকার SM আব্দুল আওয়াল। চলো শুনে আসি গানটা।
3: আচ্ছা।

0: হ্যাঁ, গান তো শুনলাম,
1: হ্যাঁ
0: মন ভুললো, ওই যে তুমি বলে প্রাণও ভুললো, আবার পান খেলাম বলে তোমরা কিছু মনে করো না,
2: পান দিয়ে তোমার মান বাড়াইছি আমরা,
1: কি হয়েছে কত তো, তোমরা তো সবাই খাও, সমস্যা নেই।
0: আচ্ছা যাকে আমরা যে সময়টা চলছে, আসলে সারা বছরই কখন কোন পরিস্থিতি হয়, কখন আবহাওয়া কিভাবে আসে, কিরকম পরিবর্তন আসে আমরা তো জানি না, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সবসময় সর্বক্ষণই। তো সেক্ষেত্রে আমরা বজ্রপাতের উপর ভিত্তি করে একটা স্পট ড্রামা শুনলে আমার মনে
2: খুব ভালো হয়, অনেক কিছু জানতে পারবো।
0: তাহলে হ্যাঁ, নিজেরা কথা না বলে এই স্পট ড্রামাটা আমরা শুনি, কি পরামর্শ আছে?
3: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে। হে মশাই, তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
4: আমি না গেলে মাঠের থনে গরু ছাগল গুলারে বাড়িতে নিব কেন আম্মা জান? আমি তো আপনার দেখতে আনার আগেই ওই গুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
3: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজের লোক জব্বার আছে, পুরাই গিয়ে নিয়ে আসবো।
4: তারপর ছাতা
5: নিয়ে আপনি বাইরে যাবেন না, সবুর করেন, সবুর করেন, ঝড় থামুক, ঠাটা পড়া বন্ধ হোক,
4: যাই কর আসে, আমি জামু আর আমু, আমি তো গেলাম।
3: জামাই, আরে জামাই, আরে তুমি রক্ষা করো আল্লাহ, ওগুরে তুমি রক্ষা করো।
4: ওরে আল্লাহ, ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল, যাই ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাইয়া খারাই।
5: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘর ঘর বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে পানির কাছে থাকা নিষেধ।
4: আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশেদ?
5: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক চার্জ খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ রে খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইড়া ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইড়া যায়,
4: সর্বনাশ। তাইলে বাঁচানোর উপায় কি?
5: তখন ঘরে থাকাই ভালো, হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইব। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইব আরো বেশি বেশি করে।
4: আচ্ছা রাশেদ, বজ্রপাত ঘটে কেমনে?
5: জোর বাতাসের ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
4: আল্লাহ রে, গরু ছাগল গুলা আর কি জানি, ওই আল্লাহ জানে।
5: হ্যাঁ আল্লাহ রে ডাকে,
4: আল্লাহ
5: তিনি রক্ষা করার একমাত্র মালিক।
4: আল্লাহ
5: ভাই, চলে চলে এক দৌড়ে আমাকে বাড়ির দিকে যাই।
4: বাড়ি যাই, আমি কাল থেকে কাল মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
5: চলে
0: হ্যাঁ, তো আমরা স্পর্জমের মাধ্যমে যে আসলে পরামর্শটা পেলাম, যে সতর্কবাণীটা, আমরা কোনো কিছু দেখলে, দুর্যোগ দেখলে কখনো সেটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো, ভয় পাবো না, পিছিয়ে থাকবো না। আমাদের সম্পদ রক্ষা, আমাদের যে বিভিন্ন প্রাণী সম্পদ রয়েছে সেগুলো রক্ষা করার জন্য যে কোনো পরামর্শ যা আছে সেগুলো আমরা কিন্তু মনে
2: চেষ্টা, এবং
0: শিশু এবং বয়স্ক বৃদ্ধদের জন্য যে পরামর্শগুলো রয়েছে এই নাটকের মধ্যে দিয়ে আমরা কিন্তু মোটামুটি ধারণা পেলাম। চেষ্টা করতে হবে,
2: চেষ্টা করতে হবে, ভয় পেলে চলবে না।
0: হ্যাঁ সেটাই তো। আমরা আমাদের তো ওই যে জাতীয় মাছ বলে যে ইলিশ, কে না খাই কে না পছন্দ করে,
2: তো এখন তো বন্ধ আছে,
0: বন্ধ আছে, সেটাই বলছিলেন। কেন বন্ধ আছে? যাতে উৎপাদন বাড়াতে পারি,
2: বড় হয় মা ইলিশ, বংশবৃদ্ধির লেগে
0: সরবরাহ বাড়বে, দাম কমবে, তাতে করে আমরা
2: বেশি বেশি মাছ খেতে
0: পারবো, কম বেশি
2: সময় সীমাটা একটু বানাই দাও।
0: হ্যাঁ, সে কথাতে বলতে চাইছি, সরকারি ভাবে যে ঘোষণাটি এসছে আমাদের কাছে সেটা হচ্ছে একটি বিষয় হচ্ছে যে এই আগামী আমি তো ফোন নিয়ে কথা তোমাকে বলেছিলাম, মাইলেজের যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম পরিবহন করা, ক্রয় বিক্রয়, মজুদ এবং বিনিময় সম্পূর্ণ
1: নিষিদ্ধ।
0: এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মাইলি সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান কিন্তু রয়েছে, প্রত্যেকের মনে রাখতে হবে। তো জানলাম আজকে কিন্তু অনেক বিষয় নিয়ে, তার মধ্যে ডেঙ্গু সচেতনতা নিয়ে আমরা কিছু পরামর্শ পেয়েছিলাম, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ছিল আজকের এই বিশেষ দিনটি, এবং এই দুর্যোগ কিভাবে আমরা প্রশমন করবো সে বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা শুনেছি।
6: হ্যাঁ,
0: আর দুর্যোগে যে দুর্যোগ প্রশমনে বনের যে ভূমিকা রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা শুনেছি। এই পরামর্শগুলো আমাদের মাথায় রাখতে হবে।
1: তো কথা লাগবো
0: এবং সবশেষে কৃষি বিষয়ক গানের পরেও স্পট জামার মাধ্যমে কিন্তু আমরা বজ্রপাত সম্পর্কে
1: খুব ভালো হয়েছে শুনেছি।
0: হ্যাঁ, উঠবো তো আমরা সবাই, চলো আমরা উঠবো। তার আগে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা যাদের জন্য আমাদের আয়োজন তাদেরকে একটু ধন্যবাদও জানাতে চাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আর একটু জানিয়ে যেতে চাই সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর আজকের এই আয়োজনটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। সবাই যখন ব্যস্ত হয়ে পড়েছে উঠতে তো হবেই, আগামীতে আবার দেখা হবে প্রত্যাশা নিয়ে।
1: চলো যাই একসাথে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহলায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট ব্রামরুর 30 বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধ করেও আওয়ামী লীগ নেতাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা সহিংসতাকে উস্কে দিচ্ছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমদি। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক ড্রাইভার সহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য উন্নতমানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভালো মানের ডিম উৎপাদন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। পাকিস্তানের মধ্যাঞ্চলে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে 4 জন নিহত এবং 30 জন আহত হয়েছে বলে দেশটির পুলিশ এবং রেলওয়ের মুখপাত্র জানিয়েছে। রেলওয়ের মুখপাত্র কালিম আক্তার জানান, যাত্রীবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শেরশাহ নগরীতে লাইনচ্যুত হয়। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনের ব্যাট করেছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান 7 উইকেটে 303 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 7 উইকেটে 303। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরা টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। গেয়েছেন জয়িতা দাশ।

0: জয়িতা দাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৫২%, সন্ধ্যে ৬টায় ৫০%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৫৬ মিনিটে, সূর্য অস্ত যাবে ৫টা বেজে ৩৪ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh weather. Now in weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland river purse warning valid till 1 a.m. There is no inland river purse warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain affected till 6 p.m. It may expected temporary gusty or squally wind with light to medium rain or thunder shower in a few places of Chattogram and Borishal divisions and one or two places of Khulna division. Others, the weather may temporarily remain dry with partly cloudy sky. Day and night temperature may nearly unchanged all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 36.5 degrees Celsius and minimum was in Tethuliya 19.3 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 36.5 degrees Celsius. Minimum was 26 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 52%, at 6 p.m. 50%. Tomorrow the sun rises over Dhaka at 5:56 a.m. and sets at 5:34 p.m. That's all for weather in time.
2: Bangladesh Betar, ইটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জ কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিচালনা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৪শে অক্টোবর ২০২৬ পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া, দাঘ্রিমাংশ ৯২.৩২৫ পূর্ব, অক্ষাংশ ২১.১৬ মিনিট ৫০ সেকেন্ড উত্তর থেকে ৩১৫ ডিগ্রি বরাবর ও দক্ষিণ সীমানা ইনানি, দাঘ্রিমাংশ ৯২.৩৩৫ সেকেন্ড পূর্ব, অক্ষাংশ ২১.১৪ মিনিট ১০ সেকেন্ড উত্তর থেকে ২১৫ ডিগ্রি বরাবর এবং ফায়ারিং মিসাইল এলাকার কেন্দ্র থেকে ১৫,০০০ গজ বা ৮.৫ মাইল সমুদ্রের আকাশ বরাবর। ফায়ারিং এলাকার ব্যাপ্তি উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা ২৫,০০০ ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: এবার শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১৩ অক্টোবর ২০২৬ তারিখ থেকে আগামী ১৫ই অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত CAD ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে স্থান শিরিশগুড়ি, দক্ষিণ বার্তপা, মাওনা, শ্রীপুর জেলা, গাজীপুর অকেজ গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ প্রচারিত হবে রাত 10:30। এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলি। সম্মিলিত কণ্ঠে বলি, মাদক নয়, মৃত্যু নয়, আমরা মাদকমুক্ত সুস্থ জীবন চাই। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। মাদক ছেড়ে সন্তানকে ভালোবাসুন, ওদের মাদকাসক্তি থেকে বাঁচান। আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত দেশ ও জাতি গড়ে তুলি। দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। মনে রাখবেন, সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সবচাইতে দামি সম্পদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় খবর।
2: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি নিতে এই দিবসটি পালন করা হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় দিবসটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে আজ রাজধানীর চীনমৈত্রী বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এদিকে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও রাজবাড়ী জেলাসহ বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা। সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ফ্যামিলি কার্ড কার্যক্রম ও তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ সভা আজ নরসিংদী, সাভার, মানিকগঞ্জ ও রাজবাড়িতে অনুষ্ঠিত হয়। এসব সভায় জেলা প্রশাসকগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। সভাসমূহে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ সদর উপজেলায় আজ ইলিশ সংরক্ষণ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে নদীতে সকল প্রকার মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত 8 অক্টোবর থেকে শুরু হওয়া 29 অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য মুন্সিগঞ্জ সহ দেশের 20টি জেলায় ইলিশ সহ নদীতে সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাস্থ্যসেবা মানোন্নয়ন সহ সার্বিক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মাসিক সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বশীলতার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্যমেলা চলছে। এ মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা তাঁদের পণ্য বিক্রির সুযোগ পাবেন। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখাই এই মেলার মূল লক্ষ্য। মেলায় তাঁতের কাপড়, মাটির তৈজসপত্র, হাত পাখা, আসবাবপত্র সহ বিভিন্ন পণ্যের 40টি স্টল রয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও ট্রেন সহ বিভিন্ন আয়োজন। মেলার দিন যতই যাচ্ছে, দর্শনার্থীদের উপস্থিতি ততই বৃদ্ধি পাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 52% এবং সন্ধে 6টায় 50%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:56 এবং সূর্যাস্ত সন্ধে 5:34। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়া আলাইকুম আসসালাম। সবাই এসে উপস্থিত হয়েছে না? আর আপনারা যারা আমাদের বেতার যন্ত্রের সামনে আছেন, ফেসবুকে আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা একটু স্থির হয়ে বসি। আমরা এখন শুনব পবিত্র এশার নামাজের আজান।
6: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: আমরা ফিরে এলাম পবিত্র এশার নামাজের আজানের পরে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আমরা জানি যে কৃষি এদেশের একটি প্রধান, তাই না? প্রধান কি?
5: খাদ্যশস্য।
4: বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সেজন্য বলা হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু কৃষি। আজকে আমরা যে বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠানে আমরা আলোচনা করব তা হচ্ছে খরা দুর্যোগে কৃষিতে করণীয়। অর্থাৎ দুর্যোগ এবং খরা সব কিছুই আমাদেরকে মেনে নিয়ে কিভাবে কি করলে আমাদের কৃষিতে আমরা আমাদের কাজ করতে পারব, তারপরে আমরা আমাদের ডেভেলপ করতে পারব এবং এই দেশের মানুষের জন্য খাদ্য, নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারব, তাই না? তো সেই হিসাবে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এ বিষয়ে কথা বলবার জন্য ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সুইং খামারবাড়ি ঢাকা, আর আছেন হচ্ছে আবহাওয়া নিয়ে বলবেন মোহাম্মদ আরিফ হোসেন। তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা বসে আছেন বা ফেসবুকে আছেন আপনাদেরকে জানিয়ে দেই আজকের এই বিষয়টি আবারও জানাই যে খরা দুর্যোগে কৃষিতে করণীয়। আপনারা যারা ফোন করতে চান তারা ফোন করবেন, অবশ্যই করবেন, তাতে আমরা বিভিন্ন প্রশ্ন পেলে আমাদের দুই অতিথি আছেন আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবেন। আমি জানিয়ে দিই ফোন করবার নাম্বারগুলো 02448132 68 থেকে 70 এবং 02448132 77 থেকে 79 নম্বরে আপনারা ফোন করতে পারবেন। আমি আবার জানিয়ে দিচ্ছি যে ফোন নাম্বারগুলো 02448132 68 থেকে 70 এবং 02448132 77 নম্বরে। আপনারা আমাদের বাংলাদেশ বেতারের ফেসবুক পেজেও আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারছেন এবং ওখানেও আপনারা বিভিন্ন লেখালেখি করতে পারবেন। সেখানে আমাদের ফেসবুকের এটা জানিয়ে দিই আপনাদের www.facebook.com/ বাংলাদেশ বেতার। তো আশা করি আপনারা এই বিষয়ে, আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে খরা দুর্যোগে কৃষিতে করণীয়, আপনারা এই বিষয়ে প্রশ্ন করবেন, আমরা কৃতার্থ হব এবং সমুদয় বাংলাদেশের অনেকে এই বিষয়টা নিয়ে সচেতন হতে পারে।

0: থাকবে। তো আপা, আমরা একটু প্রথমে একটু কথা বলি যে আসলে আমাদের যে জলাবদ্ধতা থাকে বা কৃষিতে যে আমাদের করণীয় কি বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে বলবেন, আর আবহাওয়ার যে খরা দুর্যোগ এই বিষয়ে মোহাম্মদ আরিফ হোসেন ভাই আমাদের যদি প্রাথমিকভাবে একটু জানান, তারপরে আমরা কৃষিতে করণীয় বিষয়টা নিয়ে কথা বলব। হ্যাঁ বলেন।
1: আসলে আমরা সবাই জানি বাংলাদেশ কিন্তু পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। এর কারণ হলো এই বাংলাদেশে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যেমনটি আমাদের বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং উত্তর এবং পূর্বাঞ্চলে রয়েছে পাহাড়ি অঞ্চল। এ সকল কারণেই আসলে আমাদের বাংলাদেশে সারা বছর ব্যাপী প্রতিটা মাসই কোনো না কোনো দুর্যোগের আমরা আবির্ভাব দেখি।
0: আচ্ছা,
1: তো তারপরও আমাদের এই প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় এই দুর্যোগগুলো মোকাবেলা করেই কিন্তু আমাদের চলতে হয়। বিশেষ করে আমাদের কৃষক ভাইদের কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে কিভাবে ফসলকে রক্ষা করা যায় এ সকল বিষয় মাথায় রেখেই কিন্তু কৃষক ভাইরা সারা বছর কিন্তু ফসল উৎপাদন করে থাকেন।
0: এই ব্যাপারে যদি খরা বিষয়টা এবং দুর্যোগ এই কি কিভাবে খরা হয়,
1: বাংলাদেশের অনেক ধরনের দুর্যোগ আছে। এই দুর্যোগগুলোর মধ্যে কিন্তু অন্যতম রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, কালবৈশাখী, খরা, বজ্রপাত, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ, বন্যা, নদী ভাঙ্গন ইত্যাদি আরও অনেক, এবং উপকূলীয় অঞ্চলে রয়েছে লবণাক্ততা বৃদ্ধির প্রবণতা। এর মধ্যে যেটা হলো যে খরা, খরাটা আসলে এমন একটা পরিস্থিতি যেখানে দীর্ঘ সময় ধরে যে বৃষ্টিপাতের যে ঘাটতি হয় এইটার কারণে মাটির আর্দ্রতা কমে যায়, পানির যে স্বাভাবিক উৎসগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়। এই দীর্ঘস্থায়ী যে আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ যে এই অনবরত অনাবৃষ্টি বা কম বৃষ্টিপাত এটাই কিন্তু খরার সৃষ্টি করে এবং এটি সাধারণত কিন্তু কয়েক মাস।
0: আরিফ ভাই, আমরা এই ফাঁকে আমাদের অনেক শ্রোতা আছেন যারা ফোন করছেন, আমরা দু একটা ফোন নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন এবং কোথা থেকে বলছিলেন?
2: কিন্তু উপর থেকে ওই যে পাকলে যেরকম হলুদ ওইরকম লাল হইয়া পাতাই হয়ে যেতেছে।
0: আচ্ছা, পাতা লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমাদের সুযোগ হলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কি আছেন? আসসালামু আলাইকুম।
3: এখন সালাম খোকন চন্দ্র দা।
0: হ্যাঁ খোকন চন্দ্র দা, বলেন আপনার প্রশ্ন কি আছে, বলেন খোকন দা।
3: আমার সাদা দা আছে, সাগর আছে
0: জি,
3: আর আমার এক দাদা আছে অভিমন্যু দা।
0: হুম,
3: এটা শুনে আমি জানতে আসছি এখন তো ধরে খারাপ সময় আমার তো আমন্দন লাগাইছি কতবার আছে কত গলায়।
0: হুম, আচ্ছা খোকন দা, আপনি আমাদের সাথে থাকুন, আসলে দুর্যোগ এবং খরা এটা নিয়ে তো প্রশ্ন করা হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, আর কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন?
4: আমি ঢাকা থেকে মিছিল বলছিলাম।
0: জি জি বলুন আপনার প্রশ্নটি।
4: আমার প্রশ্ন হলো বাংলাদেশে তো আছে মানে অনেক খাল বিল নদী নালা আছে, কুপো আছে, এগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণ মানে সম্মিলিতভাবে বৃষ্টির পানি যদি সংরক্ষণ করা হয় তাহলে বাংলাদেশে মানে কি ধরনের প্রভাব পড়বে এটা বলতে।
0: আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। আর কি আছেন? আসসালামু আলাইকুম, কে বলছিলেন?
5: আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম, কে বলছিলেন?
5: ভাইয়া আমি মোহাম্মদ লুৎফর দাস।
0: হ্যালো,
5: বড়খোলা পানসা থেকে বলছি।
0: ফোনটা বোধহয় কেটে গেল।
5: হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন?
5: হ্যাঁ আমি পানসা থেকে লুৎফর দাস। হ্যালো হ্যালো,
0: শোনা যাচ্ছে না, আপনি আমাদের সাথে থাকুন, আরেকজন আমরা ফোনটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন?
6: ওয়ালাইকুম আসসালাম, কথা হচ্ছে আলী হাসান, মানিকনগর কোটলা বেড়া পাবনা থেকে।
0: আচ্ছা পাবনা থেকে আলী হাসান ভাই, বলেন আপনার প্রশ্নটা।
6: আমি জানতে চাচ্ছি এই খরা এই সবজির এই নামগুলো জানতে চাও।
0: খরার সময় কি কি সবজি আমরা করতে পারি,
6: যেগুলো সবজিগুলো খরা সহ্য করতে পারে?
0: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার এই বিষয়ে ডক্টর সালমা লাইজু আপা নিশ্চয়ই উত্তর দেবেন। এরপরে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
7: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা
0: জর্দার। হ্যাঁ
7: হ্যাঁ, বড়গুলা পাংশা রাজবাড়ি।
0: আচ্ছা বলুন, আপনার কেমন আছেন? ভালো।
7: তপন সরকার।
0: হ্যাঁ,
7: আগর হাজী মোহাম্মদ মিন্টু, আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, আপুদের কাছে। আপনার কিছু লাউ ধরেছে, ওই লোকে পশলা ধরেছে, আর সিমি ওই লোকে গাপ ধরেছে, এটা কি করলে ভালো হয় একটু স্যার নাম ধরে দিন, বলে প্রশ্নের উত্তর দেয়।
0: আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আমাদের সাথেই থাকুন। সাগর, সব এক জায়গায় আপনারা বলেন, আপনার প্রশ্ন কি? আচ্ছা আচ্ছা, আপনি সাথেই থাকুন, ঠিক আছে। হ্যাঁ বলেন না, বলেন।
8: এখন তো আপনার যে খরা গ্রীষ্মকাল, এখন এই গ্রীষ্মকালে আমরা এই যে গবাদি পশু পাখি, এই গবাদি এইগুলো আমরা কিভাবে লালন পালন একটু বললে ভালো
0: হয়? আচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন বলুন। ও পাংশা থেকে, বলেন না। হ্যাঁ আপনাদের বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে আমাদেরকে বিভিন্ন ফোন করে বা
4: ভালো থাকবেন।
0: আচ্ছা আচ্ছা, আপনি দোয়া করবেন। এরপরে কে আছেন? আসসালামু আলাইকুম, কে আছেন? না, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা আমরা এবার আপনাদের তো প্রশ্ন কিছু নিয়েছি, এবার আমাদের কিছু বিষয় আমি একটু লাইজি আপুর কাছ থেকে একটু শুনতে চাই, যে ওনাদের যে প্রশ্ন করেছে এগুলো তো খরা এবং আসলে দুর্যোগের সবগুলো প্রশ্ন বোধ হয় নয়, এক একটা বিষয়। তো আপনি একটু বলবেন কি, যে খরার সময় আমাদের কি করলে কৃষিতে ভালো হয়?
9: ধন্যবাদ। ওনারা মেনলি আসলে ধান নিয়ে খুব আসলে ব্যস্ত আছে, যার ফলে ওইদিকেই বেশি ফোকাসটা আছে। ধন্যবাদ। আমি প্রথমে যে বৃষ্টির পানি সংরক্ষণের কথা বলতেছিল, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে রাবার ড্যাম বেশ কয়েকটি আছে আমাদের দেশে, কিন্তু পর্যাপ্ত না। তো রাবার ড্যামের সংখ্যা যদি বাড়ানো যায়, তাহলে বৃষ্টি কিংবা বন্যার পানিগুলো এগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে যখন খরা হবে সে সময় আমরা সেচ সুবিধাটা দিতে পারি। আর সেকেন্ড হচ্ছে আলী হাসান ওনার প্রশ্নটা, আমরা খরার সহিষ্ণু আমরা কি কি জাত চাষ করতে পারি, তা আমি বলবো যে খরা সহিষ্ণু ধান যদি বলেন, তার মধ্যে বীর ধান 56, 57, 66 এটা চাষ করা যায়। এবং আমরা ডাল, কাউন, তিল, সরিষা, বাদাম, ভুট্টা, ফল বাগান সেটা করতে পারি, আপনি যদি খরাকে মানে পাশ কাটাতে চান। এছাড়া খরাকে আমরা মিনিমাইজ করার জন্য যেটা ভোরে সেচ দেওয়া কিংবা রাতে সেচ দেওয়া, কারণ এই সময়ে পানির অপচয়টা কম হবে, রোদের আলো থাকবে না, তা এটা একটা করতে পারেন। এবং আমাদের খামার যান্ত্রিকীকরণ থেকে খুব মানে কম খরচে ড্রামে করে ড্রিপ সেচ পদ্ধতি একটা বের হয়েছে, তো সেটাও কিন্তু আপনারা সেই যন্ত্রটা সংগ্রহ করতে পারেন, যাতে করে আমাদের পানির অপচয় যেখানে পানি নাই সেই সমাধানটা হয়। এবং এরপরে আছে মালচিং, এটা প্রাচীন একটা পদ্ধতি। মালচিং মানে আপনি মাটির আর্দ্রতা বজায় রাখা, মাটিতে যে পরিমাণ জৈব পদার্থ আছে যাতে সেটা পানি ধরে রাখতে পারে সে ব্যবস্থা করা। এবং এই ক্ষেত্রে আমরা পুরাতন কাপড়, চটের ব্যাগ, খড়কুটা, ছাই, তু সেগুলো ব্যবহার করে জমির আর্দ্রতা ধরে রাখতে পারি।
0: আচ্ছা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আর দু একটা ফোন নিয়ে নিই, তারপরে বাকি প্রশ্ন করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন?
10: আমি এসএম আশরাফুল জামান আশরাফ।
0: আচ্ছা আশরাফ, বলেন। আচ্ছা যশোর সদর, জি বলুন আপনার প্রশ্ন।
10: আমি জানতে চাচ্ছি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে কত নম্বর দেশের তালিকা আছে, আর কত ডিগ্রি তাপমাত্রা, 42-45 ডিগ্রি তাপমাত্রা উঠলে ফসলের কি করতে হবে, এই বিষয়ে জানতে চাচ্ছি।
0: খুবই ভালো প্রশ্ন করেছেন, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? ওরে বাবা, ওয়ালাইকুম আসসালাম, বলুন বলুন। আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? ভালো
11: আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তো বিশেষ করে আজকে আমাদের মাস্টার ভাই নাই, আপনি সুবীর খান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ওনার একটা উপস্থাপনা শুনছিলাম, আজকে উপস্থাপনা
0: নিশ্চয়ই। আর কেউ আছেন আমাদের সাথে? আরেক ভাই আছেন, একটু প্রশ্ন করুন, কে বলছিলেন, কোথা থেকে?
12: হ্যালো,
0: হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আরিফ ভাইয়ের কাছে যাব। আরিফ ভাই, মোহাম্মদ আরিফ হোসেন, এবার খরা আর দুর্যোগ এই দুটা নিয়ে একটু বলেন তো আমাদের আমাদের শ্রোতাদেরকে।
1: জি, আমরা বলেছিলাম যে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থানরত যে এখানে প্রতি বছরই আমরা কোনো না কোনো দুর্যোগের দেখা পাই। বিশেষ করে এর মধ্যে যেটা রয়েছে যে খরা একটি অন্যতম দুর্যোগ, আর অন্যান্য যে দুর্যোগ রয়েছে সেগুলা আমরা সবাই জানি যে উপকূলীয় অঞ্চলে আমাদের প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের উপকূল অতিক্রম করে, তখন এই উপকূলীয় অঞ্চল সহ অন্যান্য এলাকারও কিন্তু জনমালের এবং অন্যান্য সম্পদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আর একটা দেখি যে আমরা এই যে খরার কথা যেটা বলছিলাম, এই খরাটা আসলে মূলত কিন্তু আমরা গ্রীষ্মকালে দেখি। এই গ্রীষ্মকালটা কিন্তু আমাদের বিশেষ করে মার্চ থেকে মে মাস পর্যন্ত এই খরার প্রকোপটা দেখি, কখনো কখনো আমরা এটা জুন মাস পর্যন্ত এই খরাকে প্রলম্বিত দেখতে পাই।
0: আচ্ছা, এই পর্যায়ে আরিফ ভাই, আমরা যদি লাইজুয়াপুর কাছে যাই, যে আসলে আমাদের কৃষকদের আর কি করণীয় আছে দুর্যোগ এবং এই কি কি ফসল কিভাবে, যদি আমাদের একটু বুঝিয়ে বলেন।
9: ধন্যবাদ। এখানে আমি প্রথমে এক ভাই প্রশ্ন করেছিলেন যে টেম্পারেচার কিভাবে ফসলের উপর প্রভাব ফেলে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার এটা মানে তিনটা হতে পারে, তবে টেম্পারেচার যদি 30 ডিগ্রির উপরে উঠে তাহলে প্রায় সব ফসলেরই ক্ষতি হয়, এবং লাল শাক যেহেতু খুবই নরম সেজন্য ক্ষতিটা ভালো করে বোঝা যাচ্ছে। আপনি মানে আরো খেয়াল দেখেন যে আপনার এখানে পোকা আছে কিনা, এটা একটা বিষয়। আর এখানে বিস্তারিত বলতে পারছি না সময় স্বল্পতার জন্য। আমি এই প্রসঙ্গে বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে খাল খনন এবং বৃক্ষরোপণ, এই দুটো অত্যন্ত প্রয়োজনীয়। খাল খনন করলে এবং আমরা এখানে কিন্তু বৃষ্টির পানি, বন্যার পানি এখানে ধরে রাখতে পারবো, পরে কাজে লাগাতে পারবো। এবং বৃক্ষরোপণ, এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এটা টেম্পারেচার আমরা সবাই জানি, এবং পরিবেশ রক্ষা, ঝড় বন্যা খরা সবকিছু থেকে আমাদের প্রকৃতিকে রক্ষা করবে। এছাড়া আমি আরো বলতে চাচ্ছি যে জলাবদ্ধতার যে বিষয়টা, এটা খাল খননের সাথেও সম্পর্কিত। জলাবদ্ধতার কারণে প্রতি বছর আমাদের অনেক জমি অনাবাদি থেকে যায়। তাই কাজে এখানে আমি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করলে পানিগুলো নদীতে যায়, জমা থাকবে, পরবর্তীতে কাজে লাগাইতে পারবো, এবং এর ফলে আমার হচ্ছে অনেক মানে জমি ফসলের আওতায় চলে আসতে পারবে। এবং লাস্টে আরেকটা কথা বলবো যে দুর্যোগ ব্যবস্থাপনায় ফুড প্রসেসিং, এটা খুব একটা ইম্পর্টেন্ট। আমরা যদি অনেক আমাদের ফসল আছে, খাবার আছে, যেগুলোকে কিন্তু আমরা অনেকদিন সংরক্ষণ করতে পারবো। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যদি ফুড প্রসেসিং এর দিকে যান, বিভিন্ন সংরক্ষণ, যেমন মানে শুকনা পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু ড্রাই করে রাখা, মিষ্টি কুমড়া বেশি করে মানে পাকিয়ে রাখা, এই ধরনের মানে কাজগুলো যদি করি তাহলে আমাদের কিন্তু এই খরা বন্যা মোকাবেলায় অনেক বেশি উপকার
0: পাবো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সালমা লাইজু আপু, পরিচালক ক্রপ সুইং খামারবাড়ি ঢাকা, আর মোহাম্মদ আরিফ হোসেন, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া সদর দপ্তর ঢাকা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই আসরে আপনাদের পরামর্শ পেয়েছি। আমি একটা জিনিস জানিয়ে রাখি, যারা যারা ফোন করেছেন, তাছাড়াও যারা ফেসবুকে যারা লিখেছেন, আরিফুল ইসলাম, ইমরান মুন্সি, নাসিরুদ্দিন শরীফ, ইসমাইল হোসেন, খাদিজা বেগম, জিলুর রহমান লাল মিয়া মেম্বার সহ আরো অনেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আরেকটা বিষয়, আপনার এই ফোন ইন অনুষ্ঠান কিন্তু আমাদের যেমন জাতীয় অনুষ্ঠানে হচ্ছে তেমন কিন্তু আমাদের এই ফোন ইন অনুষ্ঠানটি কিন্তু আঞ্চলিকও হচ্ছে সোনালী ফসলে। আমাদের একই টেলিফোন নাম্বারে আপনারা পাবেন, যে নাম্বারগুলো বলেছিলাম 0002-448-1268 থেকে 70। এই পর্যায়ে আপনারা কালকে আমাদের 6:05 আপনারা ফোন ইন অনুষ্ঠানে যুক্ত থাকবেন। বিষয়টি হচ্ছে শীত পর পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় ও শীতের প্রস্তুতি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমরা বাংলাদেশকে সুন্দরভাবে সুন্দর জায়গায় দুর্নীতিমুক্ত একটি জায়গায় নিয়ে যাব। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছিলেন হরবিলাস রায়।
13: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম। সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আমরা দুর্বার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি রাবেয়া সুলতানা শিউলি,
1: সালমা সুলতানা
2: এবং আমি শামসি মাহমুদ শুক।
0: সৈনিক ভাইরা, দুর্বারে আজ শুনবেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই গিয়েছেন আলম আরা মিনু, গীতিকার মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

দূরবাড়ি আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। এবার শুনব মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেলের কণ্ঠে গান, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: বাংলাদেশ বেতার একটি বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ 13 অক্টোবর 2026 তারিখ থেকে আগামী 15 অক্টোবর 2026 তারিখ পর্যন্ত CAD ডেভলেশন গ্রাউন্ড শ্রীপুরে স্থান শিরিশগুড়ি, দক্ষিণ বার্তপা, মাওনা, শ্রীপুর, জেলা গাজীপুর অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডেভলেশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন
1: সৈনিক ভাইরা। দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী রাকিবা ইসলাম ঐশী। গানের কথা লিখেছেন সৈয়দ তৌফিক জহুরি এবং গানটি সুর করেছেন আলী আফতাব লোনী।

আপনারা শুনছেন দুর্বারে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মোহাম্মদ মেজবাহুল কবির বাপ্পী, গীতিকার মোসাম্মদ সালমা আফতার, সুরকার জামিউর রহমান লেমন।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী প্রিয়াঙ্কা গোপ। গানের কথা লিখেছেন বাশির মোহন দাস এবং গানটি সুর করেছেন ফয়সাল আহমেদ।

আপনারা শুনছেন দুর্বারে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী অপু আমান ও সোজানা হোসেন রূপা, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুরকার আশরাফ বাবু।

দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী ইউসুফ আহমেদ খান। গানের কথা লিখেছেন সুব্রত পাল এবং গানটি সুর করেছেন মিল্টন খন্দকার।

0: রঙে মন রাঙাবো মন। ইউসুফ আহমেদ খানের রাজনীতির সাথে শেষ হলো অলংকার আধুনিক কালের অনুষ্ঠান। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমরা উপস্থাপনায় রাবেয়া সুলতানা শিউলি,
1: সালমা সুলতানা
2: এবং আমি শামসি মাহমুদ শুক।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ পঞ্চম শেষ দিনে 8 উইকেটে 346 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 8 উইকেটে 346 রান। টেস্ট ইতিহাসে এক ম্যাচে দুটি হাফ সেঞ্চুরির সাথে উইকেট রক্ষক হিসেবে 9টি ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। এর আগে এক টেস্টে দুটি হাফ সেঞ্চুরির সাথে 8 ডিসমিসালে এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ড্যানিস লিন্ডসে। জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের ম্যাচে আজ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগকে ইনিংস ও 1 রানে পরাজিত করেছে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে আজ দিন শেষে বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 293 রানে ইনিংস শেষ হয়ে গেলে তারা এই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা বরিশাল বিভাগ 282 ও 293, চট্টগ্রাম বিভাগ 576 রান। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যকার অপর ম্যাচটি ড্র হয়েছে এবং সিলেট স্টেডিয়ামে ঢাকা ও স্বাগতিক সিলেট বিভাগের এবং সিলেট আউটার স্টেডিয়ামে রংপুর ও ময়মনসিংহ বিভাগের মধ্যকার খেলাটিও ড্র হয়েছে। আগামীকাল ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া কোনো বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। ডারবানে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে 214 রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 421 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। চূড়ান্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া 390 ও 6 উইকেটে 314 রানে ইনিংস ঘোষণা, দক্ষিণ আফ্রিকা 284 ও 206। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট চলতি মাসের 18 শুরু হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় ঢাকার পালোয়ান দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল পল্টনে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে দিনব্যাপী এই প্রতিযোগিতায় রানার্স আপ হয় অদম্য বীর দল এবং তৃতীয় স্থান অর্জন করে দুর্বার যোদ্ধা দল। 36তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র J13 প্রতিযোগিতার মূল পর্বের খেলা আজ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। আসরের প্রথম দিনে কোনো বাংলাদেশি খেলোয়াড় জয়ের দেখা পাননি। বিদেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সের সামনে দিন পার করেছে স্বাগতিক দেশের টেনিস খেলোয়াড়রা। বালো ক্রিকেটের খেলায় বাংলাদেশের কাব্য গায়ন ভারতের সংকল্প কুমার সাহানির কাছে সরাসরি সেটে পরাজিত হয়। অপরদিকে বাংলাদেশের মোহাম্মদ রফিক রহমানের বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন ভারতের শাহবাজ সিং সাংহেরা। তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁও আজ শুরু হয়েছে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক প্রধান। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল চলতি মাসের 18 ঢাকায় আসবে। 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি

একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30টায় ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30টায়।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সুখী সংসারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা একটি দেশের ভিত্তি হলেও অতিরিক্ত জনসংখ্যা অনেক সময় সমস্যার সৃষ্টি করতে পারে, তাই টেকসই উন্নয়নের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা অপরিহার্য। প্রিয় বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের নানান পদ্ধতি রয়েছে। কিছু অস্থায়ী পদ্ধতি যেমন জন্মনিরোধক বড়ি, কন্ডোম, ইনজেকশন ইত্যাদি, আর দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে ইমপ্লান্ট, IUD, স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতি। আমরা আজকের সুখী সংসারে শুরুতেই শুনব জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার ইরশাদ জাহান ও ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সঞ্চালনে রয়েছেন ডাক্তার ডরিন অঞ্জম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইরশাদ জাহান, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, আরও রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা?
3: জি আলহামদুলিল্লাহ।
2: শুরুতেই জানতে চাবো ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে যে আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি কি রয়েছে?
3: ধন্যবাদ আপনাকে। আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী দুটো পদ্ধতি আছে, একটা হলো IUD আর একটা হলো ইমপ্লান্ট। IUD 10 বছর মেয়াদী এবং ইমপ্লান্ট আমাদের দুই ধরনের আছে, 3 বছর এবং 5 বছর। 1 রড 3 বছর এবং 2 রড 5 বছর। IUD যারা নিবে তাদের জন্য একটা শর্ত আছে, কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে, তারপরে তারা যেকোনো সময় নিতে পারে, কিন্তু নিশ্চিত হইতে হবে সে প্রেগনেন্ট না। একটা পদ্ধতি সুইচ ওভার করে নিতে পারে, খাবার বাড়ি চক্র শেষ করে সে নিতে পারবে, কন্ডোম ব্যবহার করতে সে পেটে বাচ্চা নেয়নি, নিশ্চিত হলে সে IUD নিতে পারবে, আর অন্য যেকোনো একটা পদ্ধতি সুইচ ওভার করেও সে নিতে পারবে। আর ইমপ্লান্ট একটা অত্যন্ত চমৎকার পদ্ধতি, এটা সবাই বাচ্চা নিতে না চায়, সে এখানে 3 বছর একটা স্পেস দিতে পারে, এটা তার জন্য খুবই চমৎকার একটা পদ্ধতি।
2: ডক্টর ইরশাদ জাহান, আপনার কাছে জানতে চাইবো এই যে ইমপ্লান্টের কথা আমরা শুনলাম, তো এটা আসলে যারা নতুন দম্পতি নিতে চান তাদের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে কিনা? যে অনেকের একটা ধারণা রয়েছে যে জন্ম নিয়ন্ত্রণে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান হতে সমস্যা হতে পারে, তো এই প্রসঙ্গে যদি কিছু বলতেন।
4: ইমপ্লান্ট আসলে প্রজেস্টেরন হরমোনের হরমোন কন্টেইনিং রড, সুতরাং এখানে প্রজেস্টেরন হরমোনের জন্য যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ফোটা ফোটা রক্ত যাওয়া বা একটু মুখে ব্রণ হওয়া, এই টুকটাক সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটার জন্য কোনো জটিলতা হয় না। আর বাচ্চা নেওয়ার কথা যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভধারণে কোনো অসুবিধা আছে কিনা, আসলে কোনো অসুবিধা নাই, এই জন্যই অসুবিধা নাই বলেই নবদম্পতিদেরকে দেওয়া হচ্ছে যে 3 বছর স্পেস দিল, তারপরে পরে বাচ্চা নিল, কারণ এটা খুলে ফেলার সাথে সাথে তার ওভুলেশন ইয়েটা ফিরে আসে এবং ওইটা ওভুলেশন হতে পারবে এবং সে কনসিভ করতে পারবে, প্রেগনেন্সি নিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না।
2: ডাক্তার রফিকুল ইসলাম, এই যে আরো একটি পদ্ধতির কথা আমরা জানলাম যে কপারটি, যেটা 10 বছর মেয়াদী একটি পদ্ধতি, তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে একজন মহিলা তার শরীরে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কপারটির জন্য তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা?
3: কপারটি একটা চমৎকার পদ্ধতি, এটা আমরা জানি এর মধ্যে কোনো হরমোন নাই, যেহেতু হরমোন নাই কাজেই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ছোটখাটো দিয়ে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একেবারেই মিনিমাম, কারো কারো সেটা হলো যে একটু তলপেটে ব্যথা হতে পারে, প্রথম 2-3 মাস একটু ফোটা ফোটা মাসিক হতে পারে, আর এছাড়া আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যায় সে 5-10 বছর যদি রাখে তাহলে চমৎকার ভাবে কাজ করে।
2: এবং এই যে ইমপ্লান্ট বা কপারটি, এই দুইটি দীর্ঘমেয়াদী পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য, এবং যদি কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থেকে থাকে, তাদের জন্য এটা আসলে কতখানি কার্যকর?
3: IUD-র জন্য তো ব্লাড প্রেশার, ডায়াবেটিস এটা তেমন যদি কন্ট্রোলে থাকে সমস্যা না, IUD-র বেলায় শুধুমাত্র জরায়ুতে যদি কোনো

0: ক্যান্সার বা টিউমার বা অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে থাকে, মাসিক বেশি খরচ, তাহলে তাদের জন্য একটু দেওয়া যাবে না, কিন্তু অন্য সব ক্ষেত্রে দেওয়া যাবে। আর ইমপ্লান্টের বেলায় প্রেশার যদি সহনীয় মাত্রায় থাকে, হাইপার টেনশন কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যাবে, এবং ডায়াবেটিস থাকলেও দেওয়া যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে।
1: তো এই ক্ষেত্রে যদি আমরা মানে পদ্ধতি দেওয়ার আগে তাদেরকে কোনো স্ক্রিনিং করা হয় কিনা?
0: স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যে আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যেখানে আমাদের সেবা দেওয়া হয় আইওডি এবং ইমপ্লান্ট, তাদের অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে তাদের রক্তে সুগার এবং অ্যালবুমিন আছে কিনা এটা দেখা হয় এবং দেখার পরেই দেওয়া হয়।
1: ডক্টর ইরশাদ জাহান, এই যে ইমপ্লান্ট বা কপারটি, এটা আসলে কখন ব্যবহার করবেন তারা, এই ক্ষেত্রে কোনো শর্ত রয়েছে কিনা?
2: না, এই ক্ষেত্রে তেমন নাই, যে কপারটি হলো যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই দিয়ে দেওয়া হয়, ইমপ্ল্যান্টও তাই, মানে মাসিকের প্রথম 5 দিনের মধ্যে শুরু করা হয় যাতে সাইকেলের নিয়মিত থাকে এবং তখনই কাজ করতে পারে, ওই সময় সে ওভুলেশন না করিয়ে গর্ভধারণ রোধ করতে পারে।
1: এবং তেমন কোনো বিশেষ শারীরিক পরীক্ষার তো তেমন
2: কোনো শারীরিক পরীক্ষার তেমন দরকার
1: না। হ্যাঁ,
2: আমরা তো দেখি ব্লাড প্রেশার দেখি, হাইপারটেনশন দেখি, এটা আসলে ইমপ্ল্যান্টটা তো প্রোজেস্টেরন সম্বলিত ইমপ্ল্যান্ট, সেই জন্য এটা অসুবিধা হয় না। স্ট্রোজেন কন্টেইনিং থাকলে সেখানে আমরা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য চিন্তা করি।
1: আর এই যে ইমপ্ল্যান্ট, এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা, আমরা জানি একটা 3 বছর মেয়াদি এবং একটা 5 বছর মেয়াদি, এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা এটা পরে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা, যে হঠাৎ দেখা গেল যে উনি হয়তো সময় মতো এটা খুলতে পারলেন না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে?
2: সমস্যার মধ্যে যেটা হবে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, তখন তো প্রেগন্যান্সি
1: পিরিয়ডটা পর্যন্ত উনার পড়ে থাকার কথা,
2: তারপর কন্ট্রাসেপটিভ কাজ করবেন না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবেন না, তখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে
1: এবং সেক্ষেত্রে তো আসলে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরই অবশ্যই সেটা খুলে ফেলার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে। এবং এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা কি ডাক্তারি পড়াই কিনা আমি জানতে চাচ্ছিলাম?
0: ইমপ্ল্যান্ট ডাক্তারি পড়ায় এবং ডাক্তারি খুলে দিবে, এবং তাদেরকে একটা কার্ড দেওয়া হয়, কার্ডে তার মেয়াদ কবে শেষ হবে সেটা লেখা আছে এবং কবে খুলতে আসতে হবে সেটাও লেখা আছে, এবং তার সাথে আমাদের যে FWE মাঠ কর্মী আছে তারাও তাকে সহযোগিতা করে।
1: ডক্টর ইরশাদ জাহান, সব শেষ প্রশ্ন আপনার কাছে ছোট করে জানতে চাইব, যে এই যে কপারটি এবং ইমপ্ল্যান্ট, আমরা দুইটা দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা জানলাম, তো এই পদ্ধতিগুলো যারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে যদি তারা সন্তান চান, তাহলে নির্দিষ্ট সময়ের আগেই তারা খুলে ফেলতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা?
2: অবশ্যই তারা খুলে ফেলতে পারবেন। যে ইমপ্ল্যান্ট যেমন 3 বছর বা 5 বছর মেয়াদি, আর আইইউডি হচ্ছে 10 বছর মেয়াদি, তো উনি যদি চান যে না 10 বছর না, আমি 5 বছর পরেই সন্তান নিব, তো উনি নিতে পারেন। যখন উনি মনে করবেন যে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি এটা খুলে কেন্দ্রে গিয়ে খুলে আসতে পারেন এবং তখন উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
1: এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণ করতে
2: কোনো অসুবিধা হবে,
1: সময় লাগতে পারে,
2: তেমন কোনো অসুবিধা হবে না। পরের মাস থেকে তার ওভুলেশন হবে, পরের মাস থেকে সে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে তার।
0: এখানে আমাদের একটা স্টাডি আছে, হয়তো 1 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, বেশি লাগে না, 1 থেকে 3 সপ্তাহ আমাদের একটা স্টাডি আছে।
1: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
3: জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ সম্পর্কে আলোচনা শুনলেন। বন্ধুরা, আপনারা শুনছেন সুখী সংসার, অনুষ্ঠান প্রচার হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শোনাব জনসংখ্যার গান, শিল্পী ফারজানা আক্তার মিমি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

0: আমাদের সবশেষ পরিবেশনায় রয়েছে বেতার কার্টুন।
1: বেলা পার হয়ে যায়, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। এটা কপাল, এই কপালে বুঝি এই লেখা আছিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পিছন দিক থেকে আসংখ্য একখান ট্রাক এসে মাইরা দিল। ব্যাস, আমি আমার ফা দুইখান আড়াইলাম। সেই থেকে আমি ঘরে বসা।
2: কার লগে কথা কইতেছেন? ঘরে তো কেউ নাই।
1: আমার নসিবের লগে দেখাও দে।
2: খাওন আনতে পারি নাই।
1: খাওন আনতে পারস নাই মানে?
2: বিপি সাবগো বাড়িত মেহমান আসিল, সব ভাত শেষ হয়ে গেছে।
1: তাহলে আমি খামো কি?
2: আমিও তো খাই নাই।
1: তুই খাস নাই তাতে আমার কি? সেটা আমার ফ্যাট জল আছে, গ্যাস্ট্রিকের বেদনাটা বুঝি বাড়লো। খাওন কই থেকে আনবে আমি জানি না, আমার খাও নাই না তে। খিদা লাগলে আমার মাথা আগুন ধরে যায়।
2: আমি ওন কই থেকে খাওন দিমু?
1: খাওন দিতে পারবি না তো ভিক্ষা করতে যাইতে দেশ না কেন?
2: না না, আপনি কেন ভিক্ষা করবেন?
1: ভিক্ষা করলে বেগম সাহেবের আত্মসম্মান লাগে। তোর আত্মসম্মানে
2: আইসাদি পোলাবান গুলান মানুষ হই তো, তাহলে কি আর এই বুড়া বুড়িরা না খাইয়া থাকতে হয়?
1: একটা না, দুইটা না, ছয় ছয়টা ফোলা, ছয়টা জোয়ান ফোলা থাকতে আমি ফঙ্গু ঘরে না খাইয়া থাকি, আর তুই বান্দিগিরি করস।
2: এই তো আসিল আমগো কপালে,
1: লাত্তি মারি আমি এমন কপালে।

0: ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আইজো, তুমি নেশা করে বাড়ি ফিরছো
0: কি? আমার সোনার চন্দ্রে, তোর বাপের টাকায় নেশা করছি নাকি?
1: বাপ, তুই কথা কইবে না, কয়ে দিলাম।
0: কি, তুই আমার চোখ রাঙার কথা কস? আজকা তোরে
2: ওই বুঝি বদমাইশটা ফিরছে।
1: তোর তো মাপ দসে আমার হইছে যত মরণ।
2: তোর মরণের কি হইছে? ওরা কেমন খাইতে দেয় না, পিনতে দেয়?
1: 10 মাস 10 দিন তো পেটে রাখছিলাম।
0: তোর বাপে বিয়ার সময় নগদ 20,000 টাকা দেবো কইছিল, দেয় নাই।
1: তার অবস্থা তো তুমি দেখতেছো, দেবো কই টাকা?
0: দিতে পারবো না তো কইছিল কে? যা, তুই আমার ঘর থেকে বাইর হ। কেলো খারাপ হয়ে নাকি বাইর হয়ে গেছে?
1: তুই তো আমি কই যাব?
0: কই যাবি তার আমি কি জানি? আমার ঘর থেকে বাইর হ। কেলো কথা কানে যায় না, আইস তোরে।
1: তুমি
0: আবার আইছো কে?
1: বউ মাটির মধ্যে পড়ে রয়েছে কেন?
0: মনে হয় দাঁত লেগে গেছে।
1: দাঁত লেগে গেছে বউ? ও বউ, বউ গো, দাঁত তো লাগে নাই।
0: দাঁত লাগে নাই?
1: এ তুই কি করছস বউডারে মাইরা বলে?
0: মরে গেছে মা? ওই মা বউ মরে গেছে? ও বউ কথা কো, কথা কো বউ, কথা কো। আমি তোর মারতে চাই বউ, জানস না নেশা করলে আমার মাথা ঠিক থাকে না।
3: সব এমন কুলাঙ্গার ফোলার মুখ দেখতে চাই না। আর আপনি গো কই? আপনারা যারা খারায় তামসা দেখতেছেন, এই যে আইজ আমার ফোলা খুনি, এই দোষ খালি আমার ফোলার না, এই দোষ আমারও। আমি বাপ হইয়া পারি নাই ফোলা গো মানুষ করতে। আমি একদম নিষ্কল হইয়া ছেলেটা ফোলা জন্ম দিছি। সংসারে পোলা গো ঠিক মতো দুই বেলা খাইতে দিতে পারি নাই, আমার নষ্ট হইয়া গেছে। সুর একটা জুয়ারি, একটা নেশা গুর। আপনারা আমার মতো ভুল করেন না গো ভাই, সংসার ছোট রাখেন, ফোলা মান মানুষ করতে পারবেন। আর ফোলা মান মানুষ হলে আমার মতো বুড়া বয়সে বাপ মা গো না খেয়ে থাকতে হইব না, না খেয়ে থাকতে হইব না।
4: সংসার ছোট রাখুন, সুখী জীবন করুন।
5: বেতার কার্টুনটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এটি প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা প্রতিরোধ ব্যবস্থা এবং জনসচেতনতা সৃষ্টি করা এক্ষেত্রে জরুরি। বাড়ি এবং আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না। নালা, ড্রেন বা ছাদের পানি সরিয়ে ফেলতে হবে। বারান্দায় ফুলের টব, কৌটা বা খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। আসুন সবাই সচেতন হই, থাকি নিরাপদ। সুখী সংসার গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি সজীব দত্ত, সম্পাদনা মোহাম্মদ কামরুল হাসান আর প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম, ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানাল বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। প্রবাসীদের জন্য বিভাগীয় শহরে বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন আইনমন্ত্রী। হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার প্রেক্ষিতে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত স্থগিত করল সৌদি আরব। এবং আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্ট ড্র, লিটন দাসের বিশ্ব রেকর্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুম্মার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুরদ সমার নেতৃত্বে প্রতিনিধি দলের জন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে দেশটি। এই সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, এই প্রতিপাদ্যে আজ সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস প্রতিবছর 13ই অক্টোবর বিশ্বজুড়ে পালন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বের নাগরিক ও সরকারগুলোকে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সচেতন করা এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে উৎসাহিত করা। এবছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য হল ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এক সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানান।
3: এটা খুব জরুরি বৃক্ষরোপণ, যেটা বর্তমান সরকার যেন তার কেমন নেতৃত্বে প্রায় 25 কোটি বৃক্ষরোপণের কাজ হাতে নিয়েছেন। আমি বিশ্বাস করি এটা অনেক বেশি আমাদেরকে সহায়তা করবে। আমাদেরকে দুর্যোগ হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে এবং একই সঙ্গে দুর্যোগের পরে যেন আমরা সাথে সাথে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে।
2: রাষ্ট্রপতি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যাধিক জোর দেওয়া দরকার।
3: আমরা সম্মিলিতভাবে এমন একটা দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি ঘর হবে নিরাপদ, প্রতিটি পরিবার থাকবে প্রস্তুত, প্রতিটি সম্প্রদায় হবে সহনশীল, প্রতিটি উন্নয়ন হবে ঝুঁকি সচেতন, প্রতিটি নীতি হবে দূরদর্শী, প্রতিটি পরিকল্পনা হবে বাস্তব ভিত্তিক এবং দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র জনগণ থাকবে ঐক্যবদ্ধ।
2: রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্যা নিয়ন্ত্রণ ও পানির প্রবাহ ব্যবস্থাপনার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, বর্তমান সরকারও এই কর্মসূচি গ্রহণ করেছে। তিনি এ সকল কর্মসূচি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত 10 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি আজ থাইল্যান্ডের ব্যাংককে বিশ্ববাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস চলবে। জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং এর সম্ভাব্যতা যথাযথভাবে যাচাই করার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে সর্বাধিক মানুষ এর সুফল ভোগ করতে পারে। ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ ও সহযোগিতা সম্প্রসারণের জন্য জাইকার প্রতি আহ্বান জানান। এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামদি। এই সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সমুদ্রের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দেন। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
4: যে দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন, সেখানে আসলে রিকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে সরকারের যা বোঝা তা বোঝা হয়ে যায়। সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ না তো কোনো প্রশ্নই আসে না।
0: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর 30 বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
5: যে কোনো ধরনের প্রবেশে মামলা শুধুমাত্র ওই আদালতগুলো দেখতে পারবে, বিশেষায়িত আদালত, সে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি অচিরেই এটা আলোর মুখ দেখবে এবং ড্রাফটিং পর্যায়ে আমরা আছি। আমরা রামরুকে বলবো সেই প্রক্রিয়ায় যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা পাবলিক কনসালটেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে হয়তো এই সেশনে পারবো না, তার পরের সেশনে আমরা আনতে পারি কিনা সেই চিন্তা আমরা করতে পারি।
0: আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যা পড়লে লিগাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘন্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে, সেখানে যুগ্ম জেলা জাজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানীবালা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোয়ার্ট সমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ সহযোগিতা চান। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা জোরদার করা প্রয়োজন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য উন্নতমানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনার সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভালো মানের ডিম উৎপাদন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। জাতীয় তথ্যচিত্র নির্মাণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি 90-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের সংবাদের গুরুত্ব অনুধাবন করে সংবাদ পরিবেশন ও জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৈঠকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর সমূহের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1954 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1213 জন। প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হাম রুবেলা ক্যাম্পেইনের টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের গত 26 সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: চলমান প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হাম রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের এখন টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময়ে 6 মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইন টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
8: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, আজকে পর্যন্ত প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
7: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি। সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, দৃষ্টিহীনতা কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন ঘটছে শিশু মৃত্যু। তাই সরকারের এই বিনামূল্যে টিকা গ্রহণের জন্য শিশুকে নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
8: হাম থেকে আসলে আমরা সকল শিশুকে মুক্ত রাখতে চাই, 6 মাস থেকে 5 বছরের বয়সে সবাই যেন তারা নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন টিকা দেওয়ার জন্য।
7: আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। হুথিদের অব্যাহত হামলায় 18 জনেরও বেশি নিহত হওয়ার পর সৌদি আরব রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের মেয়াদ আগামী শনিবার পর্যন্ত বাড়িয়েছে। এদিকে ইয়েমেনের তাইজ শহর জুড়ে হুথিদের গোলাবর্ষণে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে। তাইজ গভর্নরেট মানবাধিকার কার্যালয় আজ এ তথ্য জানায়। নতুন দিল্লির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ ভারতের যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের নেতাদের আটক করেছে। নতুন দিল্লিতে করা প্রহরাধীন একটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে প্রবেশ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। ককরোচ জনতা পার্টি সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিনক্য শিন্ডে সহ প্রায় 20 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধীরা অভিযোগ করেছেন এই সংশোধন তাঁর দলকে সুবিধা দেবে। নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মধ্যাঞ্চলে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 4 জন নিহত, 30 জন আহত হয়েছে। পুলিশ ও পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র আজ একথা জানান। ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শেরশাহ সিটিতে লাইনচ্যুত হয়। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে 2টি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ রুশ রাষ্ট্রদূতকে তলব করেছেন। এই হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ার পর 11 জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং একজনকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের অপর জাহাজটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এর 15 জন নাবিককেই উদ্ধার করা হয়। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ পঞ্চম ও শেষ দিনে 8 উইকেটে 346 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 8 উইকেটে 346। টেস্ট ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে এক ম্যাচে 2 বার 50 ঊর্ধ্ব রান, 9টি ডিসমিসাল করলেন লিটন কুমার দাস। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লেন্ডসের। এদিকে আগামীকাল ব্রিসবেনের নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওভাসের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানালো বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। প্রবাসীদের জন্য বিভাগীয় শহরে বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন আইনমন্ত্রী। হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার প্রেক্ষিতে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত স্থগিত করল সৌদি আরব। এবং আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্ট ড্র, লিটন দাসের বিশ্ব রেকর্ড। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শরীফ উদ্দিন। আজ থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হওয়ায় খবরটি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রার ইঙ্গিত বহন করে। ফ্যামিলি কার্ড কর্মসূচিকে শুধু একটি ভাতা বা সহায়তা প্রকল্প হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করা যাবে না। এটি মূলত পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার একটি বৃহৎ রাষ্ট্রীয় উদ্যোগ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একটি একক ডিজিটাল ডাটা বেজে অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল দেশের প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা, যাতে সরকারি সহায়তা প্রকৃত প্রয়োজন ভিত্তিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। এর প্রেক্ষাপট বুঝতে হলে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দিকে তাকাতে হয়। এতদিন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন সহায়তা, বিভিন্ন ধরনের অনুদান ও কল্যাণ ভাতা আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে পরিচালিত হয়েছে। এসব কর্মসূচি নানা মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে বিতরণ করা হয়, ফলে কোথাও একই ব্যক্তি একাধিক সুবিধা পেয়েছেন, আবারও কোথাও প্রকৃত দরিদ্র মানুষ সুবিধার বাইরে থেকে গেছেন। রাষ্ট্রের কাছেও পরিবার ভিত্তিক একটি সমন্বিত তথ্য ভাণ্ডার ছিল না। ফ্যামিলি কার্ড সেই ঘাটতি পূরণের একটি প্রচেষ্টা, যেখানে ব্যক্তি নয় পরিবারকে সামাজিক সুরক্ষার মূল একক হিসেবে বিবেচনা করা হচ্ছে। একটি সমন্বিত পরিবার ভিত্তিক ডিজিটাল ডাটাবেজ গড়ে উঠলে এসব সমস্যার উল্লেখযোগ্য সমাধান হতে পারে, কারণ তখন রাষ্ট্রের কাছে প্রতিটি পরিবারের একটি হালনাগাদ ও সুসংগঠিত তথ্যচিত্র থাকবে। সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের জনসংখ্যাকে গড় পারিবারিক আকার অনুযায়ী হিসাব করলে প্রায় 4.5 কোটি পরিবার রয়েছে। এই কারণেই সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এসব তথ্য একটি ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে অতি দরিদ্র ও দরিদ্র পরিবার অগ্রাধিকার পেলেও দীর্ঘমেয়াদে দেশের সব পরিবারই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে বলে তিনি উল্লেখ করেছেন। বর্তমানে যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক বাস্তবতা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোন পরিবার বেশি ঝুঁকিপূর্ণ, কার সরকারি সহায়তার অধিক প্রয়োজন এবং কোথায় রাষ্ট্রীয় সহায়তা অগ্রাধিকার পাওয়া উচিত তা নির্ধারণ করা সহজ হবে। সরকারের বক্তব্য অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করা সম্ভব হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল এই কর্মসূচিকে ঘিরে জনসচেতনতা বাড়াতে সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করেছে। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সতর্ক করা হচ্ছে যেন কেউ ফ্যামিলি কার্ডের নাম অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতে না পারে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে তথ্য প্রদান সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এ ধরনের সতর্কবার্তা জনগণের আস্থা বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য প্রতারণা রোধে সহায়ক হবে। সব মিলিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক, সমন্বিত ও তথ্য নির্ভর করার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এটি শুধু দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেবে না, বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী জাতীয় সামাজিক তথ্য ভাণ্ডারও গড়ে তুলবে। সেই অর্থে এই উদ্যোগ দেশের কল্যাণ রাষ্ট্র গঠনের অভিযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁ, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান, শিল্পী মাহমুদুন নবী, গীতিকার ও সুরকার লোকমান হোসেন ফকির।

0: শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য ব্যবহার থেকে বিরত রাখুন। মাদকদ্রব্য ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধ গড়িয়ে তুলুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্তি গাড়ির চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলাকারী কর্তৃপক্ষের হাতে তুলে দিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বড়কে। নজরুল সঙ্গীত শুনব রওশন আরা মুস্তাফিজের কণ্ঠে।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন রওশনারা মুস্তাফিজ।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এইসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ির আশেপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন লালন গীতি, গেয়েছেন আব্দুল হান্নান।

0: শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন তাসমিয়া আহমেদ হুমা, গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার মোহাম্মদ রুবায়েত শরণ চৌধুরী, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নেশার অপূর্ণ নাম মরণ, মাদক দ্রব্য পরিহার করুন, নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদক দ্রব্য ব্যবহার থেকে বিরত রাখুন। আমাদের সমাজ জীবনের ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে, সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হল মাদকাসক্তি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব, হয়।
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ।

প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক মাসিক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশের এ পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহিন। বন্ধুরা, প্রত্যাশার বাংলাদেশ হল একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবে। এদেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের পূর্ণ সুবিধা ভোগ করবে। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রযুক্তি, কৃষি ও শিল্প খাতে উন্নয়নের ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। নারী পুরুষের সমান অধিকার ও অংশগ্রহণ সমাজকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। তরুণদের মেধা ও সৃজনশীলতা দেশের অগ্রগতির প্রধান তালিকা শক্তি হবে। দারিদ্র, বৈষম্য, সহিংসতা মুক্ত সমাজ প্রতিষ্ঠা পাবে। এমন একটি সুখী, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশই আমাদের প্রত্যাশার বাংলাদেশ। আমরা আমাদের আজকের অনুষ্ঠান মালা সাজিয়েছি আমাদের এ প্রজন্মের কিছু শিল্পীদের গান নিয়ে। স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়। স্বাধীনতার চেতনা ধারণ করে আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত থাকবে। প্রথমে আমরা শুনব জ্যোৎস্না জ্যোতির কণ্ঠে দেশ গড়েছেন শহীদ জিয়া শিরোনামের এই গানটি। আসুন আমরা গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আমরা এবারে জ্যোৎস্না জ্যোতির কণ্ঠে আরেকটি গান শুনব। গানটি হল দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল।

ধন্যবাদ শিল্পী জ্যোৎস্না জ্যোতিকে। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গীত সংস্কৃতি জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই বাংলাদেশের লোকসঙ্গীত, আধুনিক গান ও অন্যান্য সাংস্কৃতিক ধারার বিকাশ ঘটুক, নতুন শিল্পীরা সুযোগ পাক, অভিজ্ঞ শিল্পীরা তাদের প্রতিভা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন পাক। সংস্কৃতির এই আবহে এবার গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মনির হোসেন। গান হল রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।

ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেনকে। প্রিয় শ্রোতা, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি শিশু মানসম্পন্ন শিক্ষা পাবে, তরুণেরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষ সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আমরা চাই দুর্নীতি ও বৈষম্য কমে আসুক, মানুষের জীবন হোক নিরাপদ ও স্বচ্ছন্দ। আধুনিক প্রযুক্তির সঙ্গে এগিয়ে যাক আমাদের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতি। এই প্রত্যাশার কথাই মনে রেখে এবার গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী। মৌসুমী পরিবেশন করবেন খোলা জানালায় চেয়ে দেখি।

প্রিয় শ্রোতা, আমরা মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে আরেকটি লালন গীতি শুনব। গানটি হল কারো রবে না এ ধন জীবন ও যৌবন।

ধন্যবাদ মৌসুমী আক্তার শ্রাবণীকে। প্রিয় শ্রোতা, একটি সুন্দর দেশ গড়ে তুলতে প্রয়োজন মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা। আমরা চাই ধর্ম, বর্ণ, মতের ভিন্নতা সত্ত্বেও সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে গড়ে তুলব সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ। ভেদাভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক আমাদের শক্তি। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে বলতে চাই, প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আমরা চাই এমন একটি দেশ যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার সুরক্ষিত হবে, তরুণেরা কর্মসংস্থান পাবে, শিল্প সংস্কৃতির বিকাশ ঘটবে এবং প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। আমাদের প্রত্যাশা কথায় নয়, কাজে। দায়িত্বশীলতায় ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে আগামী সুন্দর বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজকের প্রত্যাশার বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম আমি আশরাফ শাহীন। বাংলাদেশ বেতারে সঙ্গে থাকুন, বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক শান্তি, সমৃদ্ধি ও মানবিকতার পথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ। অনুষ্ঠান সম্পাদনায় ফাতিমা আক্তার মনি, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাকিল আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সবাই সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্দশামার নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি। এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয় বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুদেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধার নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কীকরণ থেকে আগাম পদক্ষেপ গ্রহণের দিকে যেতে হবে এবং দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই তা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি দুর্যোগের পর দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতাও অর্জন করতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা না থাকলে এসব দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেশি হয়। এ সময় রাষ্ট্রপতি বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এর আগে রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডক্টর জাহিদুর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজ অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মুস্তফা। পথপাথের অনুষ্ঠানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। বিশ্ব মান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে সকাল 8:20। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মন বেলা 11:30। ফোন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। দলগত নাটক ডাকঘর শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনা বাগেরহাট থিয়েটার ও তার দল। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক মহুয়া, রচনা আজিমউদ্দিন আহমেদ, প্রযোজনা রনেন কুশারি। FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকাতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 19.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 52%, সন্ধ্যে 6টায় 50%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:46, সূর্য অস্ত যাবে 5:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স ও FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार ढाका আমাদের নিশীথে অধিবেশন শুরু হলো। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্জে। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন,
1: মখলেসুর রহমান সরকার
0: এবং ফয়সাল আহমেদ অনন্ত। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মিসবাহ চৌধুরী, মোহাম্মদ সোলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।

0: জানিয়ে দেব নিশ্রুতি অধিবেশন জুড়ে যা যা থাকছে। রাত ১২টায় বাংলা সংবাদ, ১২টায় ৫ মিনিটে ইংরেজি সংবাদ, দেশের গান রাত ১২টায় ১০ মিনিটে, নিশ্রুতি নাটক রাত ১২টায় ১৫ মিনিটে, রাত ১টায় ১৫ মিনিটে বর্ণলিতে আধুনিক গান শুনবেন, রাত ১টায় ৪০ মিনিটে মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, রাত ২টায় বিশ্বসঙ্গীত, রাত ২টায় ৩০ মিনিটে প্রাণের সুর, এতে শুনবেন আঞ্চলিক গান, রাত ২টায় ৫০ মিনিটে নজরুল সঙ্গীত এবং ২টায় ৫৫ মিনিটে শুনবেন আবহাওয়া বার্তা এবং দিনের অনুষ্ঠান পরিচিতির মধ্য দিয়ে শেষ হবে নিশ্রুতি অধিবেশনের আজকের আয়োজন।
1: শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে ৯০ মেগাহার্জে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর, প্রথমে বাংলা এবং তারপর ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি আন্না ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুদ সমার নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে দেশটি। এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতার সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুদেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কীকরণ থেকে আগাম পদক্ষেপ গ্রহণের দিকে যেতে হবে এবং দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই তা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি দুর্যোগের পর দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিত নগর ব্যবস্থা না থাকলে এসব দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেশি হয়। এ সময় রাষ্ট্রপতি বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এর আগে রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন এ সময় উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজ অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগাল এইডস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দি নিউজ রেড বাই তানভীর ফুয়াদ চৌধুরী। Prime Minister Tariq Rahman has directed authorities concerned to conduct public awareness campaigns using loudspeakers in neighborhoods and disseminate dengue prevention messages in sermons delivered during Juma prayers to curb dengue. He issued the directives at a meeting on dengue prevention and control at the Prime Minister's office in the Cabinet Division of the Secretariat today. The Prime Minister said the next few months would be crucial for controlling dengue and asked all relevant government agencies to work together to prevent its spread. He stressed the need to strengthen preventive measures, particularly in areas reporting higher numbers of dengue infections. Tariq Rahman also underscored the importance of public participation in dengue prevention. The meeting also decided to ensure cleanliness at government residential quarters and hospital premises. The Netherlands has shown interest in providing technical assistance on the implementation of the Teesta project. A delegation led by Dutch Minister for Foreign Trade and Development Cooperation, Sjoerd Sjoerdsma, showed interest during a meeting with Prime Minister Tariq Rahman at the Secretariat today. Bangladesh welcomed the Netherlands government's interest in conducting a feasibility study for the Teesta project and providing expertise and technical assistance for its implementation. The meeting discussed strengthening bilateral trade ties, a possible free trade agreement with the European Union, water resources management, renewable energy, agricultural cooperation, human rights, and the Rohingya crisis. The Prime Minister said Bangladesh and the Netherlands, both Delta nations, have ample scope to work together by addressing common challenges and exchanging experiences. He expressed a particular interest in the Netherlands' experience in land reclamation. President Mirza Fakhri Islam Alamgir has called for advanced preparedness and proper urban planning to tackle any disaster. He made the call while speaking at a program to mark the International Day for Disaster Risk Reduction held at the Bangladesh-China Friendship Conference Center in the capital today. Mentioning about natural and man-made disasters, the president said, lack of planned urban management systems significantly increases the number of casualties during disasters. He urged the relevant authorities to place greater emphasis on construction of houses and buildings, maintaining the proper flow of rivers and keeping rivers free from pollution. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chaudhry has said Bangladesh is holding discussions with the World Bank to secure an additional $10 billion in financial assistance. He said this to newsmen after a meeting with the World Bank's managing director at Bangkok in Thailand today. The finance minister said the decisions, or rather discussions, and subsequent procedures may take several more months to complete. He said the ongoing discussions would help both sides determine their future course of action and establish a basis for possible decisions. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said there is no scope for any form of reconciliation with Banned Awami League due to its continued terrorist activities. He said this at a weekly press briefing at the conference room of the Press Information Department at the Secretariat today. Dr. Zahidur Rahman said, instead of apologizing for genocide and crimes against humanity, Awami League continues its attempts to incite instability within the country. Referring to the harassment of former Chief Advisor Professor Dr. Mohamed Yunus at New York's JFK Airport, the Information and Broadcasting Advisor said, the government will initiate legal proceedings in the case. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government plans to establish specialized tribunals at divisional headquarters to ensure speedy disposal of cases involving expatriates. He made the remarks while addressing the inaugural session of a seminar organized by the Refugee and Migratory Movements Research Unit in the capital today. Finally, weather. And forecast valid till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, and Chattogram. River pools in these areas are to host cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 o'clock in the morning.
2: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আজন্ডালিতে এবারও রয়েছে দেশের গান। শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন।

0: দেশের গান শুনলেন, শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ নিশুতির আজকের নাট্য অনুষ্ঠানে।
1: আজকের নাটক মহুয়া, রচনা আজিমউদ্দিন আহমেদ, প্রযোজনা রনেন কুশারি, নাট্যানুষ্ঠান মহুয়া।

বিষ ভরা কাল নাগিনিয়ায় মনসার মাথার মনি আয় জৈতার পাহাড়ের সাপায় আয় আয় আয় কাল নাগিনী দিল ফনা তুলে দিল আমরা বাদিয়ার হাতে মন্তর পরা গাছ বাঁধা বাঁচু এইবার কাল নাগিনী হোমরা বাদিয়ার হাতের মুঠোয় তোমার মাথা বিষদাঁত ভাঙব এবার কাল নাগিনী যা ঝাপির মধ্যে যা ফোটা ফোটা বিষ লেগে আছে আমার হাতে বিষের মতন কালা আমার হাত কত পাপ করেছি এই হাতে কত চুরি কত খুন কত সোনার সংসার শ্মশান করেছি আসমানে সুন্দর চাঁদ খুশির রোশনায় দুনিয়া উজ্জ্বল হয়েছে তমাম দুনিয়া খুশির বানে গাও ভাসিয়েছে আর আমি আমি করি বিষের সৌদা আমার মন কালা কাল নাগিনীর বিষের মতো কালা আমার মন হায় রে হোমরা বাদিয়া হায় রে জালিম হায় রে পাষাণ ওই নাচের জলসায় মোহাকে আজ সব কিছু খুলে বলি আমার জীবনের

0: করো, থামাও না আজকাল।
1: সর্দার, সর্দার তুই বলিস কি, কত সুন্দর রাত, চাঁদনি রাত, নাচ গানের রাত, তুই বলিস কি সর্দার?
0: না না না না, সুন্দর নয় এ রাত, কালা, বহুত কালা। তুই যা সুজন, ভাগ ভাগ।
2: বাপি, সাপের বিষ লেগেছে তোর গায়ে, তুই পাগল হলি বাপি?
0: সাপের বিষে নয় মহুয়া বিটি, সাপের বিষে নয়, চাঁদের রোশনায় আমি পাগল হয়েছি। আসমানের চাঁদ কত সুন্দর, দুনিয়ার মাটি কত সুন্দর, মহুয়া মহুয়া তুই তুই কত সুন্দর। কিন্তু কিন্তু আমার মন, আমার মন, আমার বিষ মাখা হাত কালা, বিষের মতো কালা, পাপ পিটি শুধু পাপ।
2: তুই কি বলিস বাপি, শুনে ডর লাগে।
0: ডর ডর কিসের বিটি, হোমরা বাদিয়া তোর সঙ্গে আছে না? অজগর কাল নাগিনীর বিষ দাঁত ভাঙ্গি আমি, আমি সেই হোমরা বাদিয়া তোর বাপ। না না না না না না, মহুয়া না, মহুয়া না, মা, আমি তোর বাপ না, আমি তোর বাপ না, আমি তোর বাপ না।
2: বাপি, তুই কি বলিস সব, আমি তোর মেয়ে মহুয়া।
0: না বেটি না, তুই আমার মেয়ে নস, তুই আমার মেয়ে নস, তুই বামুনের মেয়ে।
2: বামুনের মেয়ে? তুই মিথ্যা বলিস বাপি।
0: না বেটি না, আমি মিথ্যা বলি না, সত্যি বলি।
2: তবে বামুনের মেয়ে বেদের ঘরে কেমন আসে?
0: শোন মহুয়া শোন, আজ বলি সব কথা, আমি আমি তোকে, আমি তোকে চুরি করে আনি।
2: বাপি,
0: কাঁদিসনে কাঁদিসনে কাঁদিসনে মহুয়া, কাঁদিসনে। বহুত গহীন রাত, তমাম দুনিয়া খোয়াবির নিয়ে বেহুশ, তোর মা তোকে কোলে করে ঘুম যাচ্ছিল, করে তার বুকে তুই ছিলি, আমি সেই কহিন রাতে।
2: তুই চোর,
0: চোর খুনি শয়তান, আমি জনম পাপি মহুয়া। কিন্তু মা, আমি তোকে বুকে পিঠে করে মানুষ করেছি, আমি বাদিয়া সাপের বিষের সওদা করি। কিন্তু শিশুকালে আমার মুখের দিকে চেয়ে তুই যখন হাসতি, তখন দস্যু হোমরার কালা মুখেও হাসি ফুটত। 16 বছরের গোজরানো দিনগুলো জানে সব। দুদিন বাদে আমার বুক উজাড় করে তুই পরের ঘরে চলে যাবি, জৈতার পাহাড়ে পুরো অসহায় হোমরা বাদিয়া একা বসে শুধু কাঁদবি। আমার চোখের পানি মুছিয়ে দিতে তুই তো আর সেদিন আসবি না মা। তোর স্বাদের দিনে বিষলক্ষার ছুরি দিয়ে আমার বুক চিরে সেই রক্তে আমি তোর মাথায় সিঁদুর দিয়ে দেবো। বলতে পারিস কেন, কেন বলতে পারিস মহুয়া?
2: তুই যে আমার পাপি।
0: পাপি পাপি মহুয়া, বল বল বল, আবার ওই নাম ধরে আমায় ডাক মহুয়া। এ নামে এত শান্তি মা, আমি প্রাণ ভরে শুনি, প্রাণ ভরে শুনি মহুয়া মহুয়া। মা হারা মা, আমার আমার বুকের আগুন, আমার প্রাণের চালা নিভিয়ে দে মা, আমার বুকে কান পেতে শোন, তোর জন্য মহুয়া, শুধু তোর জন্য দস্যু হোমরা বেদের বুকের রক্তের জোয়ার ভাটায় দিন রাত কাঁদছে মা, দিন রাত কাঁদছে।
2: না বাপি, তুই কাঁদিস না, তুই আমার বাপি, আমি তোর মেয়ে।

0: কে? সুজন, আবার তুই আমার পিছে লেগেছিস?
1: আমি তোকে কত ভালোবাসি মহুয়া, আয়। ওই বনের পঙ্খিয়ার মতো আমরা বাসা বাঁধি, গান গাই, নাচ করি, খুশি মানাই। তুই আমায় সাঙ্গা করবি না মহুয়া?
0: তুই সুজন জনমবাদিয়া, তোর অঙ্গে নাই রূপ, মনে নাই ভালোবাসা, তোর নাই ঘর, নাই আপন পর, তোর কি আছে? তোকে কেন আমি সাঙ্গা করি
1: মহুয়া? তোকে নিয়ে আমি ঘর বাঁধব, পরকে আপন করব। তোর জন্য আমি নাগিনীর মাথার মণি এনে দেবো, সাগর সেচে মুক্তা এনে দেবো, আসমান থেকে তারা ছিনিয়ে আনবো, বাঘের চোখের মণি কেড়ে আনবো। আমার কলিজা লাল রাখতে তো সুন্দর পায়ের আলতা বানিয়ে দেবো। মহুয়া, আমায় তুই সাঙ্গা করবি না?
0: না না না, তুই নামের সুজন, আসো না, আমায় দেখি শিকারি সাপের মতো তোর চোখে আগুন জ্বলে।
1: মহুয়া,
0: আমার অঙ্গে হাত দিবি যদি বিশ্বলক্ষার ছুরি বসিয়ে দেবো তোর বুকে। ইস, তোর চোখে আগুন জ্বলে, আমি তোর চোখের আড়াল যাই।
1: মহুয়া, শোন মহুয়া, তোর এত তেজ, এত রূপের বড়াই, কিন্তু তোকে আমার চাই। তোর বাপি তোর সাথে আমার সাঙ্গা দেবে বলে আমায় আনতে পারলো এই দলে। আমার জন্য হোমরাবেদের দলের এত নাম, তোর রূপের টানে আমি এলাম, তুই আমার সাঙ্গা করবি না? থনা তুলে ছবল মারা সাপ বসে আনে এই সুজন বাদিয়া, তুই যাবি কোথায় মহুয়া?

0: সুজান
1: সর্দার,
0: বসে থেকে আর কতকাল চলবে? বর্ষা শেষ হয়ে এলো, জৈতার পাহাড়ে আর সাপ পাওয়া যাবে না। চল আমরা বেরিয়ে পড়ি, ভিন গা দেশে খেলা দেখাই, মহুয়ার নাচ দেখাই, পয়সা উপায় করি।
1: কিন্তু সর্দার, তার আগে এই জৈতার পাহাড়ে আমার আর মহুয়ার সাঙ্গা দিয়ে দে, তারপর চল যাই।
0: সাঙ্গা তোদের দেব সুজন, দেব। কিন্তু
1: কিন্তু কি বলিস সর্দার? মহুয়াকে আমার সাথে শাদী দিবি বললি তুই, তোর কসম কি ঝুটা কিসা? তোর কসমে মহুয়ার লোভে আমি তোর দলে এলাম, আর তুই বলিস কিন্তু? বেইমান, বেইমান সর্দার, তুই বেইমান।
0: চুপ সুজন, সামনে কথা বল। হোমরা বাদিয়া বেইমানি করে না। যদি তোর আর মহুয়ার শাদী সাঙ্গা দিতে না পারি, কসম কসম সুজন, কসম খাই।
1: চল সর্দার, এখনই সাঙ্গা দিবি।
0: এবার বিদেশ থেকে বহু দৌলত লুটে আনি, তারপর তোদের শাদী দেব। আমি বুড়ো হোমরা, তোদের ছাড়ি দূর দেশে চলে যাব, তোরা সুখে ঘর করিস।
1: তাহলে চল সর্দার, চল বিদেশে যাই, খেল দেখাই, মহুয়া নাচ দেখাই, গান শোনাই, মহুয়া রূপে নেশায় পাগল মানুষ মুঠা মুঠা পয়সা দেবে। চল সর্দার, দৌলত লুটে আনি। হ্যাঁ আমি যাই সর্দার, সাপের মুখে নেশা দিই, ঝাঁপি সাজাই।
0: আরে বেটিয়া মহুয়া,
2: কোথায় যাব বাপি?
0: বামুন কান্দা, ওই পশ্চিমে অনেক দূর।
2: আমি যাব না বাপি।
0: পাগলি মেয়ে, বামুন কান্দার জমিদার বহু দিলদার আদমি, তার মেহরবানি হলে এক লহমায় হাজার রুপয়া ইনাম মিলে যাবে। আর কি সুন্দর তার সুরাত, আজ তক সাঙ্গা করে নাই।
2: জমিদারি কি নাম বাপি?
0: নদীর চাঁদ।
2: নদীর চাঁদ?
0: মহুয়া চমকাস কেন মা?
2: এই নাম আমি জানি বাপি।
0: না না, তুই কবু তাকে দেখিস নি, কবু তার নাম শুনিস নি?
2: না না, আমি জানি তাকে, আমি দেখি।
0: কোথায় দেখিস তাকে, কোথায় শুনলি নাম?
2: এখানে আমার মনে।
0: পাগলি মেয়ে, তুই যাবি তবে?
2: যাবো, আমি যাবো বাপি।

0: গোকুল।
1: যাই মা।
0: গোকুল, সেই কোন সকালে সে বেরিয়েছে, দুপুর গড়িয়ে এলো, এখনো তো সে ফিরল না। কোথায় কোন মাঠে কোন ফুল ফোটা বনে বসে আছে কে জানে, তুমি তাকে ডেকে আনো গোকুল।
2: মা, আমি জানি সে কোথায়, এক্ষুনি হয়তো ফিরে আসবে, আপনি ভাববেন না।
0: ভাবব না গোকুল, আমার ওই একমাত্র সন্তান নদের চান। গোকুল, এত বড় জমিদারি সে চায় না, সারাদিন মাঠে মাঠে বাঁশির সুরে উদাস হয়ে কাঙালের মতো ঘুরে বেড়ায়, আমি কি উপায় করি গোকুল।
2: মা, যৌবনে সংসার ধর্ম করাই নিয়ম, কুমারের বিবাহ।
0: আমি তাকে অনেক বলেছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু আমার চৈতন্যের সেদিকে মন নেই, শচীমাতার মতো কেঁদে কেঁদে জীবন বুঝি আমারও কাটে।
2: আমরা সংসারী মানুষ মা, সংসারের কথাই বলি, কোনো সুন্দরী মেয়ে দেখে কুমারের।
0: তুমি চেষ্টা করে দেখো গোকুল, তুমি আমাদের অনেক দিনের পুরনো লোক, নদের চাঁদকে কোলে পিঠে করে তুমি মানুষ করেছো, তুমি হয়তো পারবে।

0: Kumat. Nadir Chand. বড় বাবু
1: কে
0: বাড়ি চলো, মা তোমার প্রতীক্ষা বসে আছেন, চলো ঘরে ফিরে চলো।
1: গোকুলদা, বাবার কথা আমার মনে পড়ে না, আজ বেঁচে থাকলে তিনি বুঝি আমায় তোর মতোই ভালোবাসতেন না রে গোকুলদা।
0: খোকন, না না না বড়বাবু, আমি তোমাদের পুরনো চাকর, পিতার স্নেহ আমার বুকে থাকবে কেমন করে?
1: তুই কাঁদছিস গোকুলদা? না না না, মানুষের কান্না আমি সইতে পারি না। কে বলে তুই চাকর গোকুলদা? তুই আমার বন্ধু, আমার সাথী।
0: তুমি ঘরে ফিরে চলো নদের চাঁদ।
1: চলো গোকুলদা।
2: নদের চাঁদ,
1: মা তুমি আমায় আর অনুরোধ করো না। মা তোমরা যা বলো আমি সব বুঝি, কিন্তু মেনে নিতে পারি না। অন্ধবিবাহে আমার বিরুদ্ধ মন সায় দেয় না। না মা, তুমি আমি গোকুলদা, মা সন্তান আর বন্ধুর স্নেহ মমতায় যে সংসারে লক্ষ্মীর সোনার আঁচল পাতা, সে সংসারে হঠাৎ কাউকে নিয়ে এসে হিংসা বিদ্বেষে আমি তাকে শ্মশান করে দিতে পারবো না মা।
2: নদের চাঁদ,
1: একি তুমি কাঁদছো মা?

0: এ গানটির সঙ্গে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনুর আজকের আয়োজন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। And you are tuning into world music.

শুনছেন নিঃশ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে এফএম 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুরের আজকের আয়োজনে। প্রথমে শোনাব সিলেটের আঞ্চলিক গান, কণ্ঠ দিয়েছেন তপন রায়।

নিশ্রুতি অধিবেশনে আপনারা শুনছেন প্রাণের সুর আঞ্চলিক গান। আঞ্চলিক গানের এবারের শিল্পী শেফালী ঘোষ, শোনাব চট্টগ্রাম অঞ্চলের গান।

শুনছেন আঞ্চলিক গান প্রাণীর সুর অনুষ্ঠানে। এবার শুনবো বরিশাল আঞ্চলিক গান সমবেত কণ্ঠে।

0: তোমারে লই মাইজদি যাইম। শোনাব নোয়াখালী আঞ্চলিক গান, কণ্ঠ দিয়েছেন আবুল হাশেম।
1: কত কিছু খাবাই আমার, কত কিছু দেবাই আম, কত কিছু খাবাই আমার, কত কিছু দেবাই আম।

0: ಕೊಟ್ಟು ಸುಣವಾ ನೆತ್ತಿ ಕೊಟ್ಟು ಕಾಡಿ ನಾಮತಾಯ.
1: প্রাণেশ্বরে এতক্ষণ আপনারা শুনলেন আঞ্চলিক গান। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্চিত অধিবেশন, প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ফিরোজা বেগম।

0: নজরুল সঙ্গীত শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল সমুদ্র উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মুস্তফা। পথপাথেয় অনুষ্ঠানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। বিশ্বমান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে সকাল 8:20। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05। ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ দলগত নাটক ডাকঘর শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশনায় বাগেরহাট থিয়েটার ও তার দল। FM এর অনুষ্ঠান FM 92.5 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।